بسم الله الرحمن الرحیم السلام علیکم বাংলাদেশ বেতার খুলনা সকাল 7:59 আজ বুধবার 11/1443 বঙ্গাব্দ 12 রবিউল আউয়াল 1448 হিজরি 26 আগস্ট 2026 খ্রিস্টাব্দ শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্সে, একই সাথে FM 88.8 মেগাহার্সে। এছাড়াও শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছি আমি মরিয়াম সুলতানা, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ রাকিবুল হাসান। প্রিয় শ্রোতার, শুরুতেই ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে, এর পরপরই শুনতে পাবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: Assalamu alaikum. 8 a.m. This is Bangladesh Betar, broadcasting on the morning of Wednesday, the 11th of Bhadra, the 12th of Rabiul Awal, and August the 26th. The news read by Taslima Omar. First, the headlines. Holy Eid-e-Milad-un-Nabi is being celebrated in country with due religious fervor. Prime Minister calls for building peaceful Bangladesh by following ideals of Holy Prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam. Government wants to build such Bangladesh where people of every religion will live safely and with dignity, says President. Information and Broadcasting Minister calls for boycotting those practicing intellectual fascism. Government is committed to stop politically motivated detention, asserts State Minister for Foreign Affairs Shama Obaid Islam. Human rights situation in Myanmar becomes more fragile due to brutal abuse and illicit economy, UN reports reveals. And second cricket test between hosts England and Pakistan begins tomorrow at Lord's. Now on to the Eid. The Holy Eid-e-Milad-un-Nabi is being celebrated across the country today with due religious fervor. On the 12th of Rabiul Awal of the Hijri calendar in 570 AD, Prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam was born in Makkah, bringing divine blessings and a message of peace for mankind. He passed away on the same day in 632 AD. Marking the day, President Mirza Fakhrul Islam Alamgir and Prime Minister Tariq Rahman issued separate messages greeting Muslims across the world. In his message, the President said, Holy Prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam, through his life and deeds, set an unparalleled example of truth, justice, forgiveness, compassion and human dignity. He called upon all to draw inspiration from the life and teachings of the Holy Prophet and pledged to build a just society and state based on peace, harmony, equality and humanity. In his message, the Prime Minister called for building peaceful Bangladesh by following ideals of Holy Prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam. He said, following the Holy Prophet's life and philosophy could help build a peaceful and welfare-oriented society based on justice, responsibility and human values at individual, family, social and state levels. Today is a national holiday. Different government and non-government organizations, including the Islamic Foundation, chalked out elaborate programs to mark the day. The programs include Waz Mahfil seminar, jointly organized by Islamic Foundation and Bangladesh Betar, month-long Islamic book fair and discussion meeting. Bangladesh Betar, Bangladesh Television and other electronic media outlets are broadcasting special programs, while newspapers have published special supplements marking the day. Meanwhile, the government has taken comprehensive arrangements across the country for the peaceful observance of Eid-e-Milad-un-Nabi. President Mirza Fakhrul Islam Alamgir has said the farewell Hajj sermon of the Holy Prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam remains highly relevant to the entire humanity even in the present. He said this while inaugurating the fortnight-long celebrations of Eid-e-Milad-un-Nabi 1448 Hijri at the Baitul Mukarram National Mosque yesterday. The President said, government wants to build such a Bangladesh where people of every religion will get the opportunity to live with dignity and practice their values safely, where justice, equality, human dignity and mutual harmony will be foundations of the state and society. Information and Broadcasting Minister Andalib Rahman has called for a social boycott of those who practice intellectual fascism. He made the call at a weekly press briefing on the progress of various government activities at the conference room of the Press Information Department, PID, at the Secretariat yesterday. Describing the institutional pictures under the previous regime, Andalib Rahman said, over the past 17 years, all systems in the country were corrupt. At the briefing, Prime Minister's Advisor for Information and Broadcasting, Dr. Zahidur Rahman, said there is no shortage of fertilizer in the country, rather the stock is adequate compared to the demand. Earlier, Information and Broadcasting Minister Andalib Rahman unveiled the cover of a book titled I Have a Plan, 6 Months of the Democratic Journey, published by the PID highlighting the government's special achievements over the past 6 months. Local Government, Rural Development and Cooperatives Minister Dr. Abdul Moin Khan has said Denmark's cooperation will play an important role in addressing the capital's growing demand for clean water and worsening water crisis. He made the remarks when Danish Ambassador to Bangladesh Christian Brink Waller called him in the capital yesterday. Dr. Abdul Moin Khan said they discussed various aspects of Denmark's financing and cooperation in the Sayedabad Water Treatment Plant Project Phase 3. The Danish government will finance 4,500 crore taka in the project, he added. State Minister for Foreign Affairs Shama Ubaid Islam has said the government is committed to protecting human rights and ensuring that no citizen, irrespective of political affiliation, is unjustly detained or imprisoned out of political vendetta. She said this to newsmen at his ministry yesterday. The state minister said Bangladesh had witnessed unprecedented violations of human rights over the previous 17 years with BNP leaders and activists among those who suffered most. She said the government does not want a recurrence of what she described as the country's previous racist era and remains determined to guarantee fundamental rights to every citizen. This is Bangladesh Betar giving you the news. The United Nations says Myanmar's already dire human rights situation has plunged to a new low as brutal abuses and illicit economies fuel the country's deepening crisis. The UN Human Rights Office has condemned worsening violence against the Rohingya minority and the devastating impact of illegal activities, including rare earth mining and scam centers. The latest UN report covering the period from June 2025 to May 2026 describes widespread suffering and cruelty across the country. UN Human Rights Chief Volker Turk says the situation presents a heartbreaking picture of misery and abuse on multiple levels. The United Nations is calling for greater international action to address the worsening humanitarian and human rights crisis in Myanmar. Cricket and Pakistan will take on hosts England in the second test of the three-match series at Lord's tomorrow. The match is scheduled to start at 4 p.m. Bangladesh time. England are leading the series by 1-0. Finally, weather. And forecast valid till 1 this afternoon says there are chances of rain or thundershowers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Borishal, Potuakali, Noakhali, Chattogram and Cox's Bazar. River ports in these areas are to host cautionary signal number 1. To end the news, the main points again. Holy Eid-e-Milad-un-Nabi is being celebrated in country with due religious fervour. Prime Minister calls for building peaceful Bangladesh by following ideals of Holy Prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam. Government wants to build such Bangladesh where people of every religion will live safely and with dignity, says President. Information and Broadcasting Minister calls for boycotting those practicing intellectual fascism. Government is committed to stop politically motivated detention, asserts State Minister for Foreign Affairs Shama Ubaid Islam. Human rights situation in Myanmar becomes more fragile due to brutal abuse and illicit economy, UN reports reveals. And second cricket test between hosts England and Pakistan begins tomorrow at Lord's. That is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Assalamu alaikum. Bangladesh Betar Khulna. Khabar porchi Sharuni Islam. দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ মিলাদুন্নবী উদযাপিত হচ্ছে। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং উফাতের স্মরণে এই দিবসটি পালন করা হয়। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি, ভালোবাসা, মানবতা ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে প্রায় 1500 বছর আগে পৃথিবীতে আসেন। তিনি 570 খ্রিস্টাব্দে মক্কার অভিজাত কুরাইশ পরিবারে জন্মগ্রহণ করেন এবং 632 খ্রিস্টাব্দে একই দিনে তিনি ইন্তেকাল করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দিবসটি উপলক্ষে দেশবাসী সহ মুসলিম উম্মাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পৃথকবাণী দিয়েছেন। আজ সরকারি ছুটি। খুলনায় এই উপলক্ষে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, শিশু একাডেমি ও বিএনপি সহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। জেলা প্রশাসনের কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা ও দোয়া মাহফিল। এছাড়া সকল শিক্ষা প্রতিষ্ঠানে ও মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হবে। সকল সরকারি বেসরকারি হাসপাতাল, সরকারি শিশু পরিবার, শিশু সদন, শিশু বিকাশ কেন্দ্র, বৃদ্ধ নিবাস, শিশু কিশোর উন্নয়ন কেন্দ্র, এতিমখানা এবং মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। নগরীর গুরুত্বপূর্ণ স্থানে দিবস উপযোগী ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হচ্ছে। সিটি কর্পোরেশনের কর্মসূচির মধ্যে রয়েছে নগর ভবনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শের উপর আলোচনা সভা, রচনা কিরাত হামদনাথ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং দোয়া মাহফিল। জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং কর্ম শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এদিকে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ বেতার খুলনা এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচার করছে এবং দৈনিক পত্রিকাসমূহ বিশেষ ক্রয়পত্র প্রকাশ করেছে। খুলনা বিভাগের অন্যান্য জেলায়ও অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে পবিত্র ঈদ মিলাদুন্নবী উদযাপিত হচ্ছে। মানসম্মত ও অন্তর্ভুক্তিমূলক মাতৃস্বাস্থ্য, নবজাতক ও শিশু ও কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা উন্নয়নে বহু অংশীজন নেটওয়ার্কিং বিষয়ক এক সভা গতকাল খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় নিরাপদ মাতৃস্বাস্থ্য, মাসিক নিয়মিতকরণ, গর্ভপাত পরবর্তী সেবা, পরিবার পরিকল্পনা, স্তন ও জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিং এবং কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও মানসম্মত করার বিষয়ে আলোচনা করা হয়। হাসপাতালের উপপরিচালক ডা সুজাত আহমেদ এতে প্রধান অতিথি এবং হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা মোহাম্মদ আখতারুজ্জামান বিশেষ অতিথি ছিলেন। হাসপাতালের গাইনি বিভাগের প্রধান ডা জয়ন্ত কুমার দাসের সভাপতিত্বে ডেপুটি সিভিল সার্জন ডা মোহাম্মদ শওকত আলী সহ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। রিপ্রোডাক্টিভ হেলথ সার্ভিসেস ট্রেনিং অ্যান্ড এজুকেশন প্রোগ্রাম RHSTEP ও হাসপাতাল কর্তৃপক্ষ যৌথভাবে এর আয়োজন করে। এদিকে যশোর কালেক্টরেট ভবনের সভাকক্ষে গতকাল জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির 24তম সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, যশোর সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের 4 জেলায় শিশুশ্রম নিরসনে দৃশ্যমান অগ্রগতি অর্জিত হয়েছে। 2025-26 অর্থবছরে মোট 93 জন শিশুকে শিশুশ্রম থেকে মুক্ত করা হয়েছে এবং 200টি কারখানায় শিশুশ্রম মুক্ত সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও ICT খান মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে সভায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাব্যবস্থাপক আরিফুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন, খুলনা শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক মাহবুব আলম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ইকবাল কবির, বিসিকের সভাপতি সাকির আলী এবং জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশিদ বাচ্চু সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান দর্শন অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। মেহেরপুর জেলা আইনজীবী ভবনে গতকাল বাংলাদেশ বার কাউন্সিলের বেনেভোলেন্ট ফান্ড থেকে 2 জন প্রয়াত আইনজীবীর পরিবারের মধ্যে 20,14,000 টাকা চেক বিতরণ করা হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি আসাদুল আজম খোকন প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন। আইনজীবী সহ উপকারভোগীর পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে সাতক্ষীরা সদর উপজেলার পাওয়ার হাউস রোডের একটি বেসরকারি সংস্থার কার্যালয়ে গতকাল উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার 20 জন গরিব, দুস্থ ও অসহায় মানুষের মধ্যে 2,00,000 টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে এ চেক বিতরণ করেন। সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে সমাজসেবা কর্মকর্তা সহ উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা গতকাল যশোর নড়াইল মহাসড়কের দাড়িতলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে 44,59,000 টাকা মূল্যের স্বর্ণসহ একজনকে আটক করেছে। আটককৃত স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে এবং এই ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এদিকে একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল বাগেরহাটের চিতলমারী উপজেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠান মালিকের কাছ থেকে 1,01,000 টাকা জরিমানা আদায় করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তার এই অভিযানে নেতৃত্ব দেন। খেলার খবর ফুটবল। কুষ্টিয়া সদর উপজেলার আবদালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে 16-দলীয় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় ভায়না ফুটবল একাদশ 3-0 গোলে মহিষগাড়ি ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে। এদিকে খুলনার দিঘলিয়া উপজেলার সুগন্ধি ইয়াসিন মাঠে 16-দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় পানিগাতি পশ্চিমপাড়া একাদশ টাইব্রেকারে 3-2 গোলে সুগন্ধি মেহেদি একাদশকে পরাজিত করেছে। এছাড়া সাতক্ষীরা দেবহাটা উপজেলার টাউন শ্রীপুর কেদার মাঠে 8-দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় ঘলঘলিয়া ফুটবল একাদশ 2-1 গোলে পদ্মশাখরা কোহিনুর ক্লাব ফুটবল একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
2: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি দেশের গান শোনার জন্য। প্রথম গানটি শুনবেন সমবেত কণ্ঠে গানটির গীতিকার মোবারক হোসেন খান।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: সুপ্রশ্রোতা, আপনারা আছেন দেশের গান শুনছেন আমাদের সাথে। এবারে শুনবেন পূর্ণচন্দ্র মণ্ডলের কণ্ঠে একটি দেশের গান, আর এই গানটির কথা সাজিয়েছেন মোহাম্মদ রফিকুল ইসলাম।

পূর্ণচন্দ্র শাখ মন্ডলের এই গানটির সাথেই আজকে আমাদের দেশের গানের আয়োজন থেকে বিদায় নিতে হচ্ছে। বাংলাদেশ বেতার খুলনা, সুপ্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বর্ণালীর আয়োজনে। আর বর্ণালীর আয়োজন মানেই স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের আয়োজন। আজকের বর্ণালীর আয়োজনে প্রথম গানটি থাকছে শাহানা সুলতানা বিউটির কণ্ঠে, আর এই গানটির কথা সাজিয়েছেন ফিরদৌসী লাবনী, গানটিতে সুর দিয়েছেন শাহ আলম বাদল।

মনের আয়োজনে এবারের গানটি থাকছে শেখ মোস্তাক আহমেদের কণ্ঠে, আর এই গানটির কথা সাজিয়েছেন অশোক কুমার দে। গানটিতে সুর দিয়েছেন মোহাম্মদ শওকত হোসেন।

সুপ্রিয় শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন সাইদ আক্তার নেলির কণ্ঠে গান। আর এই গানটির কথা সাজিয়েছে এবং গানটিতে সুর দিয়েছেন সৈয়দ নুরুল ইসলাম মুফতি। এবারে গানটি আমরা শুনব বর্ণালীর আয়োজনে সাইদুর রহমান সাইদের কণ্ঠে। গানটি তারই কথায় সাজানো এবং তার গানটিতে সুর দিয়েছেন তৌহিদ হাসান ফারুকী।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে, এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যেই তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে, বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপর সহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলেই বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইব এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে, এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আড়াই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্যতমের দিক হল জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।
2: সুপ্রশ্রোতা, আপনারা রয়েছেন বর্ণালীর আয়োজনে, শুনছেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান। থাকছে আমাদের আজকের বর্ণালীর আয়োজনে সর্বশেষ গানটি, নুরি ইয়াসমিন জলির কণ্ঠে। গানটির গীতিকার ফিরোজ খানুন, গানটিতে সুর দিয়েছেন শেখ আলী আহমেদ।

আর এই গানটির সাথে বিদায় নিতে হচ্ছে আজকের বর্ণালীর আয়োজন থেকে, যেখানে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানগুলো অনুষ্ঠান শোনা হয়। বাংলাদেশ বেতার খুলনা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন বাংলায় সংবাদ, যা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শাহরিয়ার মুস্তাফা। দেশে আজ যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। মানবজাতির জন্য শান্তির বার্তা নিয়ে 570 খ্রিস্টাব্দের হিজরি বর্ষপঞ্জির 12ই রবিউল আওয়াল সৌদি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 632 খ্রিস্টাব্দে একই দিনে তিনি ইন্তেকাল করেন। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসী সহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, মহানবীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে হিংসা, বিদ্বেষ, বিভেদ ও অন্যায় পরিহার করে শান্তি, সম্প্রীতি, সাম্য ও মানবিকতার ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী তার বাণীতে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান। তিনি বলেন, মহানবীর জীবন ও আদর্শ অনুসরণ করে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ সরকারি ছুটি। দিবসটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে ওয়াজ মাহফিল, কিরাত মাহফিল, হামনাত মাহফিল, ইসলামিক ফাউন্ডেশন ও বাংলাদেশ বেতারের যৌথ উদ্যোগে সেমিনার, কবিতা পাঠের মাহফিল, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং মাসব্যাপী ইসলামী বইমেলা। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও অন্যান্য বেসরকারি রেডিও স্টেশন ও টিভি চ্যানেল দিবসটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সরকার সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানব জাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি গতকাল জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আয়োজিত পক্ষকালব্যাপী ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠানমালা উদ্বোধনকালে এই কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, বর্তমান বিশ্বে হিংসা, সংঘাত, অসহিষ্ণুতা, বৈষম্য, উগ্রতা, মিথ্যা ও নৈতিক অবক্ষয়ের যে বিস্তার ঘটছে তা থেকে উত্তরণের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই। তিনি বলেন, বর্তমান সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানে সব ধর্মের মানুষ নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন করবেন এবং ন্যায় বিচার, সাম্য, মানবিক মর্যাদা ও পারস্পরিক সৌহার্দ্য হবে রাষ্ট্র ও সমাজের ভিত্তি। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল। অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি। এর অংশ হিসেবে 26 আগস্ট রাত 12টা থেকে সংশ্লিষ্ট এলাকায় অস্ত্র, বিস্ফোরক বহন সহ সভা, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ডিএমপির এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়। চলতি মাসের 24 দিনে দেশে 2.34 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের এই সংক্রান্ত হালনাগাদ তথ্যে বলা হয়, রেমিটেন্সের এই পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় 25.7% বেশি। গত বছর একই সময়ে এই পরিমাণ ছিল 1.86 বিলিয়ন ডলার। এদিকে চলতি বছরে এ পর্যন্ত দেশে মোট 5.19 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে, ফলে বছর ভিত্তিক প্রবৃদ্ধি হয়েছে 19.8%। জাতিসংঘ জানিয়েছে, মিয়ানমারের মানবাধিকার সংকট আরও ঘনীভূত হয়েছে। 2025-2026 সময়কালের পরিস্থিতি পর্যবেক্ষণ করে গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, রোহিঙ্গা সংখ্যালঘুদের উপর ব্যাপক নির্যাতন এবং আইনের শাসনের ব্যাহত হওয়ার ফলে অবৈধ শিল্প ও অর্থপ্রবাহ জনসাধারণের দুর্ভোগ বাড়িয়ে তুলেছে। প্রতিবেদনে মিয়ানমারের ক্রমবর্ধমান মানবিক ও মানবাধিকার সংকট মোকাবেলায় আরও জোরালো পদক্ষেপের আহ্বান জানায় জাতিসংঘ। খেলার খবর ক্রিকেট। 3 ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামীকাল লর্ডসে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। বাংলাদেশ সময় বিকেল 4টায় ম্যাচটি শুরু হবে। ইতোমধ্যে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: স্টুডিওর ঘড়ির সময় অনুযায়ী এখন ঠিক 9:05। বাংলাদেশ বেতার খুলনা।

শুভ সকাল সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সকালের নরম আলো, বৃষ্টি শেষে একটু ঠান্ডা হাওয়া, হাতে এক কাপ গরম চা, আর এরই মাঝে শুরু হয়ে গেছে দিনের ব্যস্ততা। হয়তো কেউ কেউ এখনও একটু আলসেমি করছেন, কেউ বা ঘরেই নিজের কাজগুলো গুছিয়ে নিচ্ছেন। আর এই ব্যস্ততা এবং আলসেমের মাঝেই যদি একটু গান থাকে, আর যদি তা হয় আপনার পছন্দের ছায়াছবির গান, তাহলে তো সকালটা আরও ভিন্ন রকম হয়ে ওঠে। আর আজকের আমরা তো জানাচ্ছি আপনাকে রূপালীর আয়োজন, আর রূপালীর আয়োজন মানেই সেই আপনাদের পছন্দের ছায়াছবির গানগুলো নিয়ে যেই অনুষ্ঠানটি আমরা প্রত্যেক সময় সাজিয়ে থাকি। সাথে আছি আমি সারিকা নূর পান্না, আমাদের সাথে অধিবেশন তত্ত্বাবধানে আছেন মরিয়ম সুলতানা, এবং আমাদের সাথে প্রকৌশল সহযোগিতা এখন আছেন মোহাম্মদ রাকিবুল হাসান। বন্ধুরা, আমাদেরকে আপনারা বরাবরের মতো ফোন করতে পারবেন 01974 121970 এই নাম্বারে। চলে যাব গানে। আজকের রূপালী রাজনের প্রথম গানটি শুনব আমরা শিল্পী রুনা লায়লার কণ্ঠে, আর এই গানটি নেওয়া হয়েছে দুই নয়ন ছায়াছবি থেকে।

0: বর্তমানে ডেঙ্গু ও চিকুনগুনিয়া অনেক বেশি প্রকোপ বেড়ে গিয়েছে। আসুন এর প্রতিরোধ সম্পর্কে জেনে নিই।
1: অফিসে বা বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেইনার ইত্যাদিতে পানি জমে থাকতে দেবেন না।
0: নির্মাণাধীন ভবনের মাঝে লিফটের গর্তে, ওয়াটার মিটারের গর্তে এবং স্থাপনাগুলোতেও পানি জমে থাকতে একেবারেই দেবেন না।
1: যে কোনো পাত্রে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে পরিবর্তন করুন।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সম্ভাব্য লক্ষণগুলো হচ্ছে
1: হঠাৎ তীব্র জ্বর এবং এর সাথে যে কোনো দুটি লক্ষণ যেগুলো দেখা যেতে পারে, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, মাংসপেশিতে বা শরীরে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, খাবারে অরুচি, বমি বমি ভাব, বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানা, শরীরে লালচে দানা, গলা ব্যথা, নাক মুখ বা মাড়ি দিয়ে রক্ত পড়া এবং বাচ্চাদের ক্ষেত্রে সর্দি কাশি।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়া হলে বাড়িতেই চিকিৎসা ব্যাপারে আমাদের যেসব সাবধানতা অবলম্বন করা উচিত কিংবা যেসব পদ্ধতি ব্যবহার করা উচিত জানিয়ে দিচ্ছি সেসব তথ্য।
1: পর্যাপ্ত বিশ্রাম নেবেন জ্বর চলাকালীন এবং জ্বরের পর 1 সপ্তাহ।
0: স্বাভাবিক খাবারের পাশাপাশি তরল জাতীয় খাবার যেমন খাবার স্যালাইন, ডাবের পানি, স্যুপ, বাসায় তৈরি ফলের রস, ভাতের মাড় ইত্যাদি খেতে পারেন।
1: জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য কোনো ঔষধ খাবেন না।
0: দিনে ও রাতে ঘুমানো কিংবা বিশ্রামের সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।
1: প্রয়োজনে আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা চিকিৎসকের পরামর্শ নেবেন।
0: মনে রাখতে হবে ফুলের টব সহ বাসার ভেতরে ও চারপাশে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে ফেলে দিতে হবে এবং 3 দিনের বেশি সময়ের জন্য বাড়ির বাইরে গেলে কমোড এবং প্যান ঢেকে রাখুন, পানির পাত্র উল্টিয়ে রাখুন।
1: ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন, শুধু রাতে নয় দিনেও মশারি ব্যবহার করুন।
0: মশার কামড় থেকে রক্ষা পেতে ছোট বড় সবাইকে শরীর ঢেকে রাখে এমন কাপড় পরিধান করতে হবে।
1: জ্বরের পরীক্ষা ও চিকিৎসার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ও প্রয়োজনে হটলাইন নাম্বার 1623 ফোন করুন।
0: এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি।
2: একদমই ঠিক, চারিপাশে কিন্তু ডেঙ্গুর প্রাদুর্ভাবটা খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে। আমরা যদি এই বিষয়গুলোতে একটু সচেতন থাকি অবশ্যই কিন্তু আমরা আমাদের এরকম বড় কোনো রোগবালয় থেকে রক্ষা পেতে পারি। আমরা আছি রূপালের আয়োজনে, শুনছি আপনাদের প্রিয় ছায়াছবির গানগুলো। এবারে থাকছে ইন্দ্রমোহন রাজবংশীর কণ্ঠে গান, আর এই গানটি নেওয়া হয়েছে মাটির কোলে ছায়াছবি থেকে।

সুপ্রসন্ন, আপনারা রয়েছেন ছায়াছবির গানের আয়োজন রূপালীর অনুষ্ঠানে। বন্ধুরা, এবারে থাকছে খালিদ হাসানের মিলুর কণ্ঠে গান, আর গানটি নেওয়া হয়েছে বর্তমান ছায়াছবি থেকে। ওদেরকে জানিয়ে রাখছি, এই গানটির ঠিক পরপরই আমরা কিন্তু ফিরব ফোন ইনের প্রোগ্রামে, যেখানে আপনি 01974121970 এই নাম্বারে আমাদেরকে কল করে আপনার পছন্দের গানের কথা জানাতে পারেন।

0: বন্ধুরা, শুনলাম এই জনপ্রিয় গানটি শিল্পী খালিদ হাসান মিলের কণ্ঠে। আর যেরকমটি কথা দিয়েছিলাম যে আমরা কিন্তু গানের ঠিক অপর প্রান্তে ফিরব আপনাদের সাথে কথা বলার জন্য, শোনার জন্য আপনাদের আজকের জন্য কী কী অনুরোধ আছে। আমরা আছি বধু 01971210970 এই নাম্বারে। আর বলতে না বলতে কিন্তু আমাদের কাছে ফোন চলে আসছে, আমরা দেখে নিব আজকে আমাদের সাথে প্রথম বন্ধুটি কে আছেন। হ্যালো, আসসালাম আলাইকুম।
1: দিদি ভালো আছেন?
0: জি ভালো আছি বন্ধু, কার সাথে কথা বলছি?
1: দিদি আমি খোকন সামদারো থেকে বলছি।
0: জি খোকন বাবা বলুন।
1: আমরা মাঠে ডাল লাগাচ্ছি, আমার সাথে আমার এক মিন্টু ভাই আছে।
0: আচ্ছা।
1: আর আমার সুবেতা বাবুনা লুটাদার জন্টু ভাই মিলন দাকে কবিনাথকে। আর আমাকে শোনাবেন?
0: জি জি।
1: দুই বটু এক স্বামী।
0: জি।
1: এই ছবিতে একটি গান শোনাবেন।
0: যে কোন একটি গান, তাই তো?
1: হ্যাঁ, যে কোন একটি, দুই বটু এক স্বামী।
0: আচ্ছা ঠিক আছে, অবশ্যই আপনারাও ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমি অবশ্যই আপনাদের পছন্দের গানটি আপনারা শুনতেই পাবেন আমাদের এই আয়োজনে। নিয়ে নিব পরের বন্ধুটিকে, আছেন আমাদের সাথে। শুভ সকাল, কার সাথে কথা বলছি?
2: কথা বলছি পলাশ কুমার সরকার।
0: জি
2: পলাশ কুমার, কান্তনগর লুকিয়া। দিদি আপনি ভালো আছেন?
0: জি আমরা সকলেই ভালো আছি বন্ধু, কেমন আপনি কেমন আছেন?
2: হ্যাঁ দিদি, আপনার আশীর্বাদের দোয়া এবং সৃষ্টিকর্তা অশেষ কৃপা দিদি, আমি ভালো আছি। দিদি আমাকে গান শোনাবেন হচ্ছে মিলন হবে কতদিন এই ছবিটিকে। দিদি শিল্পীর নামটা মনে নাই, তবে গানের কথা হলো কারে দেখাবো মনের দুঃখ গো ফিরিয়া, এই গান শোনাবেন দিদি।
0: আচ্ছা বেশ, জনপ্রিয় একটি গান, অবশ্যই শোনাবো পলাশ, আপনি তো আমাদের সাথেই থাকবেন বরাবরের মতো, আশা রাখবি আপনি আমাদের আগে আয়োজনগুলোতেও সাথে থাকবেন আর আপনার পছন্দের গানটি শুনে নেবেন। আর কে আছেন আমাদের সাথে এবার? জি হ্যালো,
3: অনুপ মন্ডল। আমি গান শুনতে চাই সত্যের মৃত্যুঞ্জয় ছবি থেকে, স্মৃতি হলো জেলখানা থেকে অনেকদিনের পর।
0: ঠিক আছে, অবশ্যই শোনাবো আপনার পছন্দের গানটি। আর আমরা নিয়ে নিব পরের বন্ধুটি, কে আছেন না সাথে?
4: শুভ সকাল।
0: শুভ সকাল বন্ধু।
4: রায়ের মাও খুলনা থেকে, সুফল বিশ্বাস বলছিলাম।
0: জি সুফল বিশ্বাস বলুন।
4: শোনাবেন দেন মাও সাহেবের থেকে এন্ড্রু কিশোরের কণ্ঠে আমি তোমার প্রেমে পাগল তাই তো করি পাগলামি।
0: আচ্ছা ঠিক আছে, অবশ্যই শুনবো আমরা আপনার পছন্দের গানটি। আর বরাবরের মতো বারবারই বলতে হয় সাথে থাকতে হবে আমাদের আয়োজনের, আমরা কিন্তু যে কোনো সময় আপনাদের এই পছন্দের গানটি শুনিয়ে থাকবো। কে আছেন সাথে এবার? শুভ সকাল বন্ধু, কার সাথে কথা বলছি? বন্ধু আপনার কথাটি ঠিকভাবে শোনা যাচ্ছে না, আপনি যদি আরেকটু
5: ক্লিয়ার। এস এম লাভলু দিয়ারা রূপসা খুলনা থেকে বলছিলাম।
0: এস এম লাভলু জি বন্ধু বলুন এবার।
5: আমি গান শুনতে চাই আশিক প্রিয়া সাহস।

0: অলকায়াগ্নিক এবং অলকায়াগ্নিক আর হচ্ছে বলতে পারতেছি না।
1: আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু ছবি না, জি অবশ্যই, কুমার শানু এবং অলকায়াগ্নিক, ওকে অসংখ্য ধন্যবাদ বন্ধু। আমরা অবশ্যই বরাবরের মতো আপনার পছন্দের গানটিও শোনাবো, সাথে আছেন কে বলে। হ্যালো,
2: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম বন্ধু, কার সাথে কথা বলছি?
2: খালিশপুর খুলনা থেকে রুবেল বলতেছি।
1: জি রুবেল বলুন।
2: আমাকে শোনাবেন নীল আকাশের নিচে ছবি থেকে গান ফেরদৌসি রহমানের কণ্ঠে। গানের শিরোনাম গান হয়ে এলে মন যেন বলে সারাবেলা এত সুর নিয়ে, এই গানটি শোনাবেন।
1: আচ্ছা, এটা অসাধারণ একটি গান। আর আমি মনে করি এটা শুধুমাত্র যে আপনার প্রিয় তা কিন্তু নয়, এটা কিন্তু আমাদের আরও অনেক বন্ধুদের, এমনকি এটা আমারও খুব প্রিয় একটি গান। এবারে দেখে নেব কে আছেন আমাদের সাথে। জি বন্ধু শুনতে পাচ্ছি।
3: আব্দুর রহমান পাংশা রাজবাড়ি।
1: জি আব্দুর রহমান বলুন।
3: সত্তর মিথুনের ছবি থেকে চিঠি এলো দেখা তোলার জন্য তার এখান থেকে।
1: আচ্ছা অবশ্যই বন্ধু শোনাবো। এই মাত্রই কিন্তু আমাদের আরেকজন বন্ধু আমাদের কাছে আপনার এই পছন্দের গানটি কিন্তু শুনতে চেয়েছেন। যেমনটি বলছিলাম যে একই গান কিন্তু আমাদের অনেক শ্রোতার, অনেক বন্ধুর, এমনকি আমাদেরও খুব পছন্দের হয়ে থাকে। কে আছেন সাথে এবারে?
3: ওয়ালাইকুম
1: আসসালাম বন্ধু।
3: আপু কথা বলছেন মোহাম্মদ উসমান খান, ফতেপুর মহেশপুর জিনারা থেকে।
1: আচ্ছা বন্ধু অনুরোধটি জানান।
3: আমাকে শোনাবেন বিশ্বপ্রেমিক। বিশ্বপ্রেমিক ছায়াছবি থেকে রুনা লায়লা ও সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে। তার হচ্ছে এই তো প্রথম মেয়ে আমার প্রেমে পড়েছে, এই সিনেমা গানটা অবশ্যই শোনাবো।
1: আচ্ছা অবশ্যই বন্ধু, অবশ্যই শোনাবো, এবং বরাবরের মতো আপনাকেও কিন্তু অবশ্যই আমাদের আয়োজনের সাথে থাকতে হবে পুরোটা সমাজ জুড়ে। আমরা নিয়ে নিব আরো একটি ফোন। কে আছেন সাথে?
4: শুভ সকাল।
1: শুভ সকাল।
4: রাজমহল খুলনা থেকে অনু বিশ্বাস বলছি।
1: জি অনু বিশ্বাস বলুন।
4: আমি শুনতে চাই বিয়ের প্রস্তাব ছায়াছবি থেকে ইন্দ্রকিশোর খাতি ঝড়ি কনক চাপার কণ্ঠে।
1: আচ্ছা অবশ্যই শোনাবো বন্ধু আপনার এই পছন্দের গানটি। আর এই মুহূর্তে আমরা কিন্তু আমাদের ফোনের আয়োজন থেকে বিদায় ঠিকই নিচ্ছি, তবে এর মানে এই নয় যে আমরা আর ফোন নেব না, আমরা আবারও আপনাদের সাথে ফোনে কথা বলবো সময় পেলে। আমরা চলে যাব এবারও আবারও গানে, গান শুনবো মিতালী মুখার্জির কণ্ঠে, আর গানটি নেওয়া হয়েছে দুই পশার আলতা ছায়াছবি থেকে।

0: বাংলাদেশে প্রতি বছর পানিতে ডুবে অনেক মানুষ মৃত্যুবরণ করে। আমাদের দেশে 5 বছরের কম বয়সী শিশু মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হল পানিতে ডুবে মৃত্যু। পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বেশিরভাগই ঘটে পুকুর ও খালে, বিশেষত এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত এবং 1 থেকে 2 বছর বয়সী শিশুদের। পানিতে ডুবে মৃত্যুর প্রধান কারণ হল ডুবন্ত ব্যক্তির শ্বাসক্রিয়া বন্ধ হয়ে যাওয়া। পানি শ্বাসনালী ও ফুসফুসে ঢুকে যাওয়ার কারণে মূলত এমনটি হয়ে থাকে। এছাড়া স্বরযন্ত্র ও শ্বাসনালীর অনৈচ্ছিক পেশি সামান্য পানির সংস্পর্শে আসা মাত্র তীব্র সংকোচনের কারণে শ্বাসনালীতে বায়ু চলাচলের পথ বন্ধ হয়ে যেতে পারে। এভাবে 2 থেকে 3 মিনিট শ্বাস বন্ধ থাকলে মস্তিষ্কের অপূরণীয় ক্ষতি হয়ে যায়। আর 4 থেকে 6 মিনিট যদি শ্বাসক্রিয়া বন্ধ থাকে তাহলে মৃত্যু ঘটে। পানিতে ডুবে এই মৃত্যু কিন্তু প্রতিরোধযোগ্য। এ ধরনের মৃত্যু ঠেকাতে কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হবে। কেউ পানিতে ডুবে গেলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন, আশেপাশের মানুষের সাহায্য চান এবং ডুবন্ত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব পানি থেকে তুলে নিয়ে আসুন। পানি থেকে ডুবন্ত ব্যক্তিকে তোলার পরই তাকে সোজা করে শুইয়ে দিয়ে খেয়াল করতে হবে যে তিনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন কিনা। তার নাম ধরে ডাক দিয়ে দেখা যেতে পারে যেন সে সাড়া দিতে পারে। যদি শ্বাস প্রশ্বাস না থাকে বা শ্বাস নেওয়া কষ্টকর হয় তাহলে লক্ষ্য করতে হবে যে শ্বাসনালীর কোথাও কিছু আটকে আছে কিনা। এজন্য আঙুল দিয়ে মুখের মধ্যে কাদা মাটি বা কোনো অপদ্রব্য থাকলে তা বের করে দিতে হবে। এরপরও শ্বাস না নিলে মাথা টান টান করে ধরে মুখ হা করাতে হবে। এবার উদ্ধারকারী ব্যক্তিকে মুখ ভরে শ্বাস নিতে হবে এবং ডুবন্ত ব্যক্তির নাক হাত দিয়ে চেপে মুখের সঙ্গে এমনভাবে মুখ লাগাতে হবে যেন কোনো ফাঁকা না থাকে। শিশু বা কম বয়সী কেউ ডুবে গেলে নাক মুখ সম্পূর্ণ একসঙ্গে মুখের মধ্যে পড়তে হবে। এ অবস্থায় উদ্ধারকারী জোরে শ্বাস নিয়ে ডুবন্ত ব্যক্তির মুখে মুখ লাগিয়ে শ্বাস দিতে হবে। দেখতে হবে যে শ্বাস দেওয়ার ফলে ডুবন্ত ব্যক্তির পেট ফুলে যায় কিনা। যদি পেট ফুলে যায় তাহলে কৃত্রিম উপায়ে এভাবে শ্বাস দেওয়া ঠিকমতোই হচ্ছে। ডুবন্ত ব্যক্তি নিজে থেকে শ্বাস না নেওয়া পর্যন্ত এভাবে চালিয়ে যেতে হবে। কৃত্রিমভাবে শ্বাস প্রদানের পাশাপাশি হাত ধরে অথবা গলার এক পাশে হাত দিয়ে দেখতে হবে যে নাড়ির স্পন্দন আছে কিনা। যদি না থাকে তাহলে দ্রুত বুকের মধ্যভাগ থেকে সামান্য বাঁ পাশে হাত রেখে জোরে জোরে চাপ দিতে হবে যেন বুক বেশ খানিকটা দেবে যায়। 1 থেকে 2 বছরের শিশু হলে তার বুক 2 হাত দিয়ে জোরে বুড়ো আঙুল দিয়ে চাপ দিতে হবে। এভাবে প্রতি 30 বার চাপ দেওয়ার পর আগের মতো 2 বার করে শ্বাস দিতে হবে। নাড়ির গতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এরকম চক্রাকারে চালাতে হবে। আক্রান্ত ব্যক্তি দীর্ঘক্ষণ পানিতে থাকার কারণে শরীরের তাপমাত্রা কমে যেতে পারে, তাই তাপমাত্রা স্বাভাবিক রাখার জন্য ওই ব্যক্তিকে পানি থেকে তুলে কাপড় চোপড় দিয়ে ভালো করে ঢেকে রাখা উচিত। রোগীর অবস্থা ভালো থাকলে শ্বাস প্রশ্বাস নিলে এবং হৃদস্পন্দন চালু থাকলে তাকে কুসুম গরম, দুধ, চা এসব খেতে দেওয়া যেতে পারে। আক্রান্ত ব্যক্তিকে পানি থেকে তুলে উল্টো করে শুয়ে পেটে চাপ দিয়ে পানি বের করার চেষ্টা করা মোটেও ঠিক নয়। এতে ওই ব্যক্তি বমি করে ফেলতে পারে, যা আবার ফুসফুসে প্রবেশ করে পরবর্তী সময়ে জটিলতা সৃষ্টি করতে পারে। আবার সাঁতারে পারদর্শী নয় এমন কোনো ব্যক্তি ডুবন্ত মানুষকে উদ্ধার করতে যাওয়া উচিত নয়, কারণ এতে দুজনের জীবনই বিপন্ন হতে পারে। রোগীর ফুসফুস ও শ্বাসনালী থেকে পানি বের করার জন্য খুব বেশি সময় না নেওয়াই শ্রেয়। প্রাথমিক চিকিৎসা চলার পাশাপাশি রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে।
1: সুপ্রশ্রোতা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে। রূপালীর আয়োজন মানেই কিন্তু আপনাদের পছন্দের ছায়াছবির গানগুলো। এবারে গানটি থাকছে রথীন্দ্রনাথ রায়ের কণ্ঠে নাগরদোলা ছায়াছবি থেকে নেওয়া। আর এই গানটির পরেই কিন্তু আমরা আবারও ফিরবো আপনাদের সাথে ফোন ইনে কথা বলার জন্য 01974 121970 এই নাম্বারে।

প্রিয় শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে আজকের রূপের এই সময়টুকু কিন্তু শেষ হয়ে এসেছে। আশা করি সকালের এই ছোট্ট সুরের আয়োজন আপনাদের বেশ ভালো লেগেছে। বরাবরের মতোই সাথে ছিলাম আজকে শারিকা নূর পান্না, আমাদের সাথে অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন মরিয়ম সুলতানা, প্রকৌশল সহযোগিতা ছিলেন মোহাম্মদ রাকিবুল হাসান এবং প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার মেধা। আশা রেখে আজকের আয়োজন আপনাদের বেশ ভালো লেগেছে। বাংলাদেশ বেতার খুলনা প্রিয়শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি রাগরং আয়োজনে। আজকের শিল্পী প্রকাশ চন্দ্রভদ্র, শুনবেন রাগ ভাইরব

প্রিয় শ্রোতা, রাজরঙ অনুষ্ঠানে ভাইরোর আগে বেহালা বাদন শুনলেন। শিল্পী ছিলেন প্রকাশ চন্দ্র ভদ্র। বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান ঘোষণায় আজ ছিলাম আমি সারিকা নূরপান্না। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন মরিয়ম সুলতানা। প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার মৃধা। প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ রাকিবুল হাসান। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি ফারহানা খান রনি। দেশে আজ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। মানব জাতির জন্য শান্তির বার্তা নিয়ে ৫৭০ খ্রিস্টাব্দের হিজরি বর্ষপঞ্জির ১২ই রবিউল আউয়াল সৌদি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৬৩২ খ্রিস্টাব্দের একই দিনে তিনি ইন্তেকাল করেন। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসী সহ সমগ্র মুসলিম উম্মাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ সরকারি ছুটি। দিবসটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বিস্তারিত কর্মসূচি পালন করছে। এদিকে গতকাল জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আয়োজিত পক্ষকালব্যাপী ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠানমালা উদ্বোধনকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানে সব ধর্মের মানুষ নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন করবেন এবং ন্যায় বিচার, সাম্য, মানবিক মর্যাদা ও পারস্পরিক সৌহার্দ্য হবে রাষ্ট্র ও সমাজের ভিত্তি। তিনি বলেন, বর্তমান বিশ্বে হিংসা, সংঘাত, অসহিংসতা, বৈষম্য, উগ্রতা, মিথ্যা ও নৈতিক অবক্ষয়ের যে বিস্তার ঘটছে তা থেকে উত্তরণের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই। ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুককে বহনকারী একটি বিশেষ বিমান সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে আজ ভোরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বিশ্বের প্রথম দেশ হিসাবে ভুটান বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ভুটান সবসময় বাংলাদেশের জনগণের হৃদয়ে বিশেষ স্থান করে আছে। তিনি বাংলাদেশের প্রতি ভুটানের বর্তমান রাজার পিতা রাজা জিগমে সিংগে ওয়াংচুকের বিশেষ মমত্ববোধ ও গভীর শ্রদ্ধাবোধের বিষয়গুলো তুলে ধরেন। দুই দেশের অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধির আকাঙ্ক্ষার কথা তুলে ধরে ভুটানের রাজা শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানোর উপর গুরুত্ব দেন। এ সময় ভুটানের রাজা তার গেলেভো মাইন্ডফুলনেস সিটি প্রকল্প সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং এতে বাংলাদেশের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি প্রকল্পটির প্রতি আগ্রহ প্রকাশ করে বলেন, পারস্পরিক কল্যাণ, সমৃদ্ধি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে এ অঞ্চলের রূপান্তরমূলক উদ্যোগগুলো এগিয়ে নিতে বাংলাদেশ ভুটানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত। সাক্ষাতের সময় অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান উপস্থিত ছিলেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সরকারিভাবে কোনো খরচ ছাড়াই ১০,০০০ কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি নিরাপদ অভিবাসন ও অবৈধভাবে বিদেশ যাত্রা প্রতিরোধে গতকাল সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় একথা বলেন। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করা হয়। মন্ত্রী বলেন, বিদেশে কর্মী পাঠানোর পাশাপাশি তাদের দক্ষ করার লক্ষ্যে সুনামগঞ্জের ৫টি উপনির্বাচনী এলাকায় ৫টি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। প্রয়োজনীয় দক্ষতা অর্জনের পর কর্মীদের বৈধ প্রক্রিয়ায় বিদেশে যাওয়ার আহ্বান জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল। অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আজ রাষ্ট্র পরিচালিত একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত ১৪ শিশু মারা গেছে। উদ্ধারকারী দল জানিয়েছে, প্রসূতি বিভাগে শ্রেষ্ঠ এ আগুনে আহতদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ অগ্নিকাণ্ডে এসব শিশুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। জাতিসংঘ জানিয়েছে, মিয়ানমারের মানবাধিকার সংকট আরও ঘনীভূত হয়েছে। ২০২৫-২৬ সময়কালের পরিস্থিতি পর্যবেক্ষণ করে গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, রোহিঙ্গা সংখ্যালঘুদের ওপর ব্যাপক নির্যাতন এবং আইনের শাসনের ব্যাহত হওয়ার ফলে অবৈধ শিল্প ও অর্থপ্রবাহ জনসাধারণের দুর্ভোগ বাড়িয়ে তুলেছে। প্রতিবেদনে মিয়ানমারের ক্রমবর্ধমান মানবিক ও মানবাধিকার সংকট মোকাবেলায় আরও জোরালো পদক্ষেপের আহ্বান জানায় জাতিসংঘ। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা একটায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধে ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়োহাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছি চলতি অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। সিরাতুন নবী উপলক্ষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ সম্পর্কে আলোচনা অনুষ্ঠান শুনবেন দুপুর ১২:৪০। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে গ্রন্থিত বিশেষ অনুষ্ঠান শুনবেন দুপুর ২:৩০। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ শুনবেন বেলা ১:০৫। ব্যবহারিক ইংরেজি শিক্ষার অনুষ্ঠান চলো ইংরেজি শিখি শুনবেন সন্ধে ৬:১০। জানিয়ে দিচ্ছি সঙ্গীত অনুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনতে পাবেন বেলা ১২:১৫। আধুনিক গান শুনবেন অম্বিকা রানী সাহার কণ্ঠে বেলা ১২:৩০। রবীন্দ্রসঙ্গীত শুনবেন মুস্তাফিজুর রহমান নান্টুর কণ্ঠে বেলা ১২:২০। ছায়াছবির গান শুনবেন বিকেল ৩:০৫ এবং বিকেল ৪:০৫। পাঁচ মিশেলে গানের আয়োজন থাকছে বিকেল ৩:৩০। এছাড়া FM ৮৮.৮ MHz NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত ৯:০০। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি নাসিমা আক্তার। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ মিলাদুন্নবী উদযাপিত হচ্ছে। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওফাতের স্মরণে এই দিবসটি পালন করা হয়। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি, ভালোবাসা, মানবতা ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে প্রায় 1500 বছর আগে পৃথিবীতে আসেন। তিনি 570 খ্রিস্টাব্দে মক্কার অভিজাত কোরাইশ পরিবারে জন্মগ্রহণ করেন এবং 632 খ্রিস্টাব্দে একই দিনে তিনি ইন্তেকাল করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দিবসটি উপলক্ষে দেশবাসী সহ মুসলিম উম্মাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন। আজ সরকারি ছুটি। খুলনায় এ উপলক্ষে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, শিশু একাডেমি ও বিএনপি সহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। জেলা প্রশাসনের কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা ও দোয়া মাহফিল। এছাড়া সকল শিক্ষা প্রতিষ্ঠানে ও মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হবে। সকল সরকারি বেসরকারি হাসপাতাল, সরকারি শিশু পরিবার, শিশু সদন, শিশু বিকাশ কেন্দ্র, বৃদ্ধ নিবাস, শিশু কিশোর উন্নয়ন কেন্দ্র, এতিমখানা এবং মাদকাশক্তি নিরাময় কেন্দ্রে উন্নত মানের খাবার পরিবেশন করা হবে। নগরীর গুরুত্বপূর্ণ স্থানে দিবস উপযোগী ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হবে। সিটি কর্পোরেশনের কর্মসূচির মধ্যে রয়েছে নগর ভবনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও আদর্শের ওপর আলোচনা সভা, রচনা, কিরাত, হামদ, নাত ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং দোয়া মাহফিল। জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এবং কর্ম শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এদিকে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ বেতার খুলনা এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচার করছে এবং দৈনিক পত্রিকাসমূহ বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। খুলনা বিভাগের অন্যান্য জেলায় অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে পবিত্র ঈদ মিলাদুন্নবী পালিত হচ্ছে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক বলেছেন, আমরা নগরবাসীকে নিরাপদ ও সুস্থ রাখতে চাই। সরকারি নির্দেশনা মোতাবেক ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে কেসিসি ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। প্রচার প্রচারণার মাধ্যমে নগরবাসীকে অবহিত করা, পরিচ্ছন্নতা অভিযান জোরদার ও ড্রেন নর্দমা খাল পরিষ্কার করা এবং ফগার মেশিনের মাধ্যমে অ্যাডাল্টিসাইড ও ড্রেন নর্দমায় লার্ভিসাইড স্প্রে করা হচ্ছে। এছাড়া ক্রাশ প্রোগ্রাম চালু করা হয়েছে। তিনি গতকাল নগরীর সোনারাঙ্গা আবু বকর খান আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের চিকিৎসা কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রশাসক বলেন, স্বল্প আয়ের পরিবারের আবাসস্থলের নিকটবর্তী মেডিকেল ক্যাম্পগুলো স্থাপন করা হয়েছে। ক্যাম্পগুলোতে ডেঙ্গু জ্বর সহ সকল প্রকার জ্বরে আক্রান্ত নারী, পুরুষ ও শিশুদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হবে। পরে প্রশাসক রূপসা ভেড়িবাদ এলাকায় হাজি আবু হানিফ মাদ্রাসা ও এতিমখানা এবং টুটপাড়া তালতলা মাতৃসদন হাসপাতালে স্থাপিত মেডিকেল ক্যাম্পের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, সচিব মোহাম্মদ রেজা রশিদ, প্রধান প্রকৌশলী মুসুজ্জামান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা শরীফ সামিউল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। খুলনা মহানগর বিএনপি সভাপতি ও কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেছেন, নগরীতে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোন বিকল্প নেই। ডেঙ্গুর বিস্তার রোধে নগরবাসীকে সচেতন ও সতর্ক থাকতে হবে। পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে এসে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে হবে। তিনি গতকাল ডেঙ্গু প্রতিরোধে খুলনা মহানগর যুবদলের উদ্যোগে মাসব্যাপী মশা নিধন কর্মসূচির অংশ হিসেবে ডাকবাং সংলগ্ন এপিসি স্কুলের সামনে থেকে 23 নম্বর ওয়ার্ডে ফগার ও স্প্রে মেশিনের মাধ্যমে মশা নিধন কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। এস এম শফিকুল আলম মানা বলেন, ডেঙ্গু প্রতিরোধ ও মোকাবেলায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। 23 নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়কের সভাপতিত্বে মহানগর যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিব সহ নেতা কর্মীরা সময় উপস্থিত ছিলেন। খুলনা সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের নবগঠিত অ্যাডহক কার্যনির্বাহী কমিটির প্রথম সভা গতকাল কেসিসি নগর ভবনের ডিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় নগরীর শান্তিধাম মোড়ে রেড ক্রিসেন্ট সিটি ইউনিটের জমি সংক্রান্ত বিষয়ে কার্যনির্বাহী কমিটির নির্বাচন ও আজীবন সদস্য সংগ্রহ বিষয়ে আলোচনা করা হয়। কেসিসির প্রশাসক ও সিটি ইউনিটের চেয়ারম্যান নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে রেড ক্রিসেন্টের সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আরিফুজ্জামান অপু সহ রেড ক্রিসেন্টের সদস্যগণের সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ফুটবল। খুলনা বিশ্ববিদ্যালয় মাঠে মীর মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল টুর্নামেন্টে গতকাল তিনটি খেলা অনুষ্ঠিত হয়। এতে ইউআরপি ডিসিপ্লিন 1-0 গোলে ইএস ডিসিপ্লিনকে, রসায়ন ডিসিপ্লিন 1-0 গোলে বিজিই ডিসিপ্লিনকে এবং এফএমআরটি ডিসিপ্লিন 3-2 গোলে ডিএস ডিসিপ্লিনকে পরাজিত করে। এদিকে মাগুরার মোহাম্মদপুর উপজেলার রাজপাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে 8-দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় দীঘা ইউনিয়ন একাদশ 1-0 গোলে পলাশবাড়িয়া ইউনিয়ন একাদশকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1-90 সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6:05 ইংরেজিতে।
0: বাংলাদেশ বেতার খুলনা, শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি দেশের গান শোনা শুনবেন। শিল্পী রুনা লায়লা, গানটির কথা সাজিয়েছেন নজরুল ইসলাম বাবু।

শিল্পী রুনালের কণ্ঠে দেশের গানটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন মুস্তাফিজুর রহমান নাটুর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।

পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন মুস্তাফিজুর রহমান নাটুর কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা, আমন্ত্রণ জানাচ্ছি আধুনিক গান শোনার জন্য। আজকের শিল্পী অম্বিকা রানী সাহা।

রেজাউল করিম টিপুর কথায় সাজানো এই গানটি শুনলেন। বন্ধুরা, অম্বিকা রানী সাহার কণ্ঠে আরও একটি আধুনিক গান শুনবেন, সাহারে বানু মল্লিকের কথায় সাজানো।

0: অম্বিকা রানী সাহার কণ্ঠে পরপর দুখানি আধুনিক গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন সিরাতুন্নবী উপলক্ষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ সম্পর্কে আলোচনা, পরিচালনায় মুফতি সিফাতুল্লাহ।
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করে পৃথিবীতে মানুষ আগমন করে যাতে দিকভ্রান্ত না হয়, এই জন্য যুগে যুগে নবীদের আগমন ঘটেছে। পৃথিবী যখন আইয়ামে জাহিলিয়াত বা অজ্ঞতার ঘোর অন্ধকারে নিমজ্জিত, চারিদিকে যখন অনাচার, জুলুম, কুসংস্কার আর নৈতিক অবক্ষয়ের রাজত্ব, মানবতা যখন সম্পূর্ণ দিকভ্রান্ত, ঠিক তখনই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে আলোর পথ দেখাতে প্রেরণ করেন সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী সাইয়্যিদুন্নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি এসে পৃথিবীতে ঘোষণা করলেন তাওহীদের অমীয় বাণী, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। তার আগমনের সবচেয়ে বড় প্রধান কারণ ছিল মানুষকে সব ধরনের শিরিক, মিথ্যা উপাসনা থেকে, দাসত্ব থেকে মুক্ত করে এক ও অদ্বিতীয় রবের পরিচয়ের সাথে যুক্ত করা এবং স্রষ্টার সাথে সৃষ্টির আত্মিক সম্পর্ক স্থাপন করা। এর পাশাপাশি সমগ্র মানব জাতি ও বিশ্বজগতের জন্য রহমত হিসেবে আবির্ভূত হয়ে মানুষকে সকল প্রকার জুলুম ও অনাচারের হাত থেকে রক্ষা করে সমাজে ন্যায়, সাম্য এবং মানবিক অধিকার প্রতিষ্ঠাও ছিল তার আগমনের অন্যতম মূল লক্ষ্য। প্রিয়শ্রোতা, তিনি তাতে সফল হয়েছিলেন। তার দীর্ঘ 23 বছরের সীমাহীন ত্যাগ ও ধৈর্যের বিনিময়ে তিনি মানুষকে হৃদয় থেকে শিরিক ও অজ্ঞতার অন্ধকার মুছে ফেলে সেখানে তাওহীদের প্রদীপ প্রজ্বলিত করতে সক্ষম হয়েছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মহান সফলতা এ যেন এক ঐশী পরশপাথরের ছোঁয়া। তার পবিত্র নবুয়তির পরশে মক্কার সাধারণ ও নির্যাতিত মানুষগুলোকে ইতিহাসের সবচেয়ে দামি সোনার মানুষে পরিণত হয়েছিল। এ কারণেই তো তার যুগ এবং পরবর্তী যুগকে বলা হয় সোনালী যুগ। প্রিয় শ্রোতা বন্ধু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ অনুসরণ করা একজন মুমিনের জন্য একান্ত কর্তব্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুকালকে বাচ্চাদের জন্য অত্যন্ত আদর্শের মাপকাঠি হিসেবে বাচ্চাদের সামনে উপস্থাপন করা, যে যুবক একজন আদর্শবান যুবক হতে চায় সে যেন বিশ্বনবীর যৌবনকালকে অনুসরণ করে, যে ব্যক্তি আদর্শই স্বামী হতে চায় সে যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে অনুসরণ করে, সে যদি একজন বীর সেনানী হতে চায়, একজন দেশপ্রেমিক হতে চায়, একজন দেশের শাসক হতে চায় সে যেন বীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে, সে যদি একজন ধর্ম প্রচারক হতে চায় সে যেন মুবাল্লিগ রাসূলকে অনুসরণ করে, সে যদি একজন রাষ্ট্রপ্রধান হতে চায় সে যেন মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করে, সে যদি মানবিক দৃষ্টান্তের এক মহান ব্যক্তিত্ব হতে চায় সে যেন মুহাম্মদুর রাসূলুল্লাহর উদারতাপূর্ণ জীবনকে অনুসরণ করে, সে যদি পরোপকার, অন্যায়ের প্রতি বলিষ্ঠ কণ্ঠস্বর হতে চায় সে যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এই অংশগুলো অনুসরণ করে। সাহাবায়ে কেরাম আজমাইন ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি ইশারায় নিজেদের জীবন উৎসর্গ করার বিরল দৃষ্টান্ত স্থাপনকারী পবিত্র জামাত, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত পবিত্র চরিত্র অনুসরণের, এমনকি তার এক একটি অঙ্গভঙ্গির অনুকরণের এত বেশি অনুরাগী ছিলেন, স্বীয় জান, মাল, আবেগ, অভিলাষসমূহ কুরবান করতে সবসময় প্রস্তুত থাকতেন। তাদের অনুসরণের ব্যাকুলতা এত অধিক ছিল যে একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবার সময় সাহাবাগ উদ্দেশ্য করে বললেন, বসে পড়ো। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তখন দরজার কাছে আসতেছিলেন, ঠিক এই নির্দেশ শুনতেই এক কদম সামনে না বাড়িয়ে সাথে সাথেই সেখানে বসে পড়লেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা অনু ফাঁসির মঞ্চে নিজের জীবনের বিনিময়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র পায়ে কাটা বিধুক এমন প্রস্তাব শুনতে পর্যন্ত রাজি ছিলেন না। নিজের জীবনকে উৎসর্গ করে নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের সম্পদের সবচেয়ে ঊর্ধ্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণই ছিল তাদের জীবনের মূল লক্ষ্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 16 লক্ষ সাহাবির মধ্যে একজন সাহাবি এমন খুঁজে পাওয়া যাবে না যতদিন পর্যন্ত পৃথিবীতে রাসূলের সাহাবি বেঁচে ছিলেন, কোনো একজন সাহাবি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিলাদুন্নবী উপলক্ষ করে নানা প্রকার ইবাদতমুখী নতুন উদ্ঘাটন তারা কখনোই করেন নাই। বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যেমন রবিউল আউয়াল ছিল অনুকরণীয় মাস, ঠিক তেমনি জীবনের প্রতিটি দিন, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ক্ষেত্রেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার জীবন, তার আদর্শকে তারা অনুসরণ করেছেন এক মহামানবীয় কায়দায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্র এবং আদর্শ সমাজ গঠনে এক মহা ভূমিকা রেখেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজ বিনির্মাণে স্বপ্ন দেখিয়েছেন যার মূল ভিত্তি হল উত্তম চরিত্র ও সুমহান নৈতিকতা। হাদিস শরীফে তিনি সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন, আমাকে কেবল উত্তম চরিত্রের পূর্ণতা সাধনের জন্যই প্রেরণ করা হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহির কাছে টানা দশ বছর খাদেম হিসেবে কাজ করেছেন। তিনি তার চরিত্রের স্মৃতিচারণ করে বলেন, এই দীর্ঘ দশ বছরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই আমার কোনো কাজে বিরক্ত হননি, একটি ওহ শব্দ পর্যন্ত উচ্চারণ করেননি। আমি কোনো কাজ যদি না করেছি, তিনি কখনো বলেননি তুমি এ কাজ কেন করলে না, আর যদি নিজের ইচ্ছায় কোনো কাজ করে ফেলেছি, তিনি কখনোই বলেননি তুমি কেন করেছ। যেই তার সংস্পর্শের গিয়েছে তার আচরণে মুগ্ধ হয়েছে এবং তার মহৎ চরিত্রের প্রশংসা করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুদের প্রতি ছিল অকৃত্রিম স্নেহ ভালোবাসা, শিশুদের সাথে তার আচরণ ছিল উপভোগ্য অনুসরণীয়। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি শিশুদের খুব আদর করতেন, অন্যদেরকে তাদের প্রতি কোমল আচরণের নির্দেশ দিতেন, তাদের সাথে দয়া ও সহানুভূতির আচরণের উপদেশ দিতেন। যারা শিশুদের সাথে সদয় আচরণ করে না তাদের ভর্ৎসনা করতেন। প্রিয় শ্রোতা, এই জন্য শ্রোতাবন্ধু, রাসূল যেমন শিশুদের প্রতি কোমল ছিলেন, তাদের প্রতি সদয় ছিলেন, অন্যদেরকে সদয় হতে বহুবার অত্যন্ত গুরুত্বের সাথে বলেছেন, আমরা সেই বিষয়টি অত্যন্ত লক্ষ্য করার চেষ্টা করব। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, জনক বেদিন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসেছেন এবং একটি শিশুকে দেখলেন তিনি চুমু দিচ্ছেন। সেই গ্রাম্য ব্যক্তিটি জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল, আপনি কি শিশুদেরকে চুমু খান? উত্তরে নবীজি বললেন, হ্যাঁ। সে বলল, আমরা তো শিশুদের চুমাই দেই না। একথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তোমাদের দিল থেকে রহম ছিনিয়ে নিলে আমার কি করার আছে? অর্থাৎ যাদের দিলে রহম নেই তারাই কেবল শিশুদের প্রতি সদয় আচরণ করে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন যুবকদের এক আদর্শ আইডল পুরুষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নৈতিক শিক্ষা দেননি, তিনি যুবকদের স্বাভাবিক মানবিক অনুভূতিকেও সবসময় মূল্যায়ন করেছেন। এ প্রসঙ্গে হযরত মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কয়েকজন সমবয়সী যুবক দীর্ঘ ২০ দিন যাবৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবস্থান করলাম। তিনি ছিলেন অত্যন্ত দয়ালু ও কোমল স্বভাবের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন যে আমরা পরিবারের জন্য ব্যাকুল হয়ে পড়েছি, আমাদের অনুভূতি, আমাদের চোখের চাহনি তিনি বুঝতে পারলেন। তিনি বললেন, তোমরা নিজেদের পরিবারের কাছে ফিরে যাও, তাদের মধ্যে অবস্থান করো, তাদের দীন শিক্ষা দাও এবং সৎ কাজের নির্দেশ দাও। ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এইটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসাধারণ চরিত্র, প্রজ্ঞা এবং বিশেষ করে যুবকদের প্রতি গভীর সহানুভূতির উজ্জ্বল দৃষ্টান্ত। শাইখ মোহাম্মদ সালেহ আল উসাইমিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিস প্রমাণ করে যে একজন দায়ী, একজন ধর্ম প্রচারক এবং একজন শিক্ষককে মানুষের মানসিক অবস্থা উপলব্ধি করতে হবে এবং সেই অনুযায়ী আচরণ করতে হবে। প্রিয় শ্রোতা বন্ধু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রতিটি পদক্ষেপ আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনটি তার অধীনস্থদের প্রতি সদয় ব্যবহার করেছেন, ঠিক তেমনইভাবে আমাদের সমাজে, আমাদের দেশের প্রতিটি কর্মক্ষেত্রে যারা উচ্চপদস্থ তারা যেন নিচু পদস্থদের প্রতি সদয় হয়, স্নেহশীল হয়, তাদের হকের প্রতি লক্ষ্য করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের হকের প্রতি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। প্রতিটি কথার হক, কাজের হক, সময়ের হক, প্রত্যেকটি হক তিনি অত্যন্ত গুরুত্বের সাথে আদায় করেছেন। আল্লাহ তাআলা রাসূলের জীবনে শিশুকাল থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি পদক্ষেপকে আমাদের অনুসরণ করে আদর্শ মানুষ, সোনালী মানুষ হওয়ার তৌফিক দান করেন। আমিন।
0: এতক্ষণ শুনলেন সিরাতুন্নবী উপলক্ষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ সম্পর্কে আলোচনা। পরিচালনায় ছিলেন মুফতি সিফাতুল্লাহ, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ সোহাগ হোসেন, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ শাহিদুল ইসলাম, প্রযোজনা করলেন সৌমেন বাছার। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন এস কে শাহিদুর রহমানের কথায় ও কণ্ঠে শুনবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত।

0: আমি চাই না হীরা, চাই না মতি।
1: এতক্ষণ এস কে শাহিদুর রহমানের কথায় ও কণ্ঠে নবী রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। আল্লাহ তাআলা খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে, মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থ অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কুরআন। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী শুনবেন জোহরের নামাজের আজান এবং দোয়া।

أشهد أن محمدا رسول

0: اللهم رب هذه الدعوة التامة الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: বাংলাদেশ বিতার খুলনা। আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। আল-হাদিস বাংলাদেশ বেতার খুলনা। কিছুক্ষণের মধ্যেই বেলা একটার ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

মেঘ রোদ হঠাৎ বৃষ্টির এই শরতের এই দিনে সবাইকে আজকের আয়োজনে আমন্ত্রণ জানাই প্রীতি ও শুভেচ্ছা সহ। যে যেখান থেকে আমাদের সাথে আছেন আশা করি ভালো আছেন, নিরাপদে আছেন। হ্যাঁ বন্ধুরা, আজ হিজরি সনের বারে রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর প্রিয় নবী ও রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্মদিন, এবং এছাড়া 632 খ্রিস্টাব্দে এই দিনে তিনি 63 বছর বয়সে ওফাত লাভ করেন। সারা বিশ্বের মুসলমান এই দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিসাবে পালন করেন। আমাদের বাণিজ্যিক কার্যক্রম অনুষ্ঠানে আজকের আয়োজনও ঠিক সেভাবে সাজানো। আমরা প্রথমেই শুনব শিল্পী মোহাম্মদ আব্দুল জব্বারের কণ্ঠে আলিঙ্গন ছবির গান। তো শুনে আসি

হিজরি সনের বারো রবিউল আউয়াল আরবের মক্কানগরীর অভিজাত কুরাশ গোত্রে জন্মগ্রহণকারী সেই মহাপুরুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবজাতিকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে উদ্বুদ্ধ করেন। হ্যাঁ বন্ধুরা, এবারে শুনব অতুই ডাকলি চারে এই শিরোনামে গানটি, শিল্পী রথীন্দ্রনাথ রায়, ছায়াছবি বেদের মেয়ে জ্যোৎস্না।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রম অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। এবারের শিল্পী এন্ড্রু কিশোর, ছায়াছবি বাল্য শিক্ষা।

ও কল্যাণের অমীয়বাণী এবং এতিম অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানান। এবারের গানটি নেওয়া হয়েছে ভালো মানুষ ছায়াছবি থেকে, শিল্পী সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা আসমিন।

পবিত্র ভূমি মক্কায় জন্মগ্রহণ করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলা থেকে ছিলেন শুদ্ধাচারী। অসত্য, অন্যায় ও অকল্যাণের পথ থেকে তিনি থাকতেন যোজন যোজন দূরে। তিনি মক্কাবাসীর কাছে সম্বোধিত হতেন আল আমিন বা বিশ্বাসী হিসাবে। এবারে গানটি নেওয়া হয়েছে বড় ভালো লোক ছিল ছায়াছবি থেকে, শিল্পী সাবিনা ইয়াসমিন, সৈয়দ আব্দুল হাদী ও তার সঙ্গীরা।

0: বর্তমান সরকার আগামী 5 বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদী থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15 ভাগ। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এত বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে। এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি, অতি বৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

প্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে প্রচারিত বাণিজ্যিক কার্যক্রম অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে। আজ পবিত্র বারোই রবিউল আউয়াল উপলক্ষে বিশেষভাবে সাজানো আমাদের এই আয়োজন। এবারের গানটি নেওয়া হয়েছে বাঞ্জারাম ছায়াছবি থেকে, শিল্পী সাবিনা ইয়াসমিন ও তার সঙ্গীরা।

ঐশী গ্রন্থ পবিত্র কোরআন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়। মানবজাতিকে আলোর পথে উদ্বুদ্ধ করেছে এই ঐশী গ্রন্থ। শান্তির সমাজ গঠনে আল কোরআন ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা সব যুগের প্রাসঙ্গিক। প্রিয় শ্রোতা, সময় হল বাংলা খবর শোনার। এখন ঢাকা কেন্দ্র থেকে দুপুর 2টার বাংলা খবর রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা দুটো বাংলাদেশ বেতার, খবর পড়ছি সুপ্রভা সেবতী। দেশে আজ ধর্মীয় ভাব গাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। মানবজাতির জন্য শান্তির বার্তা নিয়ে 570 খ্রিস্টাব্দের হিজরি বর্ষপঞ্জির 12ই রবিউল আওয়াল সৌদি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 632 খ্রিস্টাব্দের একই দিনে তিনি ইন্তেকাল করেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ সরকারি ছুটি। দিবসটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বিস্তারিত কর্মসূচি পালন করছে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসী সহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে পক্ষকালব্যাপী ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠানমালা উদ্বোধন করেন। দিবসটি উপলক্ষে সারা দেশে মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে। বিদেশে বাংলাদেশের মিশনসমূহেও যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপিত হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশন 25 আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও অন্যান্য বেসরকারি রেডিও স্টেশন ও টিভি চ্যানেল দিবসটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত ও দর্শন অনুসরণের মাধ্যমে নিজেদের চরিত্র গঠন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সুষ্ঠ সমাজ বিনির্মাণে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আজ রাজধানীর বনানীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আহ্বান জানান। মন্ত্রী বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও সম্ভাবনাময় বাংলাদেশ গঠনের প্রত্যয়ে জুলাই আন্দোলনে দেশের ছাত্র জনতা শহীদ হয়েছে এবং অনেকে পঙ্গুত্ব বরণ করেছে। তাদের আত্মত্যাগকে সার্থক করে তুলতে সকলকে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুককে বহনকারী একটি বিশেষ বিমান সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে আজ ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করে। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন। 1971 সালের 6ই ডিসেম্বর বিশ্বের প্রথম দেশ হিসেবে ভুটান বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ভুটান সবসময় বাংলাদেশের জনগণের হৃদয়ে বিশেষ স্থান করে আছে। তিনি বাংলাদেশের প্রতি ভুটানের বর্তমান রাজার পিতা রাজা জিগমে সিংগে ওয়াংচুকের বিশেষ মমত্ববোধ ও গভীর শ্রদ্ধাবোধের বিষয়গুলো তুলে ধরেন। দুই দেশের অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধির আকাঙ্ক্ষার কথা তুলে ধরে ভুটানের রাজা শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানোর উপর গুরুত্ব দেন। এ সময় ভুটানের রাজা তার গেলেফু মাইন্ডফুলনেস সিটি প্রকল্প সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং এতে বাংলাদেশের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি প্রকল্পটির প্রতি আগ্রহ প্রকাশ করে বলেন, পারস্পরিক কল্যাণ, সমৃদ্ধি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে অঞ্চলের রূপান্তরমূলক উদ্যোগগুলো এগিয়ে নিতে বাংলাদেশ ভুটানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত। সাক্ষাতের সময় অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল। বেলা 3টায় এই অধিবেশনের বৈঠক বসবে। অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। গতরাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জহুরুল ইসলাম বাবু ইন্তেকাল করেন। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আজ একটি হাসপাতালের প্রসূতি বিভাগে অগ্নিকাণ্ডে অন্তত 15 শিশু মারা গেছে। হাসপাতালের মাতৃ ও শিশু ইউনিটের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। উদ্ধারকারী দল জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং আহতদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। ইসলামাবাদ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট একটি তথ্য অনুসন্ধান কমিটি গঠন করে 24 ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
1: ঢাকা রিলের বাংলা খবরের পর আমরা ফিরে এলাম আমাদের নিজস্ব আয়োজনে। বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে প্রচারিত হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। এই মুহূর্তে সাথে আছে আমি হেরা ইয়াগতি, অধিবেশন তত্ত্বাবধানে ফাতেমা খাতুন, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মিধা এবং প্রকৌশল সহযোগিতা রয়েছেন মোহাম্মদ রাকিবুল হাসান। প্রিয় শ্রোতা, আপনারা আমাদের সাথে ফোনে যুক্ত হতে পারেন 01974121970 নম্বরে। আমরা এবারে যাব গানে, এর পরপরই শুনবো আপনাদের নতুন অনুরোধ। এবারে গানটি নেওয়া হয়েছে গায়ের ছেলে ছায়া ছবি থেকে, শিল্পী সৈয়দ আব্দুল হাদী।

0: প্রিয় শ্রোতা, যেমনটি বলেছিলাম, শুনবো আপনাদের নতুন গানের অনুরোধ। হ্যালো, কে আছেন? শুভদুপুর, কে বলছেন?
1: কথা বলছিলাম দীপঙ্কর নন্দন প্রতাপ খোলা থেকে।
0: জি বলুন।
1: আপু আমাকে গান শোনাবেন?
0: জি। হ্যাঁ, যে কোনো। আচ্ছা বন্ধু, সাথেই থাকবেন। হ্যালো হ্যালো, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? হ্যাঁ ভালো আছি, আশা করি আপনি নিশ্চয়ই ভালো আছেন। হ্যাঁ বন্ধু, সাথেই থাকবেন, অবশ্যই শোনাবো। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? হ্যাঁ বন্ধু, অবশ্যই শোনাবো, কেউ চলে গেলে তো মনটা কাঁদবেই। হ্যালো হ্যালো, শুভ দুপুর, কে বলছেন? হ্যাঁ সুফল দা বলুন। হ্যাঁ বন্ধু, ছায়াছবির নামটা একটু বলুন।
1: দেনমোহর।
0: আচ্ছা হ্যাঁ হ্যাঁ, শুনতে পেয়েছি, অনেক ধন্যবাদ। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? হ্যাঁ আমি হেরা ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন। জি বড়, জি হ্যাঁ বন্ধু, আজকে কিন্তু তালিকায় এই গানটি রয়েছে, তখন আমি আপনার নামই প্রচার করে দিব। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? হ্যাঁ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আশা করি আপনিও ভালো আছেন। নামটি বলুন। বন্ধু একটু বুঝতে অসুবিধা হচ্ছে, ছায়াছবির নামটা একটু বলুন আবার। হ্যাঁ বাঁচা, আচ্ছা বাঁচাও বাঁচাও দেশ, জি জি। আচ্ছা বন্ধু, একটু আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল। হ্যালো হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ আমি হেরা ইয়াকুতি, বলুন আফজল ভাই।
1: হ্যাঁ
0: হ্যাঁ ভালো আছে আলহামদুলিল্লাহ, আশা করি আপনিও ভালো আছেন। হ্যাঁ বুঝতে পেরেছি ভাই, বলুন। হ্যাঁ আল্লাহ হাফেজ, আপনি ভালো থাকবেন। হ্যালো, কে বলছেন?
2: দিদি নমস্কার।
0: আদাব, কে বলছেন বলুন? খোকন চন্দ্র দা। হ্যাঁ দিগলহাট, হ্যাঁ পাংশা রাজবাড়ি। জি খোকন চন্দ্র, আমরা একটি কি দুটি অনুরোধ নিয়ে চলে যাব গানে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? মোহাম্মদ আলী। জি, আপনার ঠিকানাটা আবার বলুন। বাঘার বাড়ি, আচ্ছা জেলা কোনটা ভাই? যশোর। হ্যাঁ, প্রাসাদ ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা সাথেই থাকবেন বন্ধু, অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আমরা আর একটু অনুরোধ নিয়ে চলে যাব গানে, কে আছেন এবার দেখব। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? হ্যাঁ, মহেশপুর থেকে। হ্যাঁ বলুন। নাম সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেল, আমার নামটা কিন্তু জানা হলো না বন্ধু। আচ্ছা আর একটা অনুরোধ নিতেই পারি যেহেতু শুনতে পারিনি ভালো করে। হ্যালো, শুভ দুপুর, কে বলছেন? হ্যাঁ, কেমন আছেন? ছাছবি নামটা, ছাছবি নামটা আবার বলুন। জীবন সাথী, আচ্ছা সাথে থাকবেন। হ্যাঁ বন্ধুরা, আমাদের অনুরোধ শোনা হলো, এবার চলে যাব গানে। এবারে শুনব প্রতিজ্ঞা ছাছবি থেকে সেই গানটি, শিল্পী রুনালেলা। আর কিছুক্ষণ আগে শুনতে চেয়েছিলেন আমাদের কাছে প্রতিজ্ঞা ছাছবি থেকে, তিনি আসলে, তিনি এখন আশা করি তিনি এখন সাথেই আছেন।

বড়খোলা পাংশা রাজবাড়ির বন্ধু মোহাম্মদ লুৎফুজ্জোহার কিন্তু এই গানটি শুনতে চেয়েছিলেন। আশা করি আপনার অনুরোধটা আমরা রাখতে পেরেছি এই মুহূর্তে। এবারে চলে যাব ছায়াছবির আরেকটি গানে, শিল্পী সত্য সাহা, ছায়াছবি পুরস্কার।

প্রিয় শ্রোতা, এন্ড্রু কিশোরের কণ্ঠে এই গানটির সাথে শেষ হলো আমাদের আজকের আয়োজন। বাণিজ্যিক কার্যক্রম বাংলা বেতার খুলনা থেকে প্রচারিত এই অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। শুভ দুপুর সবাইকে।

0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অসাম্প্রদায়িকতা ও সহিষ্ণুতা ছিল এ মহাপুরুষের শিক্ষা। ঈদে মিলাদুন্নবীতে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি এর প্রতি আমাদের শ্রদ্ধা জানাই। বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে ট্রান্সক্রিপশন সার্ভিস প্রযোজিত পবিত্র ঈদি মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে হামদ ও নাত নিয়ে বিশেষ গ্রন্থিত অনুষ্ঠান সালাম ইয়া রাসূলুল্লাহ।
1: বাংলাদেশ বেতার, শুরু হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে ট্রান্সক্রিপশন সার্ভিসের আর্কাইভ থেকে সরবরাহকৃত হামদ ও নাত নিয়ে গ্রন্থিত অনুষ্ঠান সালাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।

0: বারোই রবিউল আউয়াল মানব ধামের ইতিহাসের সবচেয়ে ধন্য সবচেয়ে উজ্জ্বলতম দিন। প্রাক ইসলামী আরবের ঘোর অন্ধকার ভেদ করে কুসংস্কার আর পাপের মেঘ সরিয়ে বিশ্বজাহানের জন্য রহমত নিয়ে 570 খ্রিস্টাব্দের এই দিনে ধরণীতে আগমন করেছিলেন মানবতার পরম বন্ধু প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
1: একই সাথে বারোই রবিউল আউয়াল হল ইসলাম ধর্মের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পবিত্র দিন, যা সারা বিশ্বের মুসলমানদের কাছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে পরিচিত। তাই হিজরি বর্ষের তৃতীয় মাস রবিউল আউয়ালের এই ১২ তারিখটি বিশেষ মর্যাদা সম্পন্ন। এটি শুধু বর্ষপঞ্জির একটি বিশেষ তারিখ নয়, বরং মানব সভ্যতার ইতিহাসে এক নতুন ভোরের সূচনা এবং এক পূর্ণাঙ্গ জীবন দর্শনের পূর্ণতা লাভের স্মারক।
0: আজ বিশ্ব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মহামানব আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্ম ও ওফাতের স্মৃতি বিজড়িত বারোই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু

0: আর্কাইভ থেকে সরবরাহকৃত হামদ ও নাত নিয়ে গ্রন্থিত বিশেষ অনুষ্ঠান সালাম ইয়া রাসূলুল্লাহ থেকে স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুল ফেরদৌস তমা
1: এবং আমি মোহাম্মদ ইসহাক আলী।
0: আজকের এই বিশেষ দিনে পুরো আয়োজনটি সাজানো হয়েছে মহান আল্লাহর প্রশংসা গীতি হামদ এবং প্রিয় নবীর শানে শ্রদ্ধার্ঘ নাতে রাসূল দিয়ে। শুরুতেই শুনবেন শোনো শোনো ইয়া ইলাহি আমারে মোনাজাত, কথা ও সুর দিয়েছেন কাজী নজরুল ইসলাম, শিল্পী সালাউদ্দিন আহমেদ।

0: আরবি ঈদ শব্দের অর্থ আনন্দ বা উৎসব, মিলাদ শব্দের অর্থ জন্ম, এবং নবী বলতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। সুতরাং ঈদে মিলাদুন্নবী অর্থ মহানবীর শুভ জন্মের আনন্দ উৎসব। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আওয়াল সোমবার সুবহ সাদিকে মক্কার কুরাইশ বংশের বনি হাশিম গোত্রে জন্মগ্রহণ করেন।
1: অতি অল্প বয়স থেকেই আল্লাহ তাকে কঠিন পরীক্ষার মাধ্যমে যাচাই করে নেন। জন্মের আগেই পিতা আবদুল্লাহ ইন্তেকাল করেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হওয়ার পরই মা আমিনা এই সংবাদ দাদা আব্দুল মুত্তালিবকে পাঠান। সংবাদ পাওয়ার পরই তিনি ছুটে আসেন, পরম স্নেহে দেখেন আর যত্নের সঙ্গে কোলে নিয়ে কাবার ভেতরে প্রবেশ করেন, আল্লাহর হামদ বর্ণনা করেন এবং দোয়া করেন। অতঃপর তার নাম রাখেন মুহাম্মদ, যার অর্থ প্রশংসিত।
0: নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর তৎকালীন অভিজাত আরবদের রীতি অনুযায়ী তাকে মক্কার বাইরে মরুভূমির মুক্ত আবহাওয়ায় গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠার জন্য দুদমা হালিমা সাদিয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়। সেখানে প্রায় 4-5 বছর তিনি বনু সাদ গোত্রের হালিমার তত্ত্বাবধানে লালিত পালিত হন। এরপর 6 বছর বয়সে মা আমিনা মারা যান। 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকাল হয়। দাদার মৃত্যুর পর চাচা আবু তালিব অত্যন্ত স্নেহের সাথে নবী রাসুলকে নিজের তত্ত্বাবধানে ও লালনে পালনে বড় করেন। চাচা আবু তালিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের দায়িত্ব গ্রহণের পর থেকে তাকে আগলে রেখেছিলেন নিজের মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত।
1: শুনবেন জামিউর রহমান লেমনের কথা ও সুরে ইউসুফ আহমেদ খানের কণ্ঠে ইয়া মুহাম্মদ।

0: হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব এবং উত্তম চরিত্রের অধিকারী। পবিত্র কুরআনে তার চরিত্রকে মহত্তম চরিত্র হিসেবে আখ্যায়িত করা হয়েছে। শৈশব থেকে তিনি পরম বিশ্বস্ত ও সত্যবাদী ছিলেন, যার কারণে চরম শত্রুরাও তাঁকে আল আমিন বা বিশ্বাসী বলে ডাকত। মক্কার কাফেররা তার উপর অমানুষিক নির্যাতন করলেও মক্কা বিজয়ের পর তিনি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। তিনি ছিলেন অত্যন্ত নিরহংকারী। রাষ্ট্রপ্রধান ও আল্লাহর রাসূল হওয়া সত্ত্বেও তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন এবং কখনও অহংকার করতেন না। তাঁর কাছে কেউ সাহায্য চাইলে তিনি কখনো খালি হাতে ফিরিয়ে দিতেন না এবং নিজের চেয়ে অন্যের প্রয়োজনকে অগ্রাধিকার দিতেন। তিনি বিচার ও ন্যায় বিচারের ক্ষেত্রে আপোষহীন ছিলেন এবং ধনী দরিদ্র আপন পর সবার জন্য সমান আইন প্রয়োগ করতেন। তিনি কেবল মানুষের প্রতিই নন, বরং পশু পাখির প্রতিও দয়া দেখানোর নির্দেশ দিয়েছেন এবং নিজে তা পালন করেছেন।
1: প্রিয় শ্রোতা, এবারে শোনাব তোমার নামের তসবিহ খোদা। কথা ও সুর সাইদ সিদ্দিকী, কণ্ঠ দিয়েছেন তামান্না নিগার তুলি।

0: অত্যাচার ও মূর্খতার অন্ধকারে নিমজ্জিত আরব সমাজকে তিনি মাত্র 23 বছরে একত্ববাদ ও মানবতার আলোয় আলোকিত করেছিলেন, যা ইতিহাসে অনন্য।
1: চারপাশের অন্যায়, অত্যাচার আর অন্ধকার দেখে প্রিয়নবীর মন ব্যাকুল হয়ে উঠত। মানুষের মুক্তির উপায়ের খোঁজে তিনি মক্কার অদূরে জাবালে নূর বা নূর পর্বতের হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। অবশেষে আসে সেই পরম মুহূর্ত। 40 বছর বয়সে পবিত্র রমজান মাসের এক রাতে হেরা গুহায় আগমন ঘটে ফেরেশতা হজরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে তিনি বললেন,
0: ইকরা, অর্থাৎ পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনের প্রথম বাণী অবতীর্ণ হওয়ার মাধ্যমে সূচনা হল নবুয়াতের মহাসত্যের। মানব জাতি পেল অন্ধকারের বুক চিরে আলোর দিক নির্দেশনা। আরব উপদ্বীপের আমূল পরিবর্তন এবং বিশ্বব্যাপী ইসলামের চিরস্থায়ী আদর্শ প্রতিষ্ঠা করেন প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
1: পরবর্তীকালে নবুয়াত লাভের পর তিনি দীর্ঘ 23 বছরের কঠিন সাধনায় তাওহীদের দাওয়াত পৌঁছে দেন এবং মদিনাকে কেন্দ্র করে এমন এক আদর্শ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করেন যেখানে ধনী দরিদ্র বর্ণ গোত্র নির্বিশেষে সবাই সমান অধিকার লাভ করে। দাস প্রথার উচ্ছেদ, নারীদের মর্যাদা দান ও সাম্যের সমাজ গঠন ছিল তার অনন্য অবদান। তিনি অন্ধকার আচ্ছন্ন সমাজকে হেদায়েতের আলো দেখিয়েছিলেন।
0: প্রিয় শ্রোতা, এবারে শুনবেন প্রিয়নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত। আসিছেন হাবিবে খুদা, কথা অসুর জামিউর রহমান লেমন, কণ্ঠশিল্পী তানজিনা করিম স্বরলিপি।

0: নবুয়ত প্রাপ্তির পর শুরু হল সত্য ও তাওহীদের বাণী প্রচারের এক কঠিন পরীক্ষা। প্রথম তিন বছর তিনি নিকটাত্মীয় ও বিশ্বস্ত বন্ধুদের মাঝে গোপনে ইসলামের দাওয়াত দেন। এরপর আল্লাহর নির্দেশে তিনি প্রকাশ্যে একেশ্বরবাদের কথা বলতে শুরু করেন। তিনি মানুষকে শিখালেন সৃষ্টিকর্তা এক ও একক, আর মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই।
1: কিন্তু সত্যের এই পথ মোটেও সহজ ছিল না। মক্কার কুরাইশদের নির্যাতন, সামাজিক বয়কট আর অপমান সইতে হয়েছে আমাদের প্রিয় নবীকে। তায়েফের ময়দানে রক্তে ভেজা শরীর নিয়েও তিনি তাদের ধ্বংস চাননি, বরং দয়া করে তাদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন।
0: তার মহান চরিত্র, ধৈর্য আর সত্যবাদিতার আলোতেই একসময় অন্ধকার আরব সমাজে বিরাজ করল শান্তি, ন্যায় ও সত্যের সুবাতাস। সত্যের জয় হল, ইসলাম ছড়িয়ে পড়ল দিক

0: শুনছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানিনাত। কথা লিখেছেন মামুন আল ফরিদ, সুর দিয়েছেন মুহাম্মদ সাদিক আলী, শিল্পী মুহাম্মদ হাসানুল হক। বিদায় হজের ভাষণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবজাতির জন্য যে অমূল্য দিক নির্দেশনা রেখে গেছেন তা সর্বকালের সর্বজনীন মানবাধিকারের দলিল। তিনি স্পষ্ট জানিয়ে গিয়েছিলেন, তার রেখে যাওয়া আল কুরআন ও সুন্নাহ অনুসরণের মাধ্যমেই মানবজাতি চিরন্তন সাফল্য লাভ করতে পারে।
1: এতক্ষণ শুনলেন ট্রান্সক্রিপশন সার্ভিস প্রযোজিত পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে হামদ ও নাত নিয়ে বিশেষ গ্রন্থিত অনুষ্ঠান সালাম ইয়া রাসূলুল্লাহ, বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, সময় হল বেলা তিনটের খবর শোনার। ঢাকা কেন্দ্র থেকে বাংলা খবর রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা ৩টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছে তানিয়া সুলতানা। দেশে আজ ধর্মীয় ভাব, গাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। মানবজাতির জন্য শান্তির বার্তা নিয়ে 570 খ্রিস্টাব্দের হিজরি বর্ষপঞ্জির 12ই রবিউল আউয়াল সৌদি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 632 খ্রিস্টাব্দে একই দিনে তিনি ইন্তেকাল করেন। দিবসটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বিস্তারিত কর্মসূচি পালন করছে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারিক রহমান দেশবাসী সহ সমগ্র মুসলিম উম্মাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে পক্ষকালব্যাপী ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠানমালা উদ্বোধন করেন। ইসলামিক ফাউন্ডেশন 25 আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও অন্যান্য বেসরকারি রেডিও স্টেশন ও টিভি চ্যানেল দিবসটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। এছাড়া সংবাদপত্রগুলো বিশেষ করপত্র প্রকাশ করেছে। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন চরিত ও দর্শন অনুসরণের মাধ্যমে নিজেদের চরিত্র গঠন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সুষ্ঠু সমাজ বিনির্মাণে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আজ রাজধানীর বরানীতে পবিত্র ঈদ ই মিলাদুন্নবী উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও সম্ভাবনাময় বাংলাদেশ গঠনের প্রত্যয় জুলাই আন্দোলনে দেশের অনেক ছাত্র জনতা শহীদ হয়েছে এবং অনেকে পঙ্গুত্ব বরণ করেছে। তাদের আত্মত্যাগকে সার্থক করে তুলতে সকলকে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুককে বহনকারী একটি বিশেষ বিমান সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে আজ ভোরে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা বিরতি করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন। 1971 সালের 6ই ডিসেম্বর বিশ্বের প্রথম দেশ হিসেবে ভুটান বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ভুটান সবসময় বাংলাদেশের জনগণের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে। তিনি বাংলাদেশের প্রতি ভুটানের বর্তমান রাজার পিতা রাজা জিগমে সিংগে ওয়াংচুকের বিশেষ মমত্ববোধ ও গভীর শ্রদ্ধাবোধের বিষয়গুলো তুলে ধরেন। দুই দেশের অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধির আকাঙ্ক্ষার কথা তুলে ধরে ভুটানের রাজা শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানোর উপর গুরুত্ব দেন। এ সময় ভুটানের রাজা তার গেলেফু মাইন্ডফুলনেস সিটি প্রকল্প সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং এতে বাংলাদেশের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি প্রকল্পটির প্রতি আগ্রহ প্রকাশ করে বলেন, পারস্পরিক কল্যাণ, সমৃদ্ধি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে এ অঞ্চলের রূপান্তরমূলক উদ্যোগগুলো এগিয়ে নিতে বাংলাদেশ ভুটানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল। বেলা ৩টায় এই অধিবেশনের বৈঠক বসবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, গতরাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জহুরুল ইসলাম বাবু ইন্তেকাল করেন। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আজ একটি হাসপাতালের প্রসূতি বিভাগে অগ্নিকাণ্ডে অন্তত 15 শিশু মারা গেছে। হাসপাতালের মাতৃ ও শিশু ইউনিটের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। উদ্ধারকারী দল জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং আহতদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। ইসলামাবাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট একটি তথ্য অনুসন্ধান কমিটি গঠন করে 24 ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: দুপুর ৩টার বাংলা খবরের পর আমরা ফিরে এলাম আমাদের নিজস্ব আয়োজনে বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এবারে আমাদের আয়োজনে রয়েছে ছায়াছবির গান। প্রথম গানটি নেওয়া হয়েছে জয় পরাজয় ছায়াছবি থেকে, শিল্পী মোহাম্মদ আব্দুল জব্বার।

0: এবারে শুনবো সেই জনপ্রিয় গানটি, ছায়াছবি গোলাপি এখন ট্রেনে, সৈয়দ আব্দুল হাদি ও তার সঙ্গীতের কণ্ঠে।
1: আছেন আমার বারিশার, আছেন আমার মুক্তাহার, আছেন আমার

মুক্তার আছেন আমার বারিশার, আছেন আমার মুক্তাহার আছেন আমার বারিশার, বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন।

শিল্পী এন্ড্রু কিশোরের কণ্ঠে এই গানটির সাথে সাথে শেষ হলো আমাদের ছাত্রবিজ্ঞানের এই আয়োজন। বাংলাদেশ বেতার খুলনা প্রিয় শ্রোতা, এবারে আমাদের আয়োজনে রয়েছে বিভিন্ন গানের সংমিশ্রণে পাঁচমিশালি গান। প্রথম গানটি দেশের গান, গীতিকার রফিকুর রশিদ, শিল্পী মোহাম্মদ সাইফুল ইসলাম।

এবারে শুনবেন পল্লীগীতি। শিল্পী মোহাম্মদ ইসমাইল হোসেন আর গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ আব্দুর রহিম আসাদী।

পাঁচ মিশালি গানের আয়োজনে রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী ফারহানা খান পুরবীর কণ্ঠে। এবারে শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী জগলুল হায়দার শাহীন।

সুকুমার বাউলের কণ্ঠে পরিবেশিত হল বাউল গান, আর এর সাথে সাথে শেষ হল আমাদের মাছমিশালি গানের আয়োজন। ডেঙ্গু চিকুনগুনিয়া প্রতিরোধে করণীয়: অফিস বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের খালি প্যাকেট, পলিথিন ও পরিত্যক্ত ফুড কন্টেনার ইত্যাদিতে পানি জমতে থাকতে দিবেন না। ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন, শুধু রাতে নয় দিনেও মশারি ব্যবহার করুন। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এবারে শুনবো বাংলা খবর। বিকেল চারটের বাংলা খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শোয়েব আহমদ। দেশে আজ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। মানবজাতির জন্য শান্তির বার্তা নিয়ে 570 খ্রিস্টাব্দের হিজরি বর্ষপঞ্জির বারি রবিউল আউয়াল সৌদি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 632 খ্রিস্টাব্দে একই দিনে তিনি ইন্তেকাল করেন। দিবসটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বিস্তারিত কর্মসূচি পালন করছে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসী সহ সমগ্র মুসলিম উম্মাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে পক্ষকালব্যাপী ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠানমালা উদ্বোধন করেন। ইসলামিক ফাউন্ডেশন 25 আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও অন্যান্য বেসরকারি রেডিও স্টেশন ও টিভি চ্যানেল দিবসটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। এছাড়া সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। এদিকে আজ রাজধানীর বনানীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত ও দর্শন অনুসরণের মাধ্যমে নিজেদের চরিত্র গঠন ও দেশপ্রেমে দুঃখিত ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সুষ্ঠু সমাজ বিনির্মাণের সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও সম্ভাবনাময় বাংলাদেশ গঠনের প্রত্যয়ে জুলাই আন্দোলনে দেশের অনেক ছাত্র জনতা শহীদ হয়েছে এবং অনেকে পঙ্গুত্ব বরণ করেছে। তাদের আত্মত্যাগকে সার্থক করে তুলতে সকলকে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশের কোনো নাগরিক অর্থের অভাবে চিকিৎসা নিতে পারবে না, সরকার কখনোই তা চায় না। প্রত্যেক নাগরিকের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকারিভাবে আর্থিক সহায়তা দিয়ে তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। তিনি আজ দিনাজপুরের হাকিমপুরে বিএনপি আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, গ্রামগঞ্জের যেসব দরিদ্র পরিবারের শিশুরা অর্থের অভাবে পড়াশোনা করতে পারছে না বা স্কুলে যাচ্ছে না, তাদেরকে চিহ্নিত করে পাশে দাঁড়াতে হবে। সরকার তাদের আর্থিক সহায়তা দিয়ে পড়াশোনা করিয়ে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করবে। ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুককে বহনকারী একটি বিশেষ বিমান সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে আজ ভোরে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তাঁরা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন। 1971 সালের 6 ডিসেম্বর বিশ্বের প্রথম দেশ হিসেবে ভুটান বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ভুটান সবসময় বাংলাদেশের জনগণের হৃদয়ে বিশেষ স্থান করে আছে। তিনি বাংলাদেশের প্রতি ভুটানের বর্তমান রাজার পিতা রাজা জিগমে সিংগে ওয়াংচুকের বিশেষ মমত্ববোধ ও গভীর শ্রদ্ধাবোধের বিষয়গুলো তুলে ধরেন। দুই দেশের অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধির আকাঙ্ক্ষার কথা তুলে ধরে ভুটানের রাজা শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল। বেলা 3টায় এই অধিবেশনের বৈঠক বসবে। নেপালের উত্তরাঞ্চলের ব্যাপক বন্যায় অন্তত 8 জনের মৃত্যু হয়েছে ও 13 জন আর্মড পুলিশ কর্মকর্তা নিখোঁজ রয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে দেশটির কর্মকর্তারা আশঙ্কা করছেন। আজ সকালে সৃষ্ট বন্যায় দেশটির রসুয়া জেলার গ্রামগুলি প্লাবিত হয়ে একটি জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ সহ অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বন্যা দুর্গত এলাকা থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। বন্যায় নেপালে জলবিদ্যুৎ উৎপাদন সক্ষমতার প্রায় 12% বিঘ্নিত হয়েছে। নেপাল থেকে ভূমিধস চীনে ছড়িয়ে পড়ায় বড় ধরনের হতাহতের খবর জানিয়েছে চীন। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আজ একটি হাসপাতালের প্রসূতি বিভাগে অগ্নিকাণ্ডে অন্তত 15 শিশু মারা গেছে। হাসপাতালের মাতৃ ও শিশু ইউনিটের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। উদ্ধারকারী দল জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং আহতদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। ইসলামাবাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট একটি তথ্য অনুসন্ধান কমিটি গঠন করে 24 ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: ঢাকা রেলের বাংলা খবরের পর আমরা ফিরে এলাম আমাদের নিজস্ব আয়োজনে, বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এবারে আমাদের আয়োজনে রয়েছে ছায়াছবির গান। ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝে রে। এন্ডু কিশোরের কণ্ঠে গানটি শুনবেন ছায়াছবি প্রাণ সজনী।

প্রিয়শ্রোতা, আপনারা আছেন ছাঁচবিগানের আয়োজনে। এবারে শুনবেন তাসের ঘর ছাঁচবি থেকে গান, শিল্পী রথীন্দ্রনাথ রায়।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়, ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রামভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলেই পানি আসলেই 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এত বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষাবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যায় ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে, সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা

0: এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে। আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
1: 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন, এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য, সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।
3: খাল খনন বিষয়ে প্রতিবেদনটি শুনলেন। আপনারা শুনছেন ছায়াছবির গান। এবারের গানটি নেওয়া হয়েছে শ্রেষ্ঠ সন্তান ছায়াছবি থেকে, শিল্পী মনির খান।

0: মনির খানের কণ্ঠে মাকে নিয়ে এই গানটির সাথে সাথে শেষ হল আমাদের ছাত্রবি গানের এই আয়োজন। বাংলাদেশ বেতার খুলনা।
1: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড। আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
2: আপনাকে ধন্যবাদ।
1: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
2: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
2: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
1: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
2: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
1: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
2: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার NID বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
1: আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
2: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
1: এই ক্ষেত্রে কি বর্গা চাষিরা এই সুবিধা পাবে?
2: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষিরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
1: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
2: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে। হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
1: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
2: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে NID বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয় পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
1: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
2: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী 4 বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
1: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
2: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
1: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
2: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায়, তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
1: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
2: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদে ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
1: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোনো কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
2: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায়, তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
2: ধন্যবাদ আপনাকে।

এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে করণীয়: অফিসে, বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেনার ইত্যাদিতে পানি জমে থাকতে দেবেন না। নির্মাণাধীন ভবনের মাঝে লিফটের গর্ত, ওয়াটার মিটারের গর্ত ও স্থাপনাগুলোতেও পানি জমে থাকতে দেবেন না। অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। যে ব্যক্তি আগে সালাম প্রদান করে সে অহংকার হতে মুক্ত। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। খুলনা ও তার পার্শ্ববর্তী সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে আসরের নামাজের আজান ও দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وبعث مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি দুনিয়াতে নিজ আমলের বদলা চাইবে তাকে দুনিয়াতে দিয়ে দেব, আর আখিরাতে তার জন্য কোনো অংশ থাকবে না। আর যে ব্যক্তি আখিরাতের বদলা চাইবে আমি তাকে আখিরাতে সওয়াব দান করব এবং দুনিয়াতেও দেব। আমি অতি শীঘ্রই শুকরগুজার বান্দাদেরকে বদলা দেব, অর্থাৎ ওই সব লোককে অতি শীঘ্র বদলা দেব যারা আখিরাতের সওয়াবের নিয়তে আমল করে। আল কোরআন, বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এবারে আল্লাহ পাকের শানে হাম ছুটবেন শিল্পী মোহাম্মদ কুতুবউদ্দিন বক্তিয়ার, কথা কাজী নজরুল ইসলাম।

আল্লাহ পাকের শানে হাম ছুঁড়লেন মোহাম্মদ কুতুবুদ্দিন বক্তিয়ারের কণ্ঠে। এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকেনগুনিয়া প্রতিরোধ করি, ফুলের টপ সহ বাসার ভিতরে ও চারপাশে জমে থাকা পানি অবশ্যই তিন দিনের মধ্যে ফেলে দিন এবং তিন দিনের বেশি সময়ের জন্য বাড়ির বাইরে গেলে কমোড ও প্যান ঢেকে রাখুন, পানির পাত্র উল্টিয়ে রাখুন। ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন, শুধু রাতে নয় দিনেও মশারি ব্যবহার করুন। মশার কামড় থেকে রক্ষা পেতে ছোট বড় সকলে শরীর ঢেকে রেখে এমন কাপড় পরিধান করুন। জ্বরের পরীক্ষা ও চিকিৎসার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। পর্যাপ্ত বিশ্রাম নেবেন, স্বাভাবিক খাবারের পাশাপাশি তরল জাতীয় খাবার যেমন খাবার স্যালাইন, ডাবের পানি, স্যুপ, বাসায় তৈরি ফলের রস, ভাতের মাড় ইত্যাদি খাবেন। জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য কোনো ওষুধ খাবেন না। বাংলাদেশ বেতার খুলনা, আমাদের পরবর্তী অনুষ্ঠান ইংরেজি খবর, বাণিজ্যিক সংবাদ ও অন্যান্য অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Betar. The news read by SM Rafiqul Islam. The holy Eid Milad-un-Nabi is being celebrated across the country today with due religious fervor. On the 12th of Rabiul Awal of the Hijri calendar in 570 AD, Prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam was born in Mecca, bringing divine blessings and a message of peace for mankind. He passed away on the same day in 632 AD. Today is a national holiday. The government has taken extensive national-level programs to mark the day. Bangladesh Betar, Bangladesh Television and other electronic media outlets are broadcasting special programs, while newspaper has published special supplements marking the day. Meanwhile, Law, Justice and Parliamentary Affairs Minister Mohammad Asaduzzaman at a program on the occasion of Eid Milad-un-Nabi at a hotel in the capital today asked all to unite and work together to prepare a roadmap to prevent the rehabilitation of fascism. President Mirza Fakhrul Islam Alamgir has said Bangladesh is keen to cooperate with Bhutan to advance transformative initiatives in the region aimed at mutual welfare, prosperity and sustainable development. He said these while paying a courtesy call on Bhutan's King Jigme Khesar Namgyel Wangchuk at the VVIP lounge of Hazrat Shah Jalal International Airport in Dhaka today. The meeting took place during the Bhutan's King's one-hour stopover at a Hazrat Shah Jalal International Airport this morning. During the meeting, they discussed various issues of mutual interest. The president invited Bhutan's king and members of the royal family to pay a state visit to Bangladesh at that convenient time. In response, the Bhutan's king invited the president and the prime minister of Bangladesh to visit Bhutan at their convenient time. The king conveyed his sincere congratulations and best wishes to Mirza Fakhrul Islam Alamgir on assuming office as president. The president also conveyed warm greetings to the king of Bhutan and members of the royal family on behalf of the people and government of Bangladesh. Noting the historic tie between the two countries, the president said, "Bhutan always holds a special place in the hearts of Bangladeshis because Bhutan was the first country in the world to recognize Bangladesh on 6 December 1971. The president also highlighted the special affection and deep respect that the current king's father, Jigme Singye Wangchuk, has shown towards Bangladesh. At the meeting, the Bhutan's king stressed further enhancing bilateral cooperation in the fields of including education, trade and investment. The third session of the 13th Jatiya Shangshad will begin tomorrow. The session will begin at 3 p.m. The Dhaka Metropolitan Police, DMP, has strengthened security measures in and around the Jatiya Shangshad Bhavan area centering the session. Bangladesh Nationalist Party, BNP, has announced a five-day program to mark its 48th founding anniversary on the September 1st. BNP Acting Secretary General and Prime Minister's political advisor, Ruhul Kabir Rizvi, announced the program at a press conference at the party's central office in Nayapalton today. As part of the observance, BNP Chairman and Prime Minister Tariq Rahman will visit the graves of party founder Shahid President Ziaur Rahman and former Prime Minister Begum Khaleda Zia on September 1st. A discussion meeting will be held 5th September to mark the occasion. Prime Minister Tariq Rahman has expressed deep shock at the death of the BNP Executive Committee member Johrul Islam Babu. In a condolence message, the Prime Minister prayed for eternal peace of the departed soul and conveyed his deep sympathy to the bereaved family. Johrul Islam Babu passed away at a hospital in the capital last night. At least 15 children have died in a fire at a maternity unit at a hospital in Pakistan capital Islamabad today. The blaze broke out on the third floor of the mother and child unit of the hospital. Rescue teams say the fire is now under control and the injured have been moved to intensive care. Islamabad District Magistrate has formed a fact-finding committee and ordered it to submit a report within 24 hours. Prime Minister Shehbaz Sharif has expressed deep sorrow over the over the incident today. At least 9 people have been killed and 13 armed police officers remain missing in massive flash floods in northern Nepal, with officials worrying that casualties could rise. The floods struck Raswa district early Wednesday, washing away villages and damaging infrastructure, including a hydropower dam. Prime Minister Balendra Shah has ordered people to in vulnerable areas to move to safer locations. The flooding has disrupted around 12% of Nepal's hydropower capacity. China has also reported major casualties after the mudslide crossed from Nepal. Finally, weather, Focus Valley Tilwan tonight says there is no inner river port warning and no signal is to be hoisted. And that is the end of the news.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি আব্দুল মান্নান। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে, এতে করে কৃষকের চাহিদা মেটাতে কোনো সমস্যা হবে না। তিনি গতরাতে লালমনিরহাট সার্কিট হাউসে সার বিতরণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মন্ত্রী বলেন, সার মৌসুমকে ঘিরে মজুরদারি, কালোবাজারি, সরকারি কর্মকর্তার গাফিলতি সহ যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে। এদিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাসায়নিক সার বিতরণে নিয়োজিত খুচরা বিক্রেতাদের কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দিয়েছে কৃষি মন্ত্রণালয়। কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং অধিশাখা থেকে জারি করা এক পরিপত্রে এই নির্দেশনা দেওয়া হয়। পরিপত্রে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সার বিতরণ ব্যবস্থাপনায় নিয়োজিত খুচরা বিক্রেতারা অনুমোদিত মূল ডিলারদের কাছ থেকে সার সংগ্রহ করবেন। এরপর সরকার নির্ধারিত মূল্যে তা কৃষকদের কাছে বিক্রি করতে হবে। কৃষকদের কাছে সারের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বিতরণ ব্যবস্থায় যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে সে লক্ষ্যেই এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খুচরা পর্যায়ে সার বিক্রির কার্যক্রম চালু থাকবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সরকারিভাবে কোনো খরচ ছাড়াই 10,000 কর্মীকে মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি নিরাপদ অভিবাসন ও অবৈধভাবে বিদেশ যাত্রা প্রতিরোধে গতকাল সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনী কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় একথা বলেন। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করা হয়। মন্ত্রী বলেন, বিদেশে কর্মী পাঠানোর পাশাপাশি তাদের দক্ষ করার লক্ষ্যে সুনামগঞ্জের 5টি নির্বাচনী এলাকায় 5টি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। প্রয়োজনীয় দক্ষতা অর্জনের পর কর্মীদের বৈধ প্রক্রিয়ায় বিদেশ যাওয়ার আহ্বান জানান তিনি। চলতি মাসের 24 দিনে দেশে 2.34 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের এ সংক্রান্ত হালনাগাদ তথ্যে বলা হয়, রেমিটেন্সের এ পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় 25.7% বেশি। গত বছর একই সময়ে 1.86 বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছিল। এদিকে চলতি বছরে এ পর্যন্ত দেশে মোট 5.19 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে, ফলে বছর ভিত্তিক প্রবৃদ্ধি হয়েছে 19.8%। হুন্ডি প্রতিরোধে সরকারের নানা উদ্যোগ, প্রবাসীদের জন্য প্রণোদনা এবং ব্যাংকিং সেবা সহজ হওয়ায় বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রবাহ বাড়ছে। এতে একদিকে বৈদেশিক মুদ্রার যোগান বাড়ছে, অন্যদিকে অর্থনীতিতেও ফিরছে স্বস্তি। রাজধানীর পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আগামী 2 সেপ্টেম্বর 4 দিনব্যাপী 3টি আন্তর্জাতিক প্রদর্শনী টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশন 2026 শুরু হচ্ছে। প্রদর্শনী 3টিতে টেক্সটাইল ও অ্যাপারেল, মেশিনারি, ইয়ার্ন, ফেব্রিক, স্ট্রিমস, অ্যাক্সেসরিজ, ডাই স্টাফ, কেমিক্যাল ও অত্যাধুনিক প্রযুক্তি প্রদর্শিত হবে। প্রদর্শনীতে 37টি দেশের প্রায় 1,475টি কোম্পানি অংশ নেবে। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত প্রদর্শনী চলবে। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.40 টাকা, ক্রয় 122.30 টাকা এবং থাইবাত বিক্রয় 3.79 টাকা, ক্রয় 3.71 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা। আমাদের অনুষ্ঠান মালায় এবার রয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবীর গান। শানশা ও সহশিল্পীর কণ্ঠে শুনব আলোর নবী আলামিন। গানটি লিখেছেন নুরুল ইসলাম মানিক, সুর দিয়েছেন মোহাম্মদ রুবায়াত শামীম চৌধুরী।

আপনারা শুনছেন পবিত্র ঈদে মিলাদুন্নবীর গান। এবারের গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ শামসুল হক শামস, সুর করেছেন আতিকুর রহমান, কণ্ঠ দিয়েছেন জিনাত রেহানা।

শুনছেন ঈদে মিলাদুন্নবীর গান। এবার শিল্পী সুমন রাহাতের কণ্ঠে শুনব দমে দমে দরুদ পড়ো। গানটির কথা সাজিয়েছেন মোহাম্মদ শামসুল হক শামস, সুর করেছেন আতিকুর রহমান।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন পবিত্র ঈদে মিলাদুন্নবীর গান। এবারের গানের শিল্পী নাসরিন আক্তার বিউটি, গীতিকার নুরুল ইসলাম মানিক, সুরকার আবু বকর সিদ্দিক।

0: শুনলেন পবিত্র ঈদে মিলাদুন্নবীর গান।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনতে পাবেন পরবর্তী। এখন অনুষ্ঠান উপস্থাপনায় আছি শাহনাজ পারভীন ও রাকিব পারভেজ, এবং প্রকৌশল দায়িত্বে আছেন খসরু সিদ্দিক, নাসরিন আক্তার ও রফিকুল ইসলাম, এবং অধিবেশন তত্ত্বাবধানে আছেন শামীম রহমান। জানিয়ে দিলাম পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় এস এম রফিকুল ইসলাম।

0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় এস এম রফিকুল ইসলাম, সম্পাদনায় মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমান নাহারা বেগম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাশরুফা তানজিনা নওশিন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন নাতে রসুল, শিল্পী সৈয়দ গোলাম আম্বিয়া, গীতিকার আহমেদ নিওয়াজ, এবং সুর করেছেন শিল্পী নিজেই।

0: এতক্ষণ শুনলেন নাতে রসুল, শিল্পী ছিলেন সৈয়দ গোলাম আম্বিয়া।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।
2: হাসান,
3: হ্যাঁ,
2: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
3: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে, দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
2: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
3: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
2: আচ্ছা,
4: কি ব্যাপার, দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
2: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
2: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
4: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
3: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
2: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
4: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
3: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
4: হাসান একদম ঠিক বলেছে, বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
2: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি, খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
4: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
3: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
4: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
2: জি আপা, আমরা বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
4: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
3: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
4: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনের সহায়তা করেছিল।
2: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
4: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
3: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
4: ঠিক বলেছ, খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
5: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।

0: বাংলাদেশ বেতার ঢাকা।
1: যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপথ নয়, বলেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। হেথা সবে সমপাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। গাহিসাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। যার নিজের ধর্মে বিশ্বাস আছে, সে কখনো অপর ধর্মে গালি দিতে পারে না, কাজী নজরুল ইসলাম।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ভক্তিমূলক গান, শিল্পী লাভলি ইয়াসমিন, গানটির গীতিকার আব্দুল হাই আল হাদি, সুর করেছেন কাদের জামিরি।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ভক্তিমূলক গান। এবার শিল্পী আব্দুল আলীম, গানটির গীতিকার এবং সুরকার সিরাজুল ইসলাম।

0: এতক্ষণ ভক্তিমূলক গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ছটা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি নাজনীন নাহার। দেশে আজ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। মানবজাতির জন্য শান্তির বার্তা নিয়ে 570 খ্রিস্টাব্দের হিজরি বর্ষপঞ্জির 12ই রবিউল আউয়াল সৌদি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 632 খ্রিস্টাব্দে একই দিনে তিনি ইন্তেকাল করেন। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসী সহ সমগ্র মুসলিম উম্মাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি গতকাল জাতীয় মসজিদ বাইতুল মোকাদ্দমে পক্ষকালব্যাপী ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠানমালা উদ্বোধন করেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ ছিল সরকারি ছুটি। দিবসটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বিস্তারিত কর্মসূচি পালন করছে। ইসলামিক ফাউন্ডেশন গতকাল থেকে 8ই সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও অন্যান্য বেসরকারি রেডিও স্টেশন ও টিভি চ্যানেল দিবসটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। এছাড়া সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। এদিকে আজ রাজধানীর বনানীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত ও দর্শন অনুসরণের মাধ্যমে নিজেদের চরিত্র গঠন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সুষ্ঠু সমাজ বিনির্মাণে সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও সম্ভাবনাময় বাংলাদেশ গঠনের প্রত্যয়, জুলাই আন্দোলনে দেশের অনেক ছাত্র জনতা শহীদ হয়েছে এবং অনেকে পঙ্গুত্ব বরণ করেছে, তাদের আত্মত্যাগকে সার্থক করে তুলতে সকলকে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুককে বহনকারী একটি বিশেষ বিমান সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে আজ ভোরে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা বিরতি করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন। 1971 সালের 6ই ডিসেম্বর বিশ্বের প্রথম দেশ হিসেবে ভুটান বাংলাদেশকে স্বীকৃতি দেয়ায় কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ভুটান সবসময় বাংলাদেশের জনগণের হৃদয়ে বিশেষ স্থান করে আছে। তিনি বাংলাদেশের প্রতি ভুটানের বর্তমান রাজার পিতা রাজা জিগমে সিংগে ওয়াংচুকের বিশেষ মমত্ববোধ ও গভীর শ্রদ্ধাবোধের বিষয়গুলো তুলে ধরেন। দুই দেশের অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধির আকাঙ্ক্ষার কথা তুলে ধরে ভুটানের রাজা শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানো উপর গুরুত্ব দেন। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল। বেলা 3টায় এই অধিবেশনের বৈঠক বসবে। অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও এর আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ DMP। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, দেশের কোন নাগরিক অর্থের অভাবে চিকিৎসা নিতে পারবে না, সরকার কখনোই তা চায় না। প্রত্যেক নাগরিকের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকারিভাবে আর্থিক সহায়তা দিয়ে তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। তিনি আজ দিনাজপুরের হাকিমপুরে BNP আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, গ্রামগঞ্জের যেসব দরিদ্র পরিবারের শিশুরা অর্থের অভাবে পড়াশোনা করতে পারছে না বা স্কুলে যাচ্ছে না, তাদের পাশে দাঁড়াতে হবে। সরকার তাদের আর্থিক সহায়তা দিয়ে পড়াশোনা করিয়ে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করবে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আজ একটি হাসপাতালের প্রসূতি বিভাগে অগ্নিকাণ্ডে অন্তত 15 জন শিশু মারা গেছে। হাসপাতালের মাতৃ ও শিশু ইউনিটের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। উদ্ধারকারী দল জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং আহতদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। ইসলামাবাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট একটি তথ্য অনুসন্ধান কমিটি গঠন করে 24 ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। নেপালের উত্তরাঞ্চলে ব্যাপক বন্যায় অন্তত 8 জনের মৃত্যু হয়েছে এবং 13 জন আর্ম পুলিশ কর্মকর্তা নিখোঁজ রয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে দেশটির কর্মকর্তারা আশঙ্কা করছেন। আজ সকালে সৃষ্ট বন্যায় দেশটির রসুয়া জেলার গ্রামগুলো প্লাবিত হয়ে একটি জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধসহ অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বন্যা দুর্গত এলাকা থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। বন্যায় নেপালের জলবিদ্যুৎ উৎপাদন সক্ষমতার প্রায় 12% বিঘ্নিত হয়েছে। নেপাল থেকে ভূমিধস চীনে ছড়িয়ে পড়ায় বড় ধরনের হতাহতের খবর জানিয়েছে চীন। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে ৭টায়।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই আসমা আফজাল। দ্য হোলি ঈদ এ মিলাদুন্নবী ওয়াজ সেলিব্রেটেড ইন খুলনা লাইক আদার প্লেসেস অব দ্য কান্ট্রি টুডে উইথ ডিউ রিলিজিয়াস ফার্ভার অ্যান্ড সলেমনিটি। The day commemorates the birth and death anniversary of the great prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam. The holy prophet arrived on earth as the rahmatul lil, the blessings of whole mankind. He was born in 570 AD into an elite Quraysh family in Makkah and died on the same day in 632 AD. President Major Fakhrul Islam Alamgir and Prime Minister Tariq Rahman gave separate messages extending their heartfelt greetings to the countrymen and the Muslim Ummah on the occasion. Today is a public holiday. In Khulna, District Administration, City Corporation, Shishu Academy and BNP, including different organizations, arranged different programs on the occasion. The District Administration program included discussion meeting and Dua Mahfil. Besides, Dua Mahfil was arranged in all educational institutions and mosques. All government and non-government hospitals, government children's families, children's homes, child development centers, old age homes, child and adolescent development centers, orphanages and drug addiction treatment centers provided high quality food. Meanwhile, a discussion meeting on the biography and works of the Holy Prophet Hazrat Muhammad, cultural function and Dua Mahfil were arranged at the District Shilpakala Academy Auditorium in Khulna on the occasion. Khulna City Corporation arranged a discussion meeting on the life and ideals of the Holy Prophet Hazrat Muhammad Sallallahu Alaihi Wasallam at the ground floor of the Nagar Bhavan today. Administrator of Khulna City Corporation, Nuzul Islam Monju, attended it as chief guest. Later, the administrator distributed prizes among the winners of the Kirat, Hamdanat and Extempore Speech competitions. Presided over by Chief Executive Officer of KCC Rajib Ahmed, the function was attended among others by Deputy Director of Islamic Foundation Muhammad Abdullah, General Secretary of Imam Porishad Maulana Golam Kibriya, former Vice Principal of Khulna Aliya Kamil Madrasa Mufti Maulana Mushfiqur Rahman, Chief Engineer of KCC Moshood Chaman Khan, Secretary Muhammad Reza Rashid, officials and employees of KCC as well as teachers and students. Meanwhile, Khulna City and District BNP arranged a discussion meeting at the party office on the occasion. President of City BNP Shofiqul Alam Mona and Administrator of Chela Porishad SM Monirul Hassan Bappi, including a large number of party leaders and workers, were present at the time. Later, a special dua was held for seeking the welfare of the country and the nation. Besides, a discussion meeting and dua mahfil were held at the Humayun Kobir Balu Auditorium of Khulna Press Club on the occasion. Presided over by the President of the Metropolitan Journalist Union, the meeting was attended, among other, by the General Secretary and Journalist of different print and electronic media. In Joshua, a discussion meeting and dua mahfil were held at the District Model Mosque Auditorium today on the occasion of the Holy Eid Miladunnabi. Additional Deputy Commissioner of Education and ICT, Khan Masum Billah, attended it as chief guest. Presided over by Deputy Director of the District Islamic Foundation, Abul Kashim, the function was attended, among others, by a large number of Musallis. The Holy Eid Miladunnabi was also celebrated in other districts of Khulna Division through holding similar programs. State Minister for Environment, Forest and Climate Change Affairs, Dr. Sheikh Faridul Islam, has said, "We all should come forward to plant trees and take care of trees from our respective position to ensure a green and clean environment." He said this while speaking at the tree plantation program at Mongla Government College campus today as chief guest. The State Minister emphasized on planting more trees to protect the balance of the environment and combat the adverse effects of climate change. teachers and students of the college were present at the time. Earlier, the state minister paid a surprise visit to the Mongla Upazila Health Complex in Bagerhat today. The doctors, nurses and concerned officials were present at the time. Football and Khato Joshobontopur Secondary School 11 defeated Bhulbaria Secondary School 11 by on goal to nil in the Aftabuddin Shriti Football Tournament at Abdul Goni Secondary School Ground under Shalikha Upazila in Magura today. Finally, weather and focus volunteer tonight says there is no inland river port warning and no signal is to be hoisted. And that is the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
1: Bangladesh Betar Khulla. Ekhon shunben Cholo Ingreji Shikhi Byabohorik Ingreji Shikhar Onushthan. Gronthona Upasthaponay Professor Mohammad Iqbal Hussain.
3: Cholo Ingreji Shikhi Onushthan theke Shupriyo Shrota Bondhuderke Onek Onek Priti O Shubhechha Janiye Ajker Onushthan Shuru Korchi. আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হলো কমন মিস্টেক্স ইন ইংলিশ, ইংরেজি ভাষায় যে সাধারণ ভুল ত্রুটি। শ্রোতা বন্ধুরা, এই ইংরেজি ভাষা শেখা আমাদের দেশে একেবারে প্রাথমিক পর্যায় থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এমনকি উচ্চ শিক্ষা পর্যায়ে ইংরেজি শেখানো হচ্ছে। কিন্তু এরপরেও আমরা দেখি যে শিক্ষার্থীরা অনেক গ্রামাটিক্যাল মিস্টেক্স করে। তো কীভাবে এই ত্রুটিগুলো, ভুলগুলো শুধরানো যায়, মূলত আজকে আমাদের সেই প্রচেষ্টা যে কোথায় কোথায় সেই গ্রামাটিক্যাল মিস্টেকগুলো হয়, কীভাবে সেই মিস্টেকগুলো আমরা দূর করতে পারি, তো আমরা সেই বিষয়ে আলোচনা করব। আমাদের এই আলোচনার যে প্রক্রিয়া, সে প্রক্রিয়াটা হলো সেটা হচ্ছে যে একটা ইনকারেক্ট সেন্টেন্স বলা হবে এবং সেই ইনকারেক্ট সেন্টেন্সটা কীভাবে কারেক্ট করা যায়, কোথায় ভুল আছে, সে ভুল কি জাতীয় ভুল, আমরা মূলত সে জাতীয় ব্যাখ্যা বিশ্লেষণে যাব। প্রথম যে সেন্টেন্সটি সেটি হলো হি অ্যাগ্রিড উইথ মাই ডিমান্ডস। এই যে সেন্টেন্সটি বললাম যে হি অ্যাগ্রিড উইথ মাই ডিমান্ডস, এটি একটি ইনকারেক্ট সেন্টেন্স। তো সে আমার দাবির সাথে একমত হলো। এখানে মনে রাখতে হবে যে অ্যাগ্রিড পরে এই যে উইথ ব্যবহার করলাম, এটা কিন্তু উইথ না, অ্যাগ্রিড পরে টু হবে, হি অ্যাগ্রিড টু মাই ডিমান্ডস। এখানে লক্ষণীয় যে অ্যাগ্রির পরে হ্যাঁ উইথ হতে পারে কখন, যখন পার্সন থাকবে, যেমন হি অ্যাগ্রিড উইথ মি, ঠিক আছে। কিন্তু যদি বলা হয় হি অ্যাগ্রিড উইথ মাই ডিমান্ডস, এটি একটি ভুল সেন্টেন্স, সে আমার দাবির সাথে একমত হলো, সেই ক্ষেত্রে আমরা বলবো হি অ্যাগ্রিড টু মাই ডিমান্ডস। তাহলে ব্যক্তি হলে অ্যাগ্রিড টু মি, অ্যাগ্রিড টু হিম, এই জাতীয় হবে। কিন্তু আর যদি কোনো কিছুর সাথে আমরা অন্য কিছুর সাথে আমরা অ্যাগ্রি করি, সেক্ষেত্রে অ্যাগ্রিড টু, হি অ্যাগ্রিড টু মাই ডিমান্ডস, তাহলে সে যে হি অ্যাগ্রিড উইথ মাই ডিমান্ডস না, সঠিক সেন্টেন্সটা হলো হি অ্যাগ্রিড টু মাই ডিমান্ডস। পরের সেন্টেন্সটি আছে আই বট দি শার্ট উইথ টাকা 500, আই বট দি শার্ট উইথ টাকা 500, 500 টাকা আমি শার্টটি কিনলাম। এখানেও একটি ভুল আছে, সেটা একটি প্রিপোজিশনের ভুল, আগেরটিও প্রিপোজিশনের ভুল ছিল, এটিও প্রিপোজিশনের ভুল। তো সঠিকটা হলো আই বট দি শার্ট ফর টাকা 500, আই বট দি শার্ট ফর টাকা 500, তাহলে উইথ টাকা 500 এটি ভুল, সঠিকটা হলো ফর টাকা 500। আমি আবার বলছি আই বট দি শার্ট উইথ টাকা 500, এটি একটি ভুল সেন্টেন্স, ভুল বাক্য। সঠিক বাক্য হলো আই বট দি শার্ট ফর টাকা 500, এটি প্রিপোজিশনের ভুল। তো এই যে প্রিপোজিশনের ভুল, এটা তো একটি খুব গুরুত্বপূর্ণ একটি ভুল, কারণ অনেক সময় এই ভুলের কারণে অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে। সে কারণে আমি শ্রোতা বন্ধুদেরকে বলবো, ইংরেজি ভাষা শিক্ষার্থীদের বন্ধুদেরকে বলবো যে আপনারা এই প্রিপোজিশনগুলো খুব মনোযোগ দিয়ে শিখবেন, প্রয়োজনে আপনাদের পাশে খাতা কলম রাখবেন এবং এগুলো লিখে রাখবেন, তাহলে আশা করা যায় যে এই ভুলগুলি আর হয়তো হবে না। পরের সেন্টেন্সটি হলো হু আর ইউ টকিং টু ইন দ্য ফোন, হু আর ইউ টকিং টু ইন দ্য ফোন, ফোনে তুমি কার সাথে কথা বলছো, ফোনে তুমি কার সাথে কথা বলছো, হু আর ইউ টকিং টু ইন দ্য ফোন। তো এখানেও একটি ভুল আছে, সেটাও প্রিপোজিশনের ভুল। হু আর ইউ টকিং টু ইন দ্য ফোন, ফোনে এখানে অ্যাকচুয়ালি শরীরটা হলো হু আর ইউ টকিং টু অন দ্য ফোন, ইন দ্য ফোন না, এখানে প্রিপোজিশনের একটি ভুল হয়েছে। তাহলে আমরা যখন ফোনে কথা বলার বিষয়টি আসে তখন অন দি ফোন হবে, হি ইজ টকিং অন দ্য ফোন, দে আর টকিং অন দ্য ফোন, ফোনে কথা বলছে, তাহলে ইন দ্য ফোন না, সঠিকটা হলো অন দ্য ফোন। এই ভুলটি আশা করি শ্রোতামোদের আপনারা করবেন না। পরের সেন্টেন্সটি হল দিস ইজ দ্য টলেস্ট বিল্ডিং অফ দ্য ওয়ার্ল্ড, এটি বিশ্বের সবচেয়ে উচ্চতম ভবন। দিস ইজ দ্য টলেস্ট বিল্ডিং অফ দি ওয়ার্ল্ড, এটা একটি ভুল সেন্টেন্স। আমরা এই যে অফ দি ওয়ার্ল্ড বলি এটা ভুল, এটা ভুল, সঠিকটা হলে ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ দিস ইজ দ্য টলেস্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে আমরা এই কোনো সেন্টেন্সে যখন আমরা পৃথিবী মানে বুঝি যে পৃথিবীর মধ্যে বোঝাতে আমরা কিন্তু অফ দি ওয়ার্ল্ড বলবো না, ইন দ্য ওয়ার্ল্ড বলবো। দিস ইজ দ্য টলেস্ট বিল্ডিং অফ দি ওয়ার্ল্ড, আর সঠিকটা হলো দিস ইজ দ্য টলেস্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড। পরের সেন্টেন্সটি হলো হি গোস টু স্কুল বাই ফুট, সে পায়ে হেঁটে স্কুলে যায়, হি গোস টু স্কুল বাই ফুট, তাহলে সে পায়ে হেঁটে যাওয়া কিন্তু বাই ফুট না, অন ফুট। আমরা এটা মনে রাখতে হবে যে এই প্রিপোজিশনগুলো কিন্তু মনে রাখার বিষয়, যে এখানে পায়ে হেঁটে যায়, পায়ে হেঁটে যাওয়া হলো অন ফুট, বাই ফুট না, এটা মনে রাখতে হবে, অন ফুট। আরিফ হ্যাজ বিন অ্যাবসেন্ট ফ্রম সানডে, আরিফ সানডে থেকে অনুপস্থিত, রবিবার থেকে অনুপস্থিত, আরিফ হ্যাজ বিন অ্যাবসেন্ট ফ্রম সানডে, রবিবার থেকে অনুপস্থিত। তো আমরা যখন এই যে সময়ের ক্ষেত্রে যখন হইতে বোঝাবে, শ্রোতা বন্ধুরা সময়ের ক্ষেত্রে যখন হইতে বোঝাবে তখন কিন্তু ফ্রম হবে না, তখন হবে সিন্স। সময়ের ক্ষেত্রে হইতে বোঝালে সিন্স হবে, এক জায়গা হইতে আরেক জায়গায়, সেটা এক ব্যক্তিতে ব্যক্তি থেকে আরেক ব্যক্তি, এক বস্তু থেকে আরেক বস্তু, সেটা ফ্রম হতে পারে, কিন্তু সময় এর ক্ষেত্রে আমরা ফ্রম ব্যবহার করব না, আমরা সিন্স ব্যবহার করব। তো তাহলে সঠিক সেন্টেন্সটা হলো আরিফ হ্যাজ বিন অ্যাবসেন্ট ফ্রম সানডে না, আরিফ হ্যাজ বিন অ্যাবসেন্ট সিন্স সানডে, সূর্য রবিবার থেকে, এই যে রবিবার থেকে বোঝাতে আমরা সিন্স ব্যবহার করব। তাহলে সময় এর ক্ষেত্রে হইতে বোঝাতে আমরা ফ্রম না, সিন্স ব্যবহার করব। পরের সেন্টেন্সটি হল শি ওয়াজ ম্যারিড উইথ এ ডক্টর, তাকে বিয়ে দেওয়া হয়েছিল একজন ডাক্তারের সাথে, শি ওয়াজ ম্যারিড উইথ এ ডক্টর। তো এখানেও প্রিপোজিশন ভুল, উইথ না, হি ওয়াজ ম্যারিড টু এ ডক্টর। তো তাহলে এটা মনে রাখতে হবে যে ম্যারিড পরে সবসময় টু বসে, ম্যারিড পরে উইথ বসে না, শি ওয়াজ ম্যারিড উইথ এ ডক্টর না, সঠিকটা হলো শি ওয়াজ ম্যারিড টু এ ডক্টর। শ্রোতা বন্ধুরা এটা মনে রাখতে হবে, ম্যারিড পরে উইথ নয়, ম্যারিড পরে টু ব্যবহৃত হয়। পরের যে সেন্টেন্সটি সেটি হলো হার্ড ওয়ার্ক ইজ দ্য কি অফ সাকসেস, কঠিন পরিশ্রম সফলতার চাবিকাঠি, ইজ দ্য কি অফ সাকসেস, এটা একটি ভুল বাক্য। সঠিকটা হলো হার্ড ওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস, কি টু মানে সফলতার উপায়, কি টু এটি মনে রাখতে হবে, যে কির পরে সবসময় টু বসে, কি টু মানে উপায়, চাবিকাঠি, কিসের সফলতার চাবিকাঠি, হার্ড ওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস, এটা মনে রাখতে হবে, কির পরে সবসময় টু বসে, কির পরে সবসময় টু বসে, কির পরে অবসে না, টু বসে, কির পরে টু বসে। তো এটা মনে রাখতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে, কি টু, কি টু মানে হলো চাবিকাঠি, হার্ড ওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস, সফলতার চাবিকাঠি। পরের সেন্টেন্সটি হলো অ্যাটেন্ড অ্যাট ইউর ডিউটিস, তোমার দায়িত্বে মনোযোগ দাও, অ্যাটেন্ড অ্যাট ইউর ডিউটিস, অ্যাটেন্ড এখানে প্রিপোজিশনের ভুল, অ্যাটেন্ড টু ইউর ডিউটিস, তো সুতরাং মনে রাখতে হবে যে অ্যাটেন্ড এর পরে টু বসে, মানে মনোযোগ দেওয়া, অ্যাটেন্ড টু ইউর ডিউটিস, অ্যাটেন্ড পরে অ্যাড বসে না, অ্যাটেন্ড এর পরে টু বসে, অর্থাৎ মনোযোগ দেওয়া, অ্যাটেন্ড টু ইউর ডিউটিস। শ্রোতা বন্ধুরা এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে যে অ্যাটেন্ড এর পরে সবসময় মনোযোগ দেওয়া, অ্যাটেন্ড এর পরে টু বসে। অ্যাটেন্ড টু ইয়ার ডিউটিস, তাহলে অ্যাটেন্ড অ্যাট না অ্যাটেন্ড টু, অ্যাটেন্ড টু ইয়ার ডিউটিস। হি ইজ সিনিয়র দ্যান মি, সে আমার থেকে সিনিয়র। তো সিনিয়র পরে সবসময় দেন বসে, সিনিয়র পরে সবসময় দেন বসে, টু বসে না। আমরা অন্য অন্য ক্ষেত্রে আমরা দেন ব্যবহার করি, কিন্তু এই যে ল্যাটিন কিছু কম্পারেটিভ ডিগ্রি আছে, ল্যাটিন কম্পারেটিভ ডিগ্রি, জুনিয়র, সিনিয়র, মাইনর, মেজর, ইন্টেরিয়র, ইনফেরিয়র, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু টু বসে। এই যে জুনিয়র সিনিয়র ক্ষেত্রে আমরা দেন ব্যবহার করব না, আমরা টু ব্যবহার করব। তাহলে সে আমার থেকে বেশি সিনিয়র, হি সিনিয়র দেন মি, টিকটি ভুল বাক্য, ইনকারেক্ট সেন্টেন্স। সঠিকটা হলো হি ইজ সিনিয়র টু মি, কিংবা হি ইজ জুনিয়র টু মি। তা এই সমস্ত ক্ষেত্রে এই ল্যাটিন কম্পারেটিভ ডিগ্রি, জুনিয়র, সিনিয়র, মাইনর, মেজর, এই সমস্ত ক্ষেত্রে আমরা টু ব্যবহার করব। পরে যে সেন্টেন্সটি সেটা হলো হু আর ইউ টকিং, তুমি কার সাথে কথা বলছো। হু আর ইউ টকিং, তুমি কার সাথে কথা বলছো, একটি উইথ অথবা টু ব্যবহার করতে হবে। কার সাথে? হু আর ইউ টকিং টু, হু আর ইউ টকিং টু, মানে টু হুম আর ইউ টকিং। আমরা যদি ফর্মাল ইংলিশ ব্যবহার করি তাহলে হবে টু হুম আর ইউ টকিং, বা হু আর ইউ টকিং টু। আমরা এই প্রিপোজিশনটা পরেও ব্যবহার করতে পারি, এই প্রিপোজিশনটা আমরা পূর্বে ব্যবহার করতে পারি। তো হু আর ইউ টকিং টু বা টু হুম আর ইউ টকিং, ওয়াই কারেক্ট, ওয়াই শুদ্ধ। হু আর ইউ টকিং টু, টুটা আমরা পরে ব্যবহার করতে পারি। এরপরে যে বাক্যটি, সে বাক্যটি হলো যে হোয়াট কাইন্ড অফ মিউজিক আর ইউ ইন্টারেস্টেড, তুমি কী ধরনের সঙ্গীতে আগ্রহী, ইন্টারেস্টেড। তো এখানে কিন্তু একটা প্রিপোজিশন নেই, অ্যাবসেন্ট আছে। কী জাতীয় সঙ্গীতে? ইন হোয়াট কাইন্ড অফ মিউজিক আর ইউ ইন্টারেস্টেড, কী জাতীয় সঙ্গীতে? ইন হোয়াট কাইন্ড অফ মিউজিক আর ইউ ইন্টারেস্টেড। এখানে কিন্তু মনে রাখতে হবে যে সাধারণত ডাব্লিউএইচ কোশ্চেনের ক্ষেত্রে, মানে যে ডাব্লিউ এবং এইচ দিয়ে যে সমস্ত আমরা বাক্য করি, হু, হোয়াট, হোয়ার, হোয়েন, হুইচ, এই যে ডাব্লিউএইচ কোশ্চেন বলা হয় এগুলোকে। তো এই ডাব্লিউএইচ কোশ্চেনে যখন আমরা প্রিপোজিশন ব্যবহার করি, এই প্রিপোজিশনটা সাধারণত আমরা বাক্যের শেষে ব্যবহার করি। যেমন আগের বাক্যটিতে বললাম যে হু আর ইউ টকিং টু, তুমি কার সাথে কথা বলছো, টুটা পরে ব্যবহার করেছে। এখানেও এরকম, হোয়াট কাইন্ড অফ মিউজিক আর ইউ ইন্টারেস্টেড, ইন হোয়াট কাইন্ড অফ মিউজিক আর ইউ ইন্টারেস্টেড, ইন হোয়াট কাইন্ড অফ মিউজিক আর ইউ ইন্টারেস্টেড, কিন্তু ইনটা আমরা পরে ব্যবহার করব। হোয়াট কাইন্ড অফ মিউজিক আর ইউ ইন্টারেস্টেড ইন, হোয়াট কাইন্ড অফ মিউজিক আর ইউ ইন্টারেস্টেড ইন। তাই প্র্যাকটিসটা হলো যে আমরা প্রিপোজিশনটা সেন্টেন্সের শেষে ব্যবহার করি, এটা হচ্ছে প্র্যাকটিস। সুতরাং এখানে প্রিপারেশনটা যেহেতু নেই, সেই প্রিপারেশনটা ব্যবহার করেছে এবং সেটাই বাক্যের শেষে ব্যবহার করেছে। পরের যে সেন্টেন্সটি সেটি হলো হি ইজ গুড ইন ম্যাথমেটিক্স, সে গণিতে ভালো, সে গণিতে ভালো, হি ইজ গুড অ্যাট। সঠিকটা হলো গুড অ্যাট, আমরা গুড ইন ব্যবহার করব না। সে দৌড়ে ভালো, হি ইজ গুড অ্যাট রানিং। সে পেন্টিংয়ে ভালো, হি ইজ গুড অ্যাট পেন্টিং। সো তাহলে গুড ইন না, গুড অ্যাট, আমাদের কিন্তু এই ভুলটা করলে চলবে না। গুড অ্যাট মানে দক্ষ, মনে রাখতে হবে শ্রোতা বন্ধুরা, গুড অ্যাট মানে হলো দক্ষ, দক্ষ। কোথাও গুড ইন না, গুড অ্যাট, হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স। সে ইংলিশে ভালো, হি ইজ গুড অ্যাট ইংলিশ, গুড অ্যাট ইংলিশ, গুড ইন না, গুড অ্যাট, এটা মনে রাখতে হবে। কিন্তু ডু ইউ রিমেম্বার দ্য ফার্স্ট ডে ইন স্কুল, ডু ইউ রিমেম্বার দি ফার্স্ট ডে ইন স্কুল, অ্যাট স্কুল হবে। আমরা সাধারণত স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ক্ষেত্রে অ্যাট ব্যবহার করি। হ্যাঁ, আমি ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করেছি, আই স্টাডিড অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, অ্যাট স্কুলের ক্ষেত্রেও অ্যাট, কলেজের ক্ষেত্রেও অ্যাট। সুতরাং শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সাধারণত আমরা অ্যাট ব্যবহার করি, ইন না। ডু ইউ রিমেম্বার দি ফার্স্ট ডে ইন স্কুল, ডু ইউ রিমেম্বার দি ফার্স্ট ডে অ্যাট স্কুল, স্কুলে কি তোমার প্রথম দিনটি মনে পড়ে? ডু ইউ রিমেম্বার দি ফার্স্ট ডে ইন স্কুল, না অ্যাট স্কুল। কলেজের ক্ষেত্রে, ইউনিভার্সিটির ক্ষেত্রে আমরা সবসময় অ্যাট ব্যবহার করব। হি জাম্পড ইন দ্য রিভার, সে নদীতে ঝাঁপ দিল, হি জাম্পড ইন দ্য রিভার। তো এখানে প্রিপোজিশনের ভুল, ভুলটা হলো যে ইন যখন গতি থাকবে, ফোর্স থাকবে, তখন কিন্তু ইন টু, যেমন সে আকাশে একটি তীর নিক্ষেপ করল। হি থ্রু অ্যান অ্যারো ইন টু দি স্কাই, ইন টু দি স্কাই, আকাশের দিকে। ওই যে গতি আছে, ফোর্সে যখন আমরা কোনো কিছু করি, অর্থাৎ গতি বোঝানোর ক্ষেত্রে ইন টু ব্যবহৃত হবে। হি জাম্পড ইন টু দি রিভার, একটা ভুল, কারণ আছে যে এখানে গতি আছে, স্পিড আছে, সেক্ষেত্রে ইন্টু হবে। যখন স্পিড বা গতি থাকবে তখন ইন্টু হবে। হি জাম্পড ইন টু দি রিভার। পরের সেন্টেন্সটা, হি গট অন দ্য ট্যাক্সি, সে ট্যাক্সিতে উঠলো। হি গট অন দ্য ট্যাক্সি, একটা ভুল সেন্টেন্স। সঠিক ট্যাক্সি কি? হি গট ইন টু দ্য ট্যাক্সি। এখন অন না হয় ইন্টু কেন হলো? কারণ ট্যাক্সি ছোট গাড়ি, যেগুলো সে গাড়িতে আমরা শান্ত ইন্টু ব্যবহার করি, এবং অন ব্যবহার করা হয় বাস ট্রেন ক্ষেত্রে। হি গট, হি ইজ অন দ্য বাস, হি ইজ অন দ্য ট্রেন। বাস ট্রেনের ক্ষেত্রে আমরা শান্ত অন ব্যবহার করি, আর ছোট ভেহিকেল যেগুলো প্রাইভেট কার, ট্যাক্সি, সেক্ষেত্রে ইন্টু ব্যবহার করি। কাজে এই যে হি গট অন দ্য বাস, অন দ্য ট্যাক্সি, এটার ভুল। সঠিকটা হি গট ইন টু দ্য ট্যাক্সি। যদি বাস হতো কিংবা ট্রেন হতো তাহলে সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করতে পারি, এটা মনে রাখতে হবে শ্রোতা বন্ধুরা। পরে যে সেন্টেন্সটি সেটি হলো, আই রিগ্রেট ফর মাই মিস্টেক্স, আমি আমার ভুলের জন্য অনুতাপ করছি, দুঃখ প্রকাশ করছি। আই রিগ্রেট ফর মাই মিস্টেক্স। প্রিপোজিশন যেমন আমরা ব্যবহার করি একটি বাক্যে, আবার কখনো কখনো প্রিপোজিশনের কিন্তু কোনো প্রয়োজনীয়তা নেই, প্রিপোজিশনের আদৌ কোনো প্রয়োজনীয়তা নেই, অপ্রয়োজনীয়। তো সুতরাং আই রিগ্রেট মাই মিস্টেক্স, এখানে ফর লাগবে না, সব ক্ষেত্রে প্রিপোজিশনের দরকার নেই। আই রিগ্রেট মাই মিস্টেক্স, আমি আমার ভুলের জন্য আমি দুঃখ প্রকাশ করছি, আক্ষেপ প্রকাশ করছি। সুতরাং এখানে প্রিপারেশনটা লাগবে না, প্রয়োজন নেই। আই রিগ্রেট এর পরে কোনো প্রিপারেশন লাগবে না। রিগ্রেট মাই মিস্টেক্স, আমি আমার ভুলের জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আই রিগ্রেট মাই মিস্টেক্স, এখানে প্রিপারেশন লাগবে না। পরের সেন্টেন্স, হি উইল কাম ব্যাক উইদিন মানডে, সোমবারের ভিতর সে ফিরে আসবে। হি উইল কাম ব্যাক উইদিন মানডে। এই যে আমরা বলি যে মানে উইদিন, সময়ের ভিতরে বোঝাতে উইদিন ব্যবহার করি, এটা ভুল। সঠিকটা হলো বাই, হি উইল কাম ব্যাক বাই মানডে, সোমবারের মধ্যে ফিরে আসবে। হি উইল কাম ব্যাক বাই মানডে, সে পাঁচটার মধ্যেই ফিরবে। হি উইল কাম বাই, হি উইল কাম ব্যাক বাই ফাইভ ও ক্লক বা ফাইভ ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন। সো তাহলে এই যে নির্দিষ্ট সময়ের পূর্বে, এটি বোঝাতে আমরা উইদিন না, আমরা বাই ব্যবহার করব। সুতরাং এই যে উইদিন শব্দটি ভুল, হি উইল কাম ব্যাক উইদিন মানডে না, হি উইল কাম ব্যাক বাই মানডে, বাই ফ্রাইডে, বাই ফাইভ ও ক্লক, বাই টেন পিএম, এগুলো ব্যবহার করব আমরা। পরের সেন্টেন্সটি, হি ইজ টায়ার্ড উইথ রাইটিং, সে লিখে লিখে ক্লান্ত, টায়ার্ড উইথ, নো, এটা ভুল। সঠিক হলো টায়ার্ড অফ, ক্লান্ত।
1: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চলো ইংরেজি শিখি, ব্যবহারিক ইংরেজি শিক্ষার অনুষ্ঠান। এর বাকি অংশ শুনবেন পবিত্র মাগরিবের নামাজের আজান ও দোয়ার পর। তোমরা সকলে মিলে আল্লাহ তাআলার দিনকে মজবুতভাবে ধরে রাখো এবং পরস্পর মতবিরোধ করিও না। আল কোরআন, বাংলাদেশ বেতার খুলনা। এখন খুলনা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সময় অনুযায়ী প্রচারিত হচ্ছে পবিত্র মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: مما رب هذه الدعوة التامة الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعث مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। আল হাদিস। প্রিয় শ্রোতা, এখন শুনবেন নাতে রাসুল।

0: পবিত্র মাগরিবের নামাজের আজান ও দোয়ার পরে আমরা আবারও ফিরে এলাম চলো ইংরেজি শিখি ব্যবহারিক ইংরেজি শিক্ষার অনুষ্ঠানের বাকি অংশে।
1: টায়ার্ড অফ, ক্লান্ত, হিজ টায়ার্ড উইথ আস, এটা ভুল, সঠিকটা হলো টায়ার্ড অফ, হিজ টায়ার্ড অফ রাইটিং, সে লিখতে লিখতে ক্লান্ত, টায়ার্ড অফ রাইটিং। আবার আর অন্য অন্য সেন্টেন্স হতে পারে, সে অপেক্ষা করতে করতে ক্লান্ত, হিজ টায়ার্ড অফ ওয়েটিং, হিজ টায়ার্ড অফ ওয়েটিং, হিজ টায়ার্ড অফ ওভার ওয়ার্ক, অতিরিক্ত কাজ করে গেছে ক্লান্ত, হিজ টায়ার্ড অফ ওভার ওয়ার্ক, হিজ টায়ার্ড অফ ওয়ার্কিং হার্ড। সুতরাং টায়ার্ড উইথ না, টায়ার্ডের পর আমরা সবসময় অফ প্রিপোজিশন ব্যবহার করব। শি এন্টার্ড ইন্টু দি কিচেন, এন্টার্ড ইন্টু দি, সে কিচেনে প্রবেশ করলো, এন্টার মানে প্রবেশ করা, ইন্টু দি কিচেনে প্রবেশ করলো, এন্টার্ড ইন্টু দি কিচেন। শ্রোতা বন্ধুরা, এখানে একটি জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এন্টার পরে শান্ত কোনো প্রিপোজিশন বসে না, কিন্তু ভুলবশত আমরা অনেকেই কিন্তু এন্টার পরে ইন্টু ব্যবহার করি, এটা সঠিক নয়। এন্টার্ড দি কিচেন, এন্টার, সেই হি এন্টার্ড দি রুম, হি এন্টার্ড দ্য হাউস, তো এন্টার পরে কোনো প্রিপোজিশনের দরকার নেই। হি এন্টার্ড ইন্টু দ্য কিচেন ভুল, সঠিকটা হলো হি এন্টার্ড দ্য কিচেন। পরের সেন্টেন্সটি হলো উই রাইট বাই পেন, আমরা কলম দিয়ে লিখি, উই রাইট বাই পেন না, উই রাইট উইথ পেন। তো আমরা যে জিনিস দিয়ে, যে মানে যন্ত্র বা ডিভাইস দিয়ে কোনো কিছু করি, তার আগে উইথ বসে, ব্যক্তির ক্ষেত্রে ব্যক্তির পূর্বে বাই বসে। দ্য টাইগার ওয়াজ কিল্ড বাই হিম, দ্য টাইগার ওয়াজ কিল্ড বাই হিম, তাহলে ওই যে হিম ব্যক্তি, ব্যক্তির আগে বাই হলো। কিন্তু যে জিনিস দিয়ে আমরা ওটি করি, যেমন হি শট, হি শট দি টাইগার উইথ এ গান, হি শট দি টাইগার উইথ এ গান, বন্দুক দিয়ে সে বাঘটিকে মেরে ফেললো উইথ এ গান, ব্যক্তির আগে বাই বাট ইনস্ট্রুমেন্টের আগে উইথ। সুতরাং উই রাইট উইথ পেন, আমরা কলম দিয়ে লিখি, উই রাইট উইথ পেন, বাই পেন না। পরের সেন্টেন্সটি হলো উই ট্রাইড উইথ আওয়ার হার্ট অ্যান্ড সোল, আমরা প্রাণপণ চেষ্টা করলাম, উইথ হার্ট অ্যান্ড সোল মানে প্রাণপণ চেষ্টা করা, হার্ট অ্যান্ড সোল মানে হলো একটি ফ্রেস, এটি একটি ফ্রেস, হার্ট অ্যান্ড সোল, প্রাণপণ চেষ্টা করা, উই ট্রাইড উইথ হার্ট অ্যান্ড সোল। এখানে একটি ভুল আছে, এই ভুলটা হলো উইথ আর লাগবে না, আমরা আমাদের প্রাণপণে চেষ্টা করলাম, শুধু হার্ট অ্যান্ড সোল দিলেই হবে, উইথ লাগবে না, উই ট্রাইড হার্ট অ্যান্ড সোল, উই ট্রাইড উইথ হার্ট অ্যান্ড সোল, এটি ভুল, উইথের কোনো প্রয়োজন নেই, হার্ট অ্যান্ড সোল মানেই প্রাণপণে, প্রাণপণ দিয়ে। সুতরাং আমরা যদি একটি অতিরিক্ত উইথ ব্যবহার করে, একটু ভুল হয়ে যাবে, সুতরাং উইথের কোনো প্রয়োজন নেই, উইথ ট্রাইড হার্ট অ্যান্ড সোল। পরের যে সেন্টেন্সটি সেটি হলো হি উইল অ্যারাইভ উইদিন থ্রি ও ক্লক, আমরা এই জাতীয় একটি সেন্টেন্স ব্যবহার করেছি, আলোচনা করেছি। তো শ্রোতা বন্ধুরা, আপনারা একটু মনে করে দেখেন, এই যে এই ধরনের একটি সেন্টেন্স আমরা ইতিমধ্যে ব্যবহার করেছি, যে সময়ের ক্ষেত্রে ভিতরে বোঝাতে, নির্দিষ্ট সময়ের ভিতরে বোঝাতে আমরা উইদিন ব্যবহার করব না, আমরা ব্যবহার করব বাই, হি উইল অ্যারাইভ উইদিন থ্রি, সে তিনটার মধ্যে পৌঁছবে, হি উইল অ্যারাইভ বাই থ্রি ও ক্লক, কারণ এখানে উইদিন না, বাই, হি উইল অ্যারাইভ বাই থ্রি ও ক্লক, তিনটার মধ্যে পৌঁছাবে, হি উইল অ্যারাইভ বাই থ্রি ও ক্লক, সুতরাং উইদিন না, সময় নির্দেশ করতে আমরা, নির্দেশ সময়ের মধ্যে বোঝাতে আমরা

0: উইদিন না, আমরা বাই ব্যবহার করব। পরের সেন্টেন্সটি হল লেট আস ডিসকাস অ্যাবাউট দি ম্যাটার। আমি বলেছি যে প্রিপোজিশনের যেমন প্রয়োজন, একটি বাক্যে প্রিপোজিশন খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে, গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। আবার কখনো কখনো প্রিপোজিশনের প্রয়োজন নেই, অপ্রয়োজনীয়ভাবে আমরা কখনো কখনো প্রিপোজিশন ব্যবহার করি। তা এই যে সেন্টেন্সটি বললাম লেট আস ডিসকাস অ্যাবাউট দি ম্যাটার, এসব আমরা বিষয়টি নিয়ে আলোচনা করি। লেট আস ডিসকাসের পরে আর অ্যাবাউট লাগবে না, লেট আস ডিসকাস দি ম্যাটার, আমরা বিষয়টি আলোচনা করি, কাজে অ্যাবাউটের কোনো প্রয়োজন নেই। তো এই এই ক্ষেত্রে এই অ্যাবাউটটা অপ্রয়োজনীয়, ইরেলিভেন্ট। লেট আস ডিসকাস দি ম্যাটার, অ্যাবাউটের প্রয়োজন নেই। লেট আস ডিসকাস দি ম্যাটার, লেট আস ডিসকাস আওয়ার টপিক, হ্যাঁ আমরা এইগুলো বলতে পারি। সুতরাং এই যে ডিসকাসের পরে অ্যাবাউট অপ্রয়োজনীয় লাগবে না, ডিসকাস দি ম্যাটার, লেট আস ডিসকাস দি ম্যাটার। পরের সেন্টেন্সটি হল হু ইজ নকিং দি ডোর। এখানে একটি প্রিপোজিশনের নেই, প্রিপোজিশনের ঘাটতি রয়েছে, শূন্যতা রয়েছে। দরজায় কে নক করছে, কে দরজায় কে আঘাত করছে, তো এখানে কিন্তু একটা প্রিপোজিশন লাগবে। হু ইজ নকিং অ্যাট দি ডোর, নক অ্যাট মানে কড়ানাড়া, হ্যাঁ নক অ্যাট। হু ইজ নকিং অ্যাট দি ডোর, নকিং অ্যাট দি ডোর, নকিং সবসময় অ্যাট বসে, এখানে নেই, সুতরাং অ্যাট দিতে হবে। হু ইজ নকিং, নকিং বানানটা কিন্তু কঠিন বানান শ্রোতা বন্ধুরা, কে এন ও সি কে, কে এন ও সি কে, নক, নকিং, কে এন ও সি কে আইন জি, নকিং। হু ইজ নকিং অ্যাট দ্য ডোর, দরজায় কে আঘাত করছে, কড়া নাড়ছে। হু ইজ নকিং অ্যাট দ্য ডোর। পরের সেন্টেন্সটি হলো হি প্রোভাইডেড মি এ লট অফ ইনফরমেশন, সে আমাকে অনেক ইনফরমেশন দিল, তথ্য দিল। হি প্রোভাইডের পরে কিন্তু পার্সন এবং তারপরে একটা উইথ বসে, প্রোভাইড প্লাস পার্সন প্লাস উইথ, অর্থাৎ প্রোভাইডের পরে ব্যক্তি হবে, পার্সন হবে এবং তারপরে একটি উইথ হবে। প্রোভাইড মানে সরবরাহ করা। হি প্রোভাইডেড মি উইথ এ লট অফ ইনফরমেশন, সে আমাকে অনেক তথ্য দিল, তথ্য সরবরাহ করলো। হি প্রোভাইডেড মি উইথ এ লট অফ ইনফরমেশন, সুতরাং এই যে উইথটা বাদ পড়েছিল এই বার্তা উইথটা দিতে হবে। হি প্রোভাইডেড মি এ লট অফ ইনফরমেশন, ভুল, হি প্রোভাইডেড মি উইথ এ লট অফ ইনফরমেশন। পরের সেন্টেন্সটা হলো দি হান্টার এইমড দি টাইগার, দি হান্টার এইমড দি টাইগার, শিকারী বাঘের দিকে তাক করলো। তো এখানে একটি প্রিপোজিশন নাই, প্রিপোজিশন যেমন প্রয়োজন, কোনো কোনো ক্ষেত্রে প্রিপোজিশন অপ্রয়োজনীয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রিপোজিশন প্রয়োজনীয়। দ্য হান্টার এইমড দি টাইগার, এখানে একটি প্রিপোজিশন নেই, ঘাটতি আছে। এইমের পর একটি প্রিপোজিশন অ্যাট, এইমড অ্যাট। দ্য হান্টার এইমড অ্যাট দি টাইগার, দি হান্টার এইমড অ্যাট দি টাইগার, শিকারী বাঘের দিকে তাক করলো, এইম অ্যাট। সুতরাং এখানে অ্যাট অ্যাট দিতে হবে, এই অ্যাটটা না দিলে এটি একটি ভুল সেন্টেন্স। এটা শুদ্ধ করে বলতে গেলে বলতে হবে যে হি এইমড অ্যাট দি টাইগার, তো এইমের পরে সবসময় অ্যাট হবে। পরের সেন্টেন্সটি হলো হোয়াই ডু ইউ কাম, তুমি কোথা থেকে এসছো, কিন্তু এখানে একটি প্রিপোজিশনের ভুল আছে। অনেক সময় দেখা যায় যে ইংরেজি বলে মানেটা বোঝা যায়, কিন্তু আসলে ওটাকে গ্রামাটিক্যাল মিস্টেক থেকে যায়। আমরা হয়তো কথোপকথনে স্পোকেন ইংলিশে আমরা এই ধরনের ভুল আমরা হয়তো মানে ইগনোর করি, মানে ভুলটাকে ওভারলুক করি, কিন্তু রিটেন ইংলিশের ক্ষেত্রে এই ধরনের ভুল করা যাবে না। তো সুতরাং শুধু রিটেন না, রিটেন এবং স্পোকেন উভয় ক্ষেত্রেই ভুল করা যাবে না। হয়তো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমরা অতটা গুরুত্ব দেই না, হোয়ার ডু ইউ কাম, নো এটা ভুল সেন্টেন্স, তুমি কোত্থেকে এসছো, সে ফ্রমটা কই, ফ্রম তো নেই, মানে ফ্রম হোয়ার ডু ইউ কাম। তো আমাদের প্র্যাকটিসটা হলো শ্রোতা বন্ধুরা বলেছি কি বলেছি, বলেছি যে প্রিপোজিশনটা পরে বসবে, হোয়ার ডু ইউ কাম, হোয়ার ডু ইউ কাম ফ্রম, তুমি কোথা থেকে এসছো, হোয়ার ডু ইউ কাম ফ্রম, প্রিপোজিশনটা পরে বসে। ফ্রম হোয়ার যদি আমরা দিই তাহলে সেটাও ঠিক আছে, ফ্রম হোয়ার ডু ইউ কাম, হ্যাঁ ঠিক আছে, তবে প্র্যাকটিসটা হলো যে প্রিপোজিশনটা শান্ত বাক্যের শেষে বসে, হোয়ার ডু ইউ কাম ফ্রম। পরের সেন্টেন্সটি হলো মাই ফাদার অ্যাপ্রুভড মাই আইডিয়া, আমার বাবা আমার ধারণাটিকে অনুমোদন করলো, অ্যাপ্রুভ অনুমোদন করলো মানে গ্রহণ করলো। মাই ফাদার অ্যাপ্রুভড মাই আইডিয়া, এখানে একটি প্রিপোজিশন ঘাটতি আছে। মাই ফাদার অ্যাপ্রুভড অফ মাই আইডিয়া, অ্যাপ্রুভ হলে সবসময় কিন্তু অফ হবে, অলওয়েজ অফ, অ্যাপ্রুভ অফ মানে অনুমোদন করা, গ্রহণ করা। মাই ফাদার অ্যাপ্রুভড অফ মাই আইডিয়া, মাই ফাদার অ্যাপ্রুভড অফ মাই আইডিয়া, অ্যাপ্রুভ হলে সবসময় অফ বসবে, এটা মনে রাখতে হবে। অ্যাপ্রুভ অফ এটা মনে রাখতে হবে, অ্যাপ্রুভ বললে ভুল হবে, অ্যাপ্রুভড অফ। মাই ফাদার অ্যাপ্রুভড অফ মাই আইডিয়া, মাই ফাদার অ্যাপ্রুভড অফ মাই আইডিয়া। পরের সেন্টেন্সটি হলো আই ডোন্ট বিলিভ হিজ অনেস্টি, আমি তার সততায় বিশ্বাস করি না, মানে সে সৎ লোক না, এটা বোঝাতে চাচ্ছি। তো এটি একটি ভুল বাক্য, এখানে একটি প্রিপারেশন বসাতে হবে। আই ডোন্ট বিলিভ ইন হিজ অনেস্টি, তার সততায়, ইন হিজ অনেস্টি, আই ডোন্ট বিলিভ ইন হিজ অনেস্টি, আমি তার সততায় বিশ্বাস করি না। বিলিভ ইন মনে রাখতে হবে, যে বিলিভের পরে ইন বসে, বিলিভ ইন, আই ডোন্ট বিলিভ ইন হিজ অনেস্টি, আমি তার সততায় বিশ্বাস করি না, আই ডোন্ট বিলিভ ইন হিজ অনেস্টি। তো এই যে তাহলে আমরা দেখছি যে প্রিপোজিশন কখনো কখনো প্রয়োজন নেই, আবার প্রিপোজিশন না হলে আবার সেন্টেন্স হয় না, ভুল, অধিকাংশ ক্ষেত্রেই প্রিপোজিশনের প্রয়োজন। তো এগুলো মনে রাখতে হবে শ্রোতা বন্ধুরা। পরে যে সেন্টেন্সটি সেটি হলো হি ওয়াজ অ্যাকিউজড ফর মার্ডার, খুনের জন্য, খুনের জন্য তাকে অভিযুক্ত করা হলো। হি ওয়াজ অ্যাকিউজড ফর মার্ডার, হি ওয়াজ অ্যাকিউজড অফ মার্ডার, ফর না, অ্যাকিউজের পরে অফ বসে, অভিযোগ করা, হি ওয়াজ অ্যাকিউজড অফ মার্ডার। সুতরাং এই যে ফর দেওয়া হলো এটা ফর না, সঠিকটা হলো অফ, হি ওয়াজ অ্যাকিউজড অফ মার্ডার। হি ইজ ব্লাইন্ড অফ হিজ সন্স ফল্টস, সে তার ছেলের দোষ ত্রুটির ব্যাপারে অন্ধ। তো এই এই অন্ধ মানে হচ্ছে যে সে ইচ্ছা করে দেখে না, হি ইজ ব্লাইন্ড অফ হিজ সন্স ফল্ট। সঠিক সেন্টেন্সটা হলো হি ইজ ব্লাইন্ড টু হিজ সন্স ফল্টস, সুতরাং এই যে পক্ষপাতিত্ব করা, না দেখার ভান করা, এটা হচ্ছে ব্লাইন্ড টু। আর সত্যি সত্যি চোখে না দেখা, সে হচ্ছে ব্লাইন্ড অফ। যখন সত্যি সত্যি চোখে আমরা দেখি না, হি ইজ ব্লাইন্ড অফ অ্যান আই, সেটা সত্যি সত্যি আমরা চোখে দেখেন, কিন্তু পক্ষপাতিত্ব করা অর্থাৎ না দেখার ভান করা, সেটা হচ্ছে ব্লাইন্ড টু। হি ইজ ব্লাইন্ড টু হিজ সন্স ফল্টস, তার ছেলের দোষটির ব্যাপারে অন্ধ। শ্রোতা বন্ধুরা, আমরা আমাদের আলোচনা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। যদি কোনো সমস্যা থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, কোনো পরামর্শ থাকে, সে বিষয়ে আমাদের কাছে চিঠি লিখে জানাবেন। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা চলো ইংরেজি শিখি প্রযত্নাঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার, খুলনা। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি।
1: এতক্ষণ চলো ইংরেজি শিখি ব্যবহারিক ইংরেজি শিক্ষার অনুষ্ঠান শুনলেন, গ্রন্থনা ও উপস্থাপনায় প্রফেসর মোহাম্মদ ইকবাল হোসেন, তত্ত্বাবধানে রিপন কুমার ভদ্র এবং অনুষ্ঠান প্রযোজনায় তনুজা মণ্ডল। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল। বাংলাদেশ বেতার খুলনা। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে করণীয়। অফিসে বা বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেইনার ইত্যাদিতে পানি জমে থাকতে দেবেন না। নির্মাণাধীন ভবনের মাঝে লিফটের গর্ত, ওয়াটার মিটারের গর্ত ও স্থাপনাগুলোতেও পানি জমে থাকতে দেবেন না। যে কোনো পাত্রে জমে থাকা পানি অবশ্যই তিন দিনের মধ্যে পরিবর্তন করুন। ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় সম্ভাব্য লক্ষণ, হঠাৎ তীব্র জ্বর, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, মাংসপেশিতে শরীরে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, খাবারে অরুচি, বমি বমি ভাব, বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানা, শরীরে লালচে দানা, গলা ব্যথা, নাক, মুখ ও মাড়ি দিয়ে রক্ত পড়া এবং সর্দি কাশি। ডেঙ্গু চিকুনগুনিয়া হলে বাড়িতে চিকিৎসা সংক্রান্ত বার্তা। পর্যাপ্ত বিশ্রাম নেবেন জ্বর চলাকালীন এবং জ্বরের পর এক সপ্তাহ। স্বাভাবিক খাবারের পাশাপাশি তরল জাতীয় খাবার যেমন খাবার সালাইন, ডাবের পানি, স্যুপ, বাসায় তৈরি ফলের রস, ভাতের মাড় ইত্যাদি খাবেন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেবেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
2: পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধে ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী, চুয়াডাঙ্গা ও যশোরে ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় ৯৭%, সন্ধ্যে ৬টায় ৭১%। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ৫টা বেজে ৩৮ মিনিটে, অস্ত যাবে ৬টা বেজে ২২ মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
3: This is Bangladesh Weather, giving you the weather report read by Shamima Nasreen. Dhaka Met Office forecast for Dilli River reports valid till 1 AM says that there is no warning and no signal is to be hoisted. Now forecast for the entire country valid till 6 PM tomorrow. Light to moderate rain or thundershower accompanied by temporary gusts or squalls may be expected over more places of Rangpur, Mamansingh and Silla divisions and over some places of Rashi, Dhaka, Khulna, Borishal, Chattogram and Silla divisions. Besides this, moderate type of heavy showers expected over some places of the country. Day and night temperature is likely to remain nearly unchanged over the whole country. Today, the highest temperature of the country was 36.2 degrees Celsius in Rashi, Chuadanga and Jessore, and the lowest was 24.2 degrees Celsius in Sylhet. Today, the temperature of Dhaka was recorded maximum 34.1 degrees Celsius and minimum 25.9 degrees Celsius. Humidity recorded in air at 9 AM was 97% and at 6 PM was 71%. The sun rises over Dhaka tomorrow at 5:38 AM and the sun sets at 6:22 PM. And there is enough for weather report for this time.
2: Bangladesh Betar. আগামীকাল ২৭ আগস্ট বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। সংসদ অধিবেশনের প্রতিদিনকার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক৬৯৩ কিলোহার্টজ, FM ১০৬ মেগাহার্টজ, বাংলাদেশ বেতার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতার ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। ২৭ আগস্ট তৃতীয় অধিবেশনের সংসদ কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে ২:০০টায়। সংসদ কার্যক্রম সরাসরি সম্প্রচারকালীন ঢাকা ক এর পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM ৯০ ও FM ১০২ মেগাহার্টজে প্রচার হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রতিদিনকার সংসদ কার্যক্রম শোনার আমন্ত্রণ রইল। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতার কেন্দ্র থেকে, বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: বাংলাদেশ বেতার খুলনা। বই ছাড়া একটি কক্ষ, আত্মা ছাড়া দেহের মতো। যে বই পড়ে না তার মধ্যে মর্যাদা বোধ জন্মে না। বই পড়াকে যথার্থ হিসেবে যে সঙ্গী করে নিতে পারে তার জীবনের দুঃখ কষ্টের বোঝা অনেক কমে যায়। একটি ভালো বই হল বর্তমান ও চিরকালের জন্য সবচেয়ে উৎকৃষ্ট বন্ধু। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন ফারহানা রহমান পৃথার কণ্ঠে দেশাত্মবোধক গান। কথা লিখেছেন এস এম রুহুল আমিন।

0: দেশাত্মবোধক গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। গাড়ি চলন্ত অবস্থায় চালকের সাথে কথা না বলি, ট্রাফিক আইন মেনে অত্যন্ত সাবধানতার সাথে গাড়ি চালাই, ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন না করি, যান্ত্রিক ত্রুটিযুক্ত যানবাহন রাস্তায় নামানো থেকে বিরত থাকি। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি বৃষ্টি আক্তার। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং ওফাতের স্মরণে এ দিবসটি পালন করা হয়। তিনি 570 খ্রিস্টাব্দে মক্কার অভিজাত কুরাইশ পরিবারে জন্মগ্রহণ করেন এবং 632 খ্রিস্টাব্দের একই দিনে তিনি ইন্তেকাল করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দিবসটি উপলক্ষে দেশবাসী সহ মুসলিম উম্মাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দেন। আজ ছিল সরকারি ছুটি। খুলনায় এ উপলক্ষে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, শিশু একাডেমি ও বিএনপি সহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির অংশ হিসেবে খুলনা সিটি কর্পোরেশন কেসিসির উদ্যোগে নগর ভবন চত্বরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও আদর্শের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এতে প্রধান অতিথি ছিলেন। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ আবদুল্লাহ, কেসিসির শিক্ষক সমিতির সভাপতি নাসির উদ্দিন কাশেমি, ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ গোলাম কিবরিয়া, কেসিসির প্রধান প্রকৌশলী মোর্শিদুজ্জামান খান, সচিব মোহাম্মদ রেজা রশিদ ও ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা সহ কেসিসির কর্মকর্তা কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে হামনাথ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মার কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলা প্রশাসন ও শিশু একাডেমি খুলনার যৌথ আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, হামদ ও নাত প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে জেলার সকল মসজিদে ও শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সকল সরকারি বেসরকারি হাসপাতাল, সরকারি শিশু পরিবার, শিশু সদন, শিশু বিকাশ কেন্দ্র, বৃদ্ধ নিবাস, শিশু কিশোর উন্নয়ন কেন্দ্র, এতিমখানা এবং মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। এদিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পি সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া এ উপলক্ষে খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতির সভাপতিত্বে সাধারণ সম্পাদক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সাতক্ষীরায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ এতে প্রধান অতিথি ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে এ উপলক্ষে এক আলোচনা সভা আজ চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, উলামা পরিষদের নেতৃবৃন্দ ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। খুলনা বিভাগের অন্যান্য জেলায় অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি করে বৃক্ষ রোপণ করতে হবে। সবুজ ও নির্মল পরিবেশ নিশ্চিত করতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসতে হবে। তিনি আজ বাগেরহাটের মোংলা সরকারি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। কলেজের শিক্ষক শিক্ষিকাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের খোঁজখবর নেন এবং তাদের সাথে কথা বলেন। চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। ঝিনাইদহের শোলকোপা উপজেলার মাধবপুর গ্রামে আজ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গবাদি পশুর জন্য মেশিনে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হলে এ দুর্ঘটনা ঘটে। খেলার খবর, ফুটবল। সাতক্ষীরা দেবহাটে উপজেলার টাউনশ্রীপুর কেদার মাঠে আটদলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় দক্ষিণ পারুলিয়া ফুটবল একাদশ 3-2 গোলে মাঝ সখীপুর ফুটবল একাদশকে পরাজিত করেছে। এদিকে খুলনা টার্ফে প্রীতি ফুটবল খেলার আজ ফাইটার্স 9-6 গোলে ব্লাড ব্রাদার্স এফসি কে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবার্তা নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
0: বাংলাদেশ বেতার খুলনা, আমাদের পরবর্তী আয়োজনমালা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
2: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। প্রিয় শ্রোতা, আজ শুনবেন তরুণদের অংশগ্রহণে কৃষি ও কৃষকের সমস্যা, সম্ভাবনা ও সাফল্যের কথা নিয়ে অনুষ্ঠান সম্ভাবনার কৃষি।
3: প্রিয় দর্শক শ্রোতা, আজ 11 ভাদ্র 1433 বঙ্গাব্দ, প্রকৃতিতে চলে এসেছে শরৎকাল। সকলকে শরতের শুভ্রমেঘে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন সম্ভাবনা কৃষি অনুষ্ঠানের আজকের পর্ব। আপনারা সকলেই জানেন, এই অনুষ্ঠানে আমরা এক ঝাঁক তরুণ কৃষিবিদ মিলে তুলে ধরি কৃষি ও কৃষকের সমস্যা, সম্ভাবনা ও সফলতার কথা। এছাড়াও প্রচলিত কৃষি ব্যবস্থা থেকে কৃষিকে কিভাবে আরও আধুনিক প্রযুক্তির সাথে খাপ খাইয়ে টেকসই করা যায় এবং তরুণ প্রজন্মকে কৃষিতে আরও বেশি সম্পৃক্ত করা যায়, সেসব সম্ভাবনার কথাই তুলে ধরি। তারই ধারাবাহিকতায় আজকের পর্বে অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে উপস্থাপক হিসেবে রয়েছি আমি কৃষিবিদ কাইয়ুম কাফি
4: এবং আমি হালিমাতুসামিয়া।
3: প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব আমন ধানের পরিচর্যা বিষয়ে। প্রতি পর্বের ন্যায় আজকেও আপনাদের জন্য রয়েছে বিশেষ কুইজ। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে ইমেইল থেকে একজন এবং ডাকযোগে পাঠানো চিঠি থেকে একজন, অর্থাৎ নির্বাচিত দুইজন পেয়ে যাবেন বাংলাদেশ বেতারের সৌজন্যে আকর্ষণীয় পুরস্কার। প্রশ্ন কি এবং উত্তর কিভাবে পাঠাবেন তা জানতে পারবেন আমাদের অনুষ্ঠানের মাঝেই, তাই পুরস্কার জিতে নিতে পুরো অনুষ্ঠানটি শুনতে থাকুন।
4: তো চলো আমরা আসলে মূল আলোচনায় চলে যাই। প্রিয় দর্শক শ্রোতা, চলুন আমরা শুনে আসি আগামী সপ্তাহের কৃষি আবহাওয়া সম্পর্কে।
3: হ্যাঁ চলো।
5: আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বোনেরা, অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের সাথে রয়েছি আমি শাহেদ মাহমুদ
6: এবং আমি ইফাত মার্জানা মাহদিয়াত খান। বাংলাদেশ কৃষি আবহাওয়া তথ্য সেবা এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই সপ্তাহে দেশে অধিকাংশ এলাকায় বর্ষার প্রভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে দেশের তাপমাত্রা কিছুটা সহনশীল এবং আরামদায়ক থাকবে। আমাদের বিভাগভিত্তিক আবহাওয়া এবং বৃষ্টিপাত নিয়ে আরও তথ্য জানব আমরা শাহেদের কাছে।
5: আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আগামী এক সপ্তাহে রংপুর বিভাগে সবথেকে বেশি বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ময়মনসিংহ, বরিশাল, ঢাকা এবং রাজশাহী বিভাগেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ কম হতে পারে এবং খুলনা বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলকভাবে কিছুটা কম। এই বর্ষণমুখর আবহাওয়ায় দেশের প্রধান প্রধান ফসল চাষে কৃষক ভাইদের জন্য জরুরি পরামর্শ আমরা শুনব ইফাতের কাছে থেকে।
6: ধন্যবাদ শাহেদ। বর্তমানে রোপণকৃত রোপা আমন ধানের জমিতে পানির স্তর 5-7 সেন্টিমিটার বজায় রাখতে হবে। তবে যেসব এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে জমিতে পানি জমে গিয়েছে সেসব এলাকায় জমি থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। তবে একবারে পানি বের না করে দিয়ে ধীরে ধীরে পানি বের করে দিতে হবে, যাতে করে চারাগাছ হেলে পড়া বা ভেসে যাওয়ার ঝুঁকি না থাকে।
5: এছাড়া আমন ধানের জমিতে এই আর্দ্র আবহাওয়ায় চুঙ্গি পোকা বা মাজরা পোকা হওয়ার সম্ভাবনা রয়েছে। পোকা দমনে নিয়মিত মাঠ পরিদর্শন করুন এবং অনুমোদিত বালাইনাশক প্রয়োগ করুন। তবে মনে রাখবেন, ভারী বৃষ্টিপাতের সময় বালাইনাশক প্রয়োগ বা সার প্রয়োগ করা থেকে বিরত থাকতে হবে। ভুট্টা চাষি ভাইরা, মোচা গঠনকালে জমি থেকে অতিরিক্ত পানি নিষ্কাশন করুন, কারণ ভুট্টা গাছ জলাবদ্ধতা সহ্য করতে পারে না।
6: ফল এবং সবজি চাষি ভাইদের ক্ষেত্রে বিশেষ পরামর্শ হল প্রবল বাতাসে কলা গাছ যাতে হেলে না পড়ে সেজন্য খুঁটির ব্যবস্থা করুন। বর্তমান আবহাওয়া কলা গাছে সিগাটোকা রোগের জন্য উপযুক্ত সময়, তাই সতর্কতা হিসাবে 20 গ্রাম সিউডোমোনাস প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন। আক্রমণ মারাত্মক হলে কৃষি কর্মকর্তার সাথে পরামর্শ করুন। এছাড়া বর্তমান আবহাওয়ায় পেঁপে গাছে মিলিবাগ পোকার দেখা দিতে পারে, সেক্ষেত্রে প্রয়োজনীয় বালয়নাশক প্রয়োগ করুন।
5: আগাম শীতকালীন সবজি যেমন বাঁধাকপি, ফুলকপি ও টমেটোর বীজতলায় পানি নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা রাখুন। বর্ষার কারণে চারার ক্ষতি এড়াতে বীজতলায় বহনযোগ্য স্বচ্ছ পলিথিনের ছাউনি দিন, যার উচ্চতা মাঝের অংশ থেকে 75 সেন্টিমিটার এবং উভয় পাশে 60 সেন্টিমিটার হবে। পাশাপাশি এই সময়ে মিষ্টি কুমড়া, লাউ, করলা, কাকরোল এবং পটলের মতো গ্রীষ্মকালীন লাউজাতীয় ফসলে ফলের মাছি পোকা, লাল কুমড়ার বিটেল এবং এপিলাকনা বিটেলেরও আক্রমণ হতে পারে। মাঠ পর্যবেক্ষণ করে দ্রুত বালাইনাশক ব্যবস্থা গ্রহণ করুন। মাঠে পরিপক্ক সবজি থাকলে ভারী বর্ষণের পূর্বেই তা সংগ্রহ করে ফেলুন।
6: গবাদি পশুর যত্নে এই বর্ষে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। পশুকে নিয়মিত কৃমিনাশক প্রদান করুন। গোয়ালঘরে জীবাণুমুক্ত হিসেবে পটাশিয়াম পারম্যাগনেট অথবা ব্লিচিং পাউডার ব্যবহার করতে পারেন এবং হাঁস মুরগি ও পশুকে উঁচু, পরিষ্কার এবং শুকনো জায়গায় রাখুন। পানিতে নিমজ্জিত বা ডুবে যাওয়া জমির ঘাস পশুকে দেয়া থেকে বিরত থাকুন। পশুর গায়ে ক্ষত দেখা দিলে পটাশিয়াম পারম্যাগনেট দিয়ে ধুয়ে দিন এবং মুখে ক্ষত দেখা দিলে খাবার সোডা ব্যবহার করতে পারেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খুরা ও তর্করোগের টিকা প্রদান করুন। এ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য কল করুন 16358 এই নম্বরে।
3: প্রিয় শ্রোতা, এবার মূল আলোচনা।
7: এ অংশে আলোচক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রেশমা আফরোজ, উপজেলা কৃষি অফিসার, প্রশিক্ষণ উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা।
4: প্রথমে যদি আপনার কাছে আসি, যে আমাদের তো দেশে আমরা দেখছি ইতিমধ্যে আমন ধান রোপণ করা হয়ে গিয়েছে এবং কিছু কিছু জায়গায় আমন ধান রোপণ করা হচ্ছে, আমন ধানের বর্তমান এই পরিস্থিতিতে আপনি কৃষকদের জন্য কি গুরুত্বপূর্ণ পরিচর্যা নিতে বলছেন?
8: প্রথমে কৃষক ভাইদের জন্য যে উপদেশ হচ্ছে, ওকে সপ্তাহে একদিন হলো জমিতে গিয়ে পুরা জমিটা ভালোভাবে অবজার্ভ করা, কোনো পোকামাকড় বা রোগের লক্ষণ দেখা যাচ্ছে কিনা। যদি তারা গিয়ে এরকম দেখে যে পাতা হলদে হয়ে যাচ্ছে, গাছ দুর্বল হয়ে যাচ্ছে বা বিভিন্ন ধরনের উপসর্গ দেখতে পায়, তো সেই ক্ষেত্রে নিজেরা অতিরিক্ত পরিমাণে ইউরিয়া সার প্রয়োগ না করে বা অতিরিক্ত পরিমাণ কীটনাশক না প্রয়োগ করে নিকটস্থ উপজেলা কৃষি অফিসে গিয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা অথবা উপজেলা কৃষি অফিসার তাদের পরামর্শ অনুযায়ী যদি পরিমিত পরিমাণ এবং সঠিকভাবে সার ও কীটনাশক প্রয়োগ করে তাহলে মনে হয় অনেক ভালো হয়। আর দ্বিতীয়ত, আগাছা নিয়ন্ত্রণ করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। রোপণের 30-40 দিনের মধ্যে অবশ্যই আগাছা নিয়ন্ত্রণ করতে হবে, কারণ আগাছা ধানের সাথে পানি, আলো, পুষ্টি এসব নিয়ে প্রতিযোগিতা করে, তো এর থেকে ধান গাছেও পুষ্টি কম পায়। তো সেক্ষেত্রে যদি সময় মতো যদি নিড়ানি দেয় অথবা বাজারে অনুমোদিত বিভিন্ন রকমের কীটনাশক আছে আগাছা দমনের জন্য, সেগুলো প্রয়োগ করে আগাছা দমন করতে পারবে।
3: তো এবার যদি আপনি একটু বলতেন যে এই আমন ধানে এই অবস্থায় সার এবং ইউরিয়া সার আসলে কখন কিভাবে প্রয়োগ করলে ফলনটা বেশি পাবেন আমাদের?
8: ধানে সাধারণত জমি চাষের সময় কিছু সার প্রয়োগ করতে হবে, ইউরিয়া, টিএসপি, ফসফরাস, জিপসাম। তবে ইউরিয়াটা 3 কিস্তিতে প্রয়োগ করাই ভালো হবে, এমওপিটাও 2 কিস্তিতে প্রয়োগ করা যায়। ইউরিয়া সারের উপরে প্রয়োগ করলে ভালো, এটা দেখা যাচ্ছে যে প্রথম কিস্তিটা রোপণের 7-10 দিনের মধ্যে, আর সেকেন্ড কিস্তিতে দিবে চারা রোপণের 25-30 দিনের মধ্যেই দিলে ভালো। আর সর্বশেষে যখন পেনিকেল ইনিশিয়েশন হবে, মানে কুশিটা ই হবে, সেই সময় যদি দেয় তাহলে ভালো হবে। অন্যান্য সারগুলো জমির চাষের শেষ পর্যায়ে সবগুলো একসাথে দিলে ভালো ফলাফল পাওয়া যাবে। আর অতিরিক্ত ইউরিয়া সার প্রয়োগ না করাই বেটার, এই ক্ষেত্রে পরামর্শ অনুযায়ী সার প্রয়োগ করা ভালো। আমার পরামর্শ এটাই যে সঠিক সারটা সঠিক সময়ে এবং সঠিক মাত্রায় প্রয়োগ করা।
4: তো আপনি যদি একটু বলতেন যে আমন ধানে পানি ব্যবস্থাপনাটা কিরকম হওয়া উচিত?
8: আমন ধান সাধারণত বর্ষাকালেই হয়ে থাকে, তো যখন অতিরিক্ত বর্ষার পানি হবে তখন আমাদেরকে খেয়াল করতে হবে যেন মানে ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে, অতিরিক্ত পানি যেন জমিতে আটকানো পানি না থাকে, এটা অবশ্যই নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। আর যখন জমি শুকিয়ে যাবে সেক্ষেত্রে একদম শুকানো পর্যায়ে যেন না যায়, তখন পরিমিত মাত্রায় পানি দিতে হবে।
3: এ পর্যায়ে যদি আপনার কাছে জানতে চাই যে আমন ধানের এই যে রোগ পোকার বিষয় যেটি রয়েছে, তো এটা আমাদের কৃষক ভাইরা কিভাবে শনাক্ত করবেন এবং এক্ষেত্রে তারা কি কি প্রতিকারমূলক ব্যবস্থা নেবেন?
8: আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। আসলে আমরা যদি খুব দ্রুত সময়ে রোগ শনাক্ত করতে পারি সেক্ষেত্রে ক্ষতির সংখ্যাটা একটু কমে যায়। তো অনেক রকমের তো পোকামাকড় আছে, আমি এখানে সবচেয়ে যেটাই ক্ষতিকর মাজরা পোকার কথা বলবো। আমন ধানে সাধারণত মাজরা পোকাটা বেশি ক্ষতি করে এবং লোকালি এটাকে কারেন্ট পোকাও বলে। তো মাজরা পোকার আক্রমণে কুশি পর্যায়ে মাঝের পাতা শুকিয়ে যায়, যেটাকে আমরা বলি যে ডেড হার্ট এবং যাকে মরা ডিকো বলা হয়। আর শীষ বের হওয়ার পর আক্রান্ত শীষ সাদা হয়ে দাঁড়িয়ে থাকে, সেটাকে হোয়াইট হেড বা সাদা শীষ বলে। আর যদি আমি পোকার পরে বা রোগের কথায় আসি, তাহলে বাদামি ঘাস ফড়িং, যেটাকে বিপিএস ও বলা যায়, এটা সাধারণত গোড়ার দিকে পোকা মানে আক্রান্তটা হয় এবং রস চুষে খায়। তো
3: ধানের গাছটা একদম শুকিয়ে যায়,
8: শুকিয়ে যায়, তার আগে একটু হলদে হয়ে যায় এবং অনেকটাই যে শুকনো হয়ে যায় তখন এক ধরনের বার্ন হয়ে যায়, সেটাকে আমরা হোপার বার্নও বলি। আর ব্লাস্ট রোগের সাধারণত মানে এটা চোখ বা নৌকা আকৃতির দেখা যায় এবং শীষের গোড়াতেও হতে পারে, যা নেক ব্লাস্ট নামে পরিচিত। মাজরা পোকা এবং ব্লাস্ট রোগের ক্ষেত্রে আমরা সর্বপ্রথমে জৈবিক দমন ব্যবস্থাপনাতে যাব, যেমন প্রথমে রোগ মুক্ত বীজ নিব, তারপর রোগ সহনশীল জাত এ করব। এগুলোর মধ্যে যেমন বৃধান 34, তারপর বৃধান 41, বৃধান 71, এগুলা হচ্ছে একটু সহনশীল জাত, এগুলাতে আক্রান্ত কম
3: হয়।
8: আমরা সুষম পরিমাণে সার ব্যবহার করব, এছাড়া আলোক ফাঁদ, ফেরোমন ফাঁদ, এগুলো দিয়ে আমরা পোকা দমন করার চেষ্টা করব। আক্রান্ত পাতাগুলো মাটিতে পুঁতে ফেলবো যেন ছড়িয়ে আর অন্যান্য জায়গায় রোগ সৃষ্টি হইতে না পারে। সর্বশেষে এবার রাসায়নিক দমনের দিকে আসবো, সেক্ষেত্রে আমরা পরিমিত পরিমাণে কীটনাশক এবং সঠিক কীটনাশক প্রয়োগ করব। এক্ষেত্রে আমাদেরকে সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিস সের যোগাযোগ করে হেল্প নিলে মনে হয় ভালো হবে।
4: এখন সবশেষে যদি আমি আপনার কাছে আসি, যে সর্বোপরি এই যে আমন ধানের ফলন বাড়ানোর জন্য আপনি কৃষকদের উদ্দেশ্যে কি পরামর্শ দেবেন?
8: আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হলো উপযোগী জাত, মানসম্মত বীজ, পোকা বা রোগ সহনশীল জাত, সঠিক পানি ব্যবস্থাপনা, সঠিক সার, এবং সেটা সঠিক সময়ে প্রয়োগ করতে হবে। সবকিছুরই পরিমিত মাত্রাটাই যথাযথ উপযুক্ত,
3: মানে পরিমিত মাত্রায় ব্যবহার করলে আমার অতিরিক্ত খরচও হবে না, আবার আমার ফলনটাও ভালো,
8: ফলনটা ভালো হবে। আর সবচেয়ে বড় কথা, আগাছা দমন তো আমাকে করতেই হবে এবং জমিতে অতিরিক্ত পানি জমে থাকা যাবে না। বর্ষাকালে পানি জমে থাকলে অবশ্যই সেটাকে নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে।
3: আমাদের প্রিয় দর্শক শ্রোতা যারা রয়েছেন, আশা করছি আপনারা আজকের এই আলোচনার মধ্য থেকে আপনারা প্রয়োজনীয় দিক নির্দেশনা পেয়েছেন। আমরা চাই যে আমরা আছেন যারা আমন ধান চাষ করছেন, এবার আমন ধানের আপনাদের ফলনটা বেশ ভালো হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য।
4: কাফি তো চলো আজকে আমরা আমাদের দর্শক শ্রোতাদের আর বেশি অপেক্ষা না করি আজকের কুইজটা জানিয়ে আসি।
3: হ্যাঁ চলো তাহলে কুইজ বলে দেওয়া যাক। প্রিয় দর্শক শ্রোতা, এ পর্বে আপনাদের জন্য কুইজ, আমন ধানে কোন প্রকার আক্রমণ সবচেয়ে বেশি দেখা যায়? আমি আবারও বলছি, আমন ধানে কোন প্রকার আক্রমণ সবচেয়ে বেশি দেখা যায়? উত্তর পাঠান সম্ভাবনা কৃষি @gmail.com এই ঠিকানায়। আপনাদের সুবিধার্থে বানান করে বলছি, somvabonarkrishi@gmail.com এই ঠিকানায়। উত্তরের সাথে আপনার নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার দিতে ভুলবেন না।
4: এছাড়াও ডাকযোগে আপনারা আমাদের চিঠিতে উত্তর পাঠাতে পারেন। আমাদের ডাকযোগের ঠিকানা সম্ভাবনার কৃষি, প্রযত্নে পরিচালক, কৃষি বিষয়ক কার্যক্রম, বাংলাদেশ বেতার, শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207।
3: প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা শুনব সরিষাবাড়ী জামালপুরের একজন সফল ধান চাষী মোহাম্মদ শফিকুল ইসলামের গল্প,
4: এবং আমাদের গল্প শোনাচ্ছেন সজীব দত্ত।
9: দূরে কাছে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে আমি সজীব দত্ত স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের সঙ্গে পেয়েছি একজন সফল কৃষক ভাইকে, যিনি ধান চাষে সফলতা পেয়েছেন। চলুন তার সঙ্গে কথা বলি, আপনার নাম পরিচয় বলবেন।
10: আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, গ্রাম সাতপোয়া, উপজেলা সরিষাবাড়ী, জেলা জামালপুর।
9: আমরা এখন কোন মাঠে রয়েছি আপনার?
10: এটা বলারদিয়ার এর মাঠে আছি আমরা।
9: কতটুকু জায়গা জুড়ে এই ধানের মাঠটি?
10: এই জায়গায় 10 বিঘার মতো জমি আছে আমার, ধান চাষ করছি এবার।
9: এখন এই ধান খেতে কি কি ধান রয়েছে?
10: এই ক্ষেতে হাইব্রিড ধান আছে 2-3 রকমের, তারপরে আমরা স্বর্ণা 5 আছে, 103 আছে, এই জাতীয় আর কি 5-6 রকমের ধান আছে।
9: আপনি তো ধান চাষের পাশাপাশি আরো অনেক ধরনের কৃষির সঙ্গে রয়েছেন, যেমন আপনি গরুর খামারও আপনার রয়েছে, সবজিও রয়েছে, এই যে সামগ্রিক কার্যক্রম, একজন সফল কৃষক কেমন লাগে নিজের কাছে?
10: অবশ্যই ভালো লাগে, ভালো লাগার বিষয়। অনেকেই আমাকে দেখে উদ্বুদ্ধ হয়, আমার কাছে পরামর্শ নেয় কেমনে কোন বীজ গাড়বো, কোনটা গাললে ভালো হবো, কখন সার দিব, কখন কি দিব, প্রতিকূল যে পরিস্থিতি হয় তারা আমার কাছ থেকে পরামর্শ নেয়। পাশাপাশি আমাদের উপজেলা কৃষি অফিসের যারা আছে, উপজেলা কৃষি অফিসার, তারপর উপসহকারী কৃষি অফিসার, আমাদেরকে সবসময় আমাদের পাশে থাকে এবং আমাদেরকে সুপরামর্শ দিয়ে যাচ্ছে, যে কারণে এলাকার লোকেরা কৃষি করে মানে লাভবান হচ্ছে। বর্তমানে টেকনোলজির যুগ, উন্নত প্রযুক্তি বিভিন্ন কিছু আছে, বিভিন্ন ধরনের জাত আছে, ভালো জাত চাষ করতে হবে, ভালো বিচন ব্যবস্থা করতে হবে। বিচন যদি ভালো হয়, জাত যদি ভালো হয়, অবশ্যই আপনার ফসল ভালো হবে এবং আপনি সফল হবেন, আপনি লাভবান হবেন।
9: আপনাদের এই ধান চাষের ক্ষেত্রে কোন ধরনের রোগবালাই বা সমস্যা হয় কি?
10: হ্যাঁ, ধান চাষে অবশ্যই অনেক রকমের রোগবালাই আছে, অনেক সমস্যা আছে, তার মধ্যে ধরেন পোকামাকড়ের আক্রান্তের কিছু ব্যাপার আছে, তারপরে আপনার হলো যে দুই তিন রকমের ব্লাস্ট হয়, যেই ব্লাস্ট হওয়ার কারণে আপনার ওই ধানের সিসে মরে যায়, চিটে হয়, এগুলো সঠিক নিয়মে সঠিক মাত্রায় সঠিক সময় বীজ দিতে হবে, প্রতিদিন খেতে আসতে হবে এবং এর পরিচর্যা করতে হবে, তাহলেই আপনার ভালো ফলন আশা করা সম্ভব। পরিশ্রম না করলে কোনো কিছুই ভালো আশা করা সম্ভব না।
9: আপনাদের এই ধান চাষের ক্ষেত্রে কোনো সমস্যা হলে উপজেলা কৃষি অফিস কিভাবে আপনাদের পাশে থাকে?
10: উপজেলা কৃষি অফিস আমাদেরকে মানে ছায়ার মতো সার্বক্ষণিক আমাদের পাশে থাকে, যে কোনো প্রয়োজনে আমাদের প্রয়োজন হলে আমরা যাই, তাদেরকে ফোন করি।

0: ছিলেন। মন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষক কার্ড চালু করেছে। এ কার্ডের মাধ্যমে কৃষক উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবে। তিনি আরও বলেন, সরকারের নিকট কৃষকদের উৎপাদিত পণ্যের নির্ভুল পরিসংখ্যান থাকবে, এতে বাজার নিয়ন্ত্রণে থাকবে এবং কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করতে পারবে না। আগামী পহেলা সেপ্টেম্বর বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 5 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান পহেলা সেপ্টেম্বর সকালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা শ্রদ্ধা নিবেদন করবেন। সেখানে প্রধানমন্ত্রী ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন। 5ই সেপ্টেম্বর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি। এর আগে একই স্থানে রুহুল কবির রিজভীর সভাপতিত্বে দলের যৌথ সভা অনুষ্ঠিত হয়। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
2: খবরের বাকি অংশ পড়ছি নাজনীন নাহার। অসহায় দরিদ্র দুস্থ রোগীদের বিনামূল্যে বা কম খরচে চিকিৎসা সেবা পাওয়ার ক্ষেত্রে সহায়তা প্রদান করছে সমাজসেবা অধিদপ্তর। সেবা অধিদপ্তরের অধীনে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে এই সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। আরও শুনুন প্রতিবেদনে।
3: দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে আগত অসহায় দরিদ্র ও দুস্থ রোগীদের বিনামূল্যে বা কম খরচে চিকিৎসা সেবা পাওয়ার ক্ষেত্রে সহায়তা প্রদান করছে সমাজসেবা অধিদপ্তর। হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের মাধ্যমে দরিদ্র অসহায় রোগীদের মানসিক, পারিবারিক, অর্থনৈতিক এবং অসুস্থতা বিষয়ক বিভিন্ন সহায়তার মাধ্যমে রোগীর মানসিক শক্তি বৃদ্ধি, চিকিৎসার ব্যয় বহন, চিকিৎসককে রোগীর রোগ ও রোগের কারণ সম্পর্কে বিভিন্ন তথ্য প্রদান এবং চিকিৎসা শেষে তার পুনর্বাসনের জন্য সহায়তা প্রদান করা হচ্ছে। এ বিষয়ে

0: সেবা অধিদপ্তরের কার্যক্রম শাখার পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম খান বাংলাদেশ বেতারকে বলেন, এ সেবার আওতায় অসহায় ও দুস্থ মানুষদের বিভিন্ন সেবা প্রদান করা হয়।
1: আসলে আমাদের সমাজসেবা অধিদপ্তরের যে কয়টি কর্মসূচি রয়েছে, বর্তমানে প্রায় অর্ধশতাধিক কর্মসূচি আমাদের মধ্যে রয়েছে। তার ভিতরে একটি অন্যতম কর্মসূচি হচ্ছে আমাদের হাসপাতাল সমাজসেবা কার্যক্রম, এবং এই কার্যক্রমটি অতি পুরাতন এবং আদি কার্যক্রম বললেও ভুল হবে, কারণ এই কার্যক্রম সম্ভবত 1957 সালে শুরু হয়ে বর্তমানে এই কার্যক্রমটি চালু আছে। এই কার্যক্রমের আওতায় বাংলাদেশে সরকারি হাসপাতাল, বিশেষ করে জেলা শহরের হাসপাতাল, মেট্রোপলিটন হাসপাতাল এবং উপজেলা হাসপাতালেও হাসপাতাল সমাজসেবা কার্যক্রম চালু আছে।
0: মোস্তফা মোস্তাকুর রহিম খান আরো জানান, ভবিষ্যতে এটির কার্যক্রম আরো সম্প্রসারিত করা হবে। বর্তমানে দেশের জেলা পর্যায়ে 123টি ও উপজেলা পর্যায়ে 420টি সহ সর্বমোট 543টি হাসপাতালে রোগী কল্যাণ সমিতির মাধ্যমে এই সেবা সরাসরি পরিচালিত হচ্ছে। এর মধ্যে সরকারি হাসপাতাল 524টি এবং বেসরকারি হাসপাতাল 19টি। আল ইমরান সীমান্ত বেতার।
2: সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, দেশের কোন নাগরিক অর্থের অভাবে চিকিৎসা নিতে পারবে না, সরকার কখনোই তা চায় না। প্রত্যেক নাগরিকের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকারিভাবে আর্থিক সহায়তা দিয়ে তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। তিনি আজ দিনাজপুরের হাকিমপুরে বিএনপি আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, গ্রামগঞ্জের যেসব দরিদ্র পরিবারের শিশুরা অর্থের অভাবে পড়াশোনা করতে পারছে না বা স্কুলে যাচ্ছে না, তাদের পাশে দাঁড়াতে হবে। তিনি বলেন, সরকার তাদের আর্থিক সহায়তা দিয়ে পড়াশোনা করিয়ে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার একটি মানবিক বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মিথাই আলম। তিনি আজ বগুড়ার জেলার বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের মাঝে হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল, স্কুল ব্যাগ এবং শিক্ষার্থীদের চারা বিতরণ অনুষ্ঠানে কথা বলেন। মীর শাহী আলম বলেন, রাষ্ট্রের উন্নয়নের সুফল যেন সমাজের প্রান্তিক সম্পন্ন ব্যক্তি এবং শিক্ষার্থীরা সমানভাবে পায়, সরকার সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান বিডিএস অনুযায়ী নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের 5 ধরনের মশলা, বাঘাবাড়ি, ঘি সহ 10টি নিম্নমানের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট। একই সঙ্গে এসব পণ্যের অনুকূলে বিএসটিআই প্রদত্ত লাইসেন্স কেন বাতিল করা হবে না তা জানতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। পরীক্ষায় নিম্নমানের প্রমাণিত হওয়ায় এসব পণ্য কেনা থেকে বিরত থাকতে বিএসটিআই ভোক্তাদের পরামর্শ দিয়েছে। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হাম আক্রান্ত সন্দেহে দেশে আরও 7 জনের মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, এ সময় সন্দেহজনক হামে 1098 জন আক্রান্ত হয়। প্রতি মৌসুমে গাজীপুরে হাজার হাজার টন কাঁঠাল গাছে পচে গলে নষ্ট হয়ে যায়। এ সময় গাছপাকা কাঁঠালে সয়লাভ হয়ে থাকে স্থানীয় বাজারগুলো। পুষ্টি সমৃদ্ধ জাতীয় ও জিআই স্বীকৃত এই ফলটি সুযোগ সুবিধা না থাকায় এই কাঁঠালের পচন রোধ করা সম্ভব হচ্ছে না। এতে লোকসান গুনতে হচ্ছে কৃষক ও বাগান মালিকদের। দীর্ঘদিনের এই চিত্র বদলে দিতে শ্রীপুরে এগিয়ে এসেছেন এক উদ্যোক্তা। বিস্তারিত শুনুন আমাদের গাজীপুর সংবাদদাতা আবু সাইদের প্রতিবেদনে।
3: কাঁঠাল দিয়ে নানা ধরনের এবার কাঁঠাল শুনতে অবাক লাগে এমন উদ্ভাবনী উদ্যোগ নিয়েছে গাজীপুরের শ্রীপুরের উদ্যোক্তা আব্দুস সাত্তার ভূঁইয়া।
4: কাঁঠাল নিয়ে ভবিষ্যতে, এই বছর যেহেতু আমাদের সিজন শেষের দিকে, আমরা আগামী বছর সিজনের শুরু থেকে ইনশাআল্লাহ ব্যাপকভাবে আমি আরো অন্য অন্য প্রোডাক্ট, কাঁঠালের গুড় আছে, কাঁঠালের চিপস, কাঁঠালের জেলি, কাঁঠালের টোস্ট করা যাবে, কাঁঠালের কেক করা যাবে, ডাই কেক করা যাবে, এগুলো নিয়ে আমি রিসার্চ করতে চাই। আগামী বছর আমার 10 থেকে 15 আইটেম নিয়ে ইনশাআল্লাহ আমরা কাঁঠালের আইটেম নিয়ে শুরু করবো।
3: স্বাস্থ্যসম্মত পরিবেশে পাকা কাঁঠালের রসের সঙ্গে ময়দা, দুধ, ডিম, ঘি, বাটার মিশ্রিত করে তৈরি করছেন ভিন্ন স্বাদের এই কাঁঠালের বিস্কুট। স্বাদ ও গুণগত মানের ভিন্নতা আনার পাশাপাশি তার এই উদ্যোগে মৌসুমে নষ্ট হয়ে যাওয়া কাঁঠাল সংরক্ষণ ও কাজে লাগানোর নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
5: কাঁঠাল আনে, কাঁঠাল আনার পরে আমরা এই কাঁঠাল বাইঙ্গিয়া ব্লান্ডার করি, ব্লান্ডার করে পরে আমরা এখানে আমার দেওয়া হয় ডিম, দুধ, ঘি, বাটার, চিনি, ময়দা, কোন প্রকার কেমিক্যাল মুক্ত বিস্কিট, কাঠ বাদাম এগুলো দিয়ে তৈরি করি।
6: এটা অন্যরকম একটা স্বাদ আসে এই বিস্কিটটাতে, একটা অন্যরকম টেস্ট।
3: কাঁঠালের অপচয় কমিয়ে কিভাবে নতুন পণ্য তৈরি করা যায় এমন ভাবনা থেকে উদ্যোক্তা আব্দুস সাত্তার ভূঁইয়া। বিদেশে বিভিন্ন দেশে কাঁঠাল তৈরির প্রক্রিয়াজাত নানা ধরনের খাবার দেখে তিনি কাঁঠাল থেকে বিস্কিট তৈরির ধারণা পান। এরপর নিজ উদ্যোগে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তৈরি করেন কাঁঠালের বিস্কুট। গবেষণা সংশ্লিষ্টদের মতে, গাজীপুরে প্রতি মৌসুমে সংরক্ষণ ও বিপণনের অভাবে বিপুল পরিমাণ কাঁঠাল নষ্ট হয়। এসব কাঁঠাল প্রক্রিয়াজাত করে দীর্ঘদিন সংরক্ষণ ও বিক্রি করার ব্যবস্থা করা গেলে অপচয় কমার পাশাপাশি কৃষক ও উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে। আবু সাইদ, বাংলাদেশ বেতার, গাজীপুর।
7: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
2: বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
7: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
2: এবারে আন্তর্জাতিক সংবাদ। নেপাল তিব্বত সীমান্ত এলাকায় আজ এক ভয়াবহ আকস্মিক বন্যায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। বিধ্বস্ত হয়েছে বহু অবকাঠামো এবং নিখোঁজ হয়েছেন কয়েকশো কর্মী। আরও 95 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং 384 জনের বেশি পর্যটক নিখোঁজ রয়েছেন। এদের মধ্যে বিশেষ করে ভারতের 105 জন, অনাবাসী ভারতীয় 37 জন, যুক্তরাজ্যের 12 জন, মালয়েশিয়ার 17 জন এবং আরও কয়েকটি দেশের নাগরিক সহ 341 জন বিদেশি নাগরিক রয়েছেন। নেপালি নিরাপত্তা কর্মী নিখোঁজ হয়েছেন 79 জন। এছাড়া নিখোঁজদের মধ্যে শুল্ক অভিবাসন কর্মকর্তারাও রয়েছেন। প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আজ একটি হাসপাতালের প্রসূতি বিভাগে অগ্নিকাণ্ডে অন্তত 15টি শিশু মারা গেছে। হাসপাতালের মাতৃ ও শিশু ইউনিটের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। উদ্ধারকারী দল জানায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং আহতদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। ইসলামাবাদের ডিস্ট্রিক্ট একটি তথ্য অনুসন্ধান কমিটি গঠন করে 24 ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। খেলার খবর। ক্রিকেট। কলম্বোয় দ্বিতীয় ও শেষ টেস্টে ভারতের বিপক্ষে স্বাগতিক শ্রীলঙ্কা 16 রানে এগিয়ে রয়েছে। এর ফলে ইনিংস পরাজয়ের হাত থেকে রক্ষা পেল স্বাগতিকরা। আজ টেস্টের চতুর্থ দিনে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে দিন শেষে 6 উইকেট হারিয়ে 229 রান করেছে। এই পর্যন্ত রান 9 উইকেটে 503 রানে প্রথম ইনিংস ঘোষণা। শ্রীলঙ্কা 290 ও 6 উইকেটে 229। আগামীকাল বাংলাদেশ সময় সকাল 10:15 পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু হবে। দুই ম্যাচ সিরিজে ভারত 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। যথাযথ ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। ত্রয়োদশ জাতীয় সংসদ তৃতীয় অধিবেশন শুরু আগামীকাল। সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পথে ঢাকায় ভুটানের রাজার যাত্রা বিরতি, বিমানবন্দরে স্বাগত জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তরের অঙ্গীকার সরকারের, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে সারের কোনো ঘাটতি নেই বললেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। 1 সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 5 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা। নেপাল তিব্বত সীমান্ত এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যায় নিহত অন্তত 95 জন, নিখোঁজ শত শত। এবং কলম্বোয় দ্বিতীয় শেষ টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে ভারতের বিপক্ষে 16 রানে এগিয়ে স্বাগতিক শ্রীলঙ্কা। খবর শেষ হলো।
8: এখন শুনুন সংবাদ পরিচালনা। লিখেছেন আল হামরা ইসলাম, পড়ছি রোজিনা বেগম। যথাযথ ধর্মীয় মর্যাদায় বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ বাংলাদেশেও পালিত হচ্ছে 12 রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস। বিশ্বের মুসলিম সম্প্রদায় সহ শান্তিকামী প্রত্যেক মানুষের কাছেও এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে দেওয়া পৃথক বাণীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে মোবারকবাদ জানান। প্রধানমন্ত্রী তার বাণীতে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান। এর আগে গতকাল সন্ধ্যায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররম পক্ষকালব্যাপী ঈদে মিলাদুন্নবী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণে মানব মর্যাদা, সাম্য, ভ্রাতৃত্ব, ন্যায় বিচার ও পারস্পরিক অধিকারের যে মহান শিক্ষা উচ্চারিত হয়েছিল তা আজও সমগ্র মানব জাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। মহান আল্লাহ সমগ্র বিশ্বজগতের রহমত হিসেবে হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠান। পাপাচার, অত্যাচার, মিথ্যা, কুসংস্কার ও সংঘাত জর্জরিত পৃথিবীতে প্রিয় নবীর আগমন হয়েছিল মানবতার মুক্তিদাতা হিসেবে। তিনি ছিলেন সিরাজ মুনিরা বা আলোকোজ্জ্বল প্রদীপ। তৎকালীন আরব সমাজের অনাচার, অবিচার, অসত্য ও অন্ধকারের বিপরীতে তিনি মানুষকে আলোর পথ দেখান। মূলত তার কারণে আরব জাহানে নবজীবন সঞ্চারিত হয়, নতুন সংস্কৃতির উন্মেষ ঘটে এবং উদ্ভব ঘটে একটি নতুন জীবন ব্যবস্থার। পরবর্তীতে তা বিশ্বে ছড়িয়ে পড়ে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ ও চারিত্রিক মাধুর্য দিয়ে নানা গোত্রে বিভক্ত, কলহ বিবাদপ্রিয়, সামাজিক ও নৈতিকভাবে অধঃপতিত যাযাবর ও বর্বর আরব জাতিকে একটি সুমহান জাতিতে পরিণত করেন। অত্যাচার, অনাথ, দাস, কুনা শিশু, বিধবা নারী ও গরিব দুঃখীর দুঃখ মোচনে তিনি সদা তৎপর থাকতেন। মূলত অনুপম চারিত্রিক গুণাবলী, সৃষ্টির প্রতি অগাধ প্রেম ও ভালোবাসা, অতুলনীয় বিশ্বস্ততা, অপরিমেয় দয়া ও মহৎ গুণের জন্য তিনি সর্বশ্রেষ্ঠ মহামানব হিসেবে অভিষিক্ত হন। 610 খ্রিস্টাব্দে হীরা গুহায় নবুয়ত প্রাপ্তির আগেই তাকে সবাই আল আমিন বা বিশ্বস্ত ও আসাদিক বা সত্যবাদী উপাধিতে ভূষিত করে। মহান আল্লাহ তার এই প্রিয় বান্দার উপরেই অবতীর্ণ করেন সর্বশেষ মহাগ্রন্থ আল কোরআন এবং পৃথিবীতে তাওহীদ প্রতিষ্ঠার গুরু দায়িত্ব অর্পণ করেন। যোগ্যতা, মহানুভবতা, সহনশীলতা, কঠোর পরিশ্রম, নিষ্ঠ, সীমাহীন ত্যাগের বিনিময়ে তিনি সফল হন। দীর্ঘ 23 বছর মুক্তি ও শান্তির বার্তা প্রচার করে মুসলিম উম্মার প্রিয় নবী 63 বছর বয়সে উপাধি গ্রহণ করেন। অশান্ত দ্বন্দ্ব ও সংঘাতমুখর পরিস্থিতি থেকে বিশ্বকে উত্তরণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ও আদর্শের কোন বিকল্প নেই। রাষ্ট্র নিরাপত্তা, নাগরিকদের মধ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখাসহ নানা দিক বিবেচনা করে তিনি প্রণয়ন ও বাস্তবায়ন করেছিলেন মানব ইতিহাসের প্রথম প্রশাসনিক সংবিধান মদিনা সনদ। এই দলিলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বস্তরে জনগণের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সার্বজনীন ঘোষণা রয়েছে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনবদ্য ভূমিকার আরেকটি অনন্য স্মারক হুদাইবিয়ার সন্ধি। বাহ্যিক পরাজয়মূলক হওয়া সত্ত্বেও কেবল শান্তি প্রতিষ্ঠার স্বার্থে তিনি এই সন্ধিতে স্বাক্ষর করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তিপূর্ণ মক্কা বিজয় মানব ইতিহাসের আর একটি চমকপ্রদ অধ্যায়। বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে ও বিনা ধ্বংসযজ্ঞে তিনি মক্কা জয় করেন। আজীবন যে জাতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সীমাহীন কষ্ট দিয়েছে, মক্কা বিজয়ের দিন তাদের উপর প্রতিশোধ নেননি তিনি। বস্তুত ক্ষমা ও মহত্ব দিয়ে মানুষের মন জয় করে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার এমন প্রমাণ বিশ্বে দুর্লভ। তাই শুধু ওয়াজ, মিলাদ বা ধর্মীয় জলসার মতো মিলাদুন্নবীর গতানুগতিক আনুষ্ঠানিকতা দিয়ে নয়, মহানবীর পদঙ্ক অনুসরণ ও তার আদর্শ স্থায়ীভাবে অন্তরে ধারণ করেই মিলিমিশে বাস করতে পারে দুনিয়ার সব জাতি, গড়ে উঠতে পারে যুদ্ধ, সংঘাত, ফ্যাসিবাদ মুক্ত একটি শান্তির বিশ্ব। ঈদে মিলাদুন্নবী আমাদেরকে সেই শিক্ষাই দেয়। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
9: বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঢাকা ও কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
10: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্সে, FM 88.8 মেগাহার্সে এবং একই সাথে বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দীপঙ্কর মজুমদারের কণ্ঠে দেশাত্মবোধক গান। কথা লিখেছেন মাহমুদুল হক।

দীপঙ্কর মজুমদারের কণ্ঠে দেশাত্মবোধক গান শুনলেন। প্রিয় শ্রোতা, এই গানটির সাথে আজকের মতো বিদায় নিচ্ছি মিডিয়াম ওয়েভের আয়োজন থেকে।

দীপঙ্কর মজুমদারের কণ্ঠে দেশাত্মবোধক গান শুনলেন। প্রিয় শ্রোতা, এই গানটির সাথে আজকের মতো বিদায় নিচ্ছি মিডিয়াম ওয়েভের আয়োজন থেকে।

সালাউদ্দিন খানের কণ্ঠে দেশাত্মবোধক গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছে আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র যে সকল বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে জানিয়ে দিচ্ছি সে সকল অনুষ্ঠানের সময়সূচি। দূরের পথিক বিশেষ গীতি আলেখ্য সকাল 9:05 নিবেদনে ট্রান্সক্রিপশন সার্ভিস ঢাকা। নজরুলের বর্ষ উপলক্ষে নজরুলের জীবন ও কর্ম নিয়ে বিশেষ অনুষ্ঠান চেনা অচেনা নজরুল শুনতে পাবেন দুপুর 12:20 নিবেদনে ট্রান্সক্রিপশন সার্ভিস ঢাকা। আলোচনা অনুষ্ঠান প্রেম ও দ্রোহের ব্যক্তিত্ব কাজী নজরুল ইসলাম শুনবেন 3:05। আমারই দেবনা ভুলিতে আবৃত্তির বিশেষ অনুষ্ঠান।

0: বিকেল 4:10। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠানমালা। দৃষ্টিপাত প্রাত্যহিক ম্যাগাজিন অনুষ্ঠান সকাল 8:30। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান প্রচারিত হবে বেলা 1:05। এবারে জানিয়ে দিচ্ছি সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান সকাল 8:15, দুপুর 12:15, সন্ধ্যে 6:55 এবং রাত 9:20। আধুনিক গান মোহাম্মদ তোফাজদেল হোসেন দুপুর 12:30 এবং মোহাম্মদ আসাদুজ্জামানের কণ্ঠে বেলা 2:40। নজরুল সঙ্গীত শুনতে পাবেন নাহিদ সুলতানার কণ্ঠে বেলা 2:30। পাঁচ মিশালি গানের অনুষ্ঠান বিকেল 3:30। সকাল 9:45 রাগ রং উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান, এতে ভাইরু রাগে খেয়াল শুনবেন শিল্পী প্রাণ কৃষ্ণ বিশ্বাস। পল্লীগীতি গেয়ে শোনাবেন মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বেলা 2:50। লোকগীতি দুপুর 12:40 পরিবেশন করবেন অন্তিপাল। রাখালিয়া পল্লীগীতির অনুষ্ঠান সন্ধ্যে 6:10। এছাড়া FM 88.8 MHz এনএসকে ওয়ার্ল্ড রেডিও জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা।
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

أخرجت للناس

0: صدق الله العظيم.
1: তোমরাই হলে সর্বোত্তম উম্মত, মানব জাতির কল্যাণের জন্যই তোমাদের বের করা হয়েছে। তোমরা সৎ কাজে আদেশ দান করবে ও অন্যায় কাজে বাধা দেবে এবং আল্লাহর প্রতি ইমান আনবে। আর আহলে কিতাবরা যদি ইমান আনত, তাহলে তা তাদের জন্য মঙ্গলকর হতো। তাদের মধ্যে কিছু তো রয়েছে ইমানদার, আর অধিকাংশই হল পাপাচারী। যৎসামান্যই কষ্ট দেয়া ছাড়া তারা তোমাদের কোনো ক্ষতিই করতে পারবে না। আর যদি তারা তোমাদের সাথে লড়াই করে, তাহলে তারা পশ্চাদপসরণ করবে, অতঃপর তাদের সাহায্য করা হবে না।
2: বাংলাদেশ বেতার খুলনা, সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।